0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ রবিবার, পঁচিশে শ্রাবণ, পঁচিশে সফর, নয় আগস্ট। বাংলাদেশ বেতার, খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতেই শিরোনাম। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দিনব্যাপী সফরে কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং বিদেশ নির্ভরতা কমাতে চিকিৎসা বান্ধব বাংলাদেশ গঠনে সকলের প্রতি তারেক রহমানের আহ্বান। প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে বাজার সিন্ডিকেট ও মজুতদারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে জানালেন আইনমন্ত্রী। স্বাধীনতা ঘোষণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত কালুরঘাট বিতর কেন্দ্র সম্প্রসারণ ও সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হচ্ছে বললেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। ইরান বলেছে নৌ অবরোধ প্রত্যাহার ও যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান সহ তেহরানের শর্তগুলো যুক্তরাষ্ট্র পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এবং আজ প্রিটোরিয়ায় ত্রিদলীয় সিরিজে স্বাগতিক সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ইমার্জিং দল। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আজ দিনব্যাপী সফরে কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন। তিনি সকালে কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। পরে প্রধানমন্ত্রী দুপুরে চট্টগ্রামে যাবেন এবং বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। বিস্তারিত শুনুন আমাদের চট্টগ্রাম প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে।
2: সরকার গঠনের পর রোববার প্রথমবারের মতো চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলার বাঁশখালী, হাটহাজারি, ফটিকছড়ি ও নগরে তার সফরকে ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মী ও সাধারণ মানুষজন। সফরে বাঁশখালীর বাহারছড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারকে ঘর উপহার দেবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর উপহার পেতে যাচ্ছেন তাই খুশি সর্বস্ব হারানো পরিবারগুলো।
3: মানে প্রধানমন্ত্রী ঘর দিছে, আমি খুশি, অনেক খুশি হয়েছি। মানে প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ।
4: আমি বেশি খুশি প্রধানমন্ত্রী।
2: হাটহাজারিতেও বন্যায় ক্ষতিগ্রস্ত 30 পরিবারকে পুনর্বাসনের ঘর প্রদান করবেন প্রধানমন্ত্রী। এদিকে তার এই আগমনকে ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষজন।
5: মাননীয় প্রধানমন্ত্রী ফটিকছড়ি যাচ্ছেন, ফটিকছড়ির বাসের, এটা একটা আনন্দের দিন। বিশাল একটি সম্ভাবনাময় সুযোগ রয়েছে আমাদের ইকোনমিক জোন করার জন্য। এই দাবিটুকু আমরা প্রধানমন্ত্রীর কাছে ইনশাল্লাহ তুলবো।
2: হাটহাজারিতে হেফাজত ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আলামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। তার এই সফর চট্টগ্রামের মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ বলছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালুদ্দিন।
6: নেতাকর্মীদের মধ্যে একটা ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে, উৎসাহ দেখা যাচ্ছে। প্রতিটি অঞ্চলে একটা খুব প্রাণচাঞ্চল্য। তারেক রহমান চট্টগ্রাম আসবে, তারা স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছে।
2: ফটিকছড়িতে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরের সাথে সৌজন্যে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীতে প্রধানমন্ত্রী যোগ দেবেন এক সাংগঠনিক সভায়। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সব প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন এবং পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী।
7: আইন শৃঙ্খলার পুরো প্রস্তুতি সম্পন্ন করেছি, আমাদের প্ল্যান তৈরি হয়ে গেছে, ডিপ্লয়মেন্ট প্ল্যানও রেডি আছে। আগমন উপলক্ষে কয়েকদিন ধরেই আমাদের প্রিভেন্টিভ যে কার্যক্রম সেগুলো চলছে।
8: মাননীয় প্রধানমন্ত্রীর যে কর্মসূচিগুলো পেয়েছি সেই কর্মসূচি অনুযায়ী আমরা সকল প্রস্তুতি গ্রহণ করছি।
2: প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তরা ঘুরে দাঁড়ানোর অবলম্বন খুঁজে পাওয়ার পাশাপাশি পুরো জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসবে এমনটা আশা করছেন সর্বস্তরের মানুষ। জুবাইর মঞ্জুর, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থানে থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন উপজেলা থেকে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে আয়োজিত এক সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের দায়িত্বে থাকা প্রত্যেকের জন্য মানুষের সেবা করার সুযোগ বড় আমানত, আল্লাহর নিয়ামত। এই সুযোগকে কাজে লাগিয়ে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে হবে। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে ইউএনওদের প্রতি আহ্বান জানান। শুধু আইন করে সমাজের সব সমস্যা সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষকে বুঝিয়ে ও সচেতন করে অনেক সমস্যা সমাধান করা সম্ভব। এ সময় তিনি ইউএনওদের নিজ নিজ এলাকায় জনসচেতনতা তৈরিতে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন। বিভিন্ন উপজেলায় খাল খনন প্রকল্পের কাজ সততার সঙ্গে সম্পন্ন করে উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ায় ইউএনওদের প্রশংসা ও ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা সরকার ও জনগণের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ সময় ইউএনওরা নিজ নিজ উপজেলায় খাল খনন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর স্থানীয় কৃষি, পানি ব্যবস্থাপনা ও জনজীবনে কি ধরনের পরিবর্তন এসেছে তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। সভায় প্রধানমন্ত্রী জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারি, মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেক মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং উন্নত চিকিৎসার আশায় বিদেশমুখিতা হ্রাসে বাংলাদেশকে একটি চিকিৎসা বান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল জাতীয় সংসদ ভবনের এলটি হলে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে একথা বলেন।
9: আমি জানি দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদেরকে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত অবহেলা বা দায়িত্ব পালনে শৈথিল্য একদিকে সরকারের সামগ্রিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে, অপরদিকে চিকিৎসক কিংবা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কেও জনমনে অনাস্থা তৈরি করে। এক্ষেত্রে দেশের মানুষ চিকিৎসকদের কাছ থেকে আরো দায়িত্বশীল এবং মানবিক ভূমিকা প্রত্যাশা করে। আসুন আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর ইনশাআল্লাহ।
0: সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকদের রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারিতে ব্যাঘাত সৃষ্টি না করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ভবিষ্যতে চিকিৎসকরা কোনো ওষুধ দেবেন না, বরং তারা রোগীদের শরীরচর্চা, সুষম খাদ্য এবং রোগ প্রতিরোধের কারণ ও উপায় সম্পর্কে সচেতন করবেন। মার্কিন উদ্ভাবক ও ব্যবসায়ী টমাস আলভা এডিসনের এই উক্তির উদাহরণ দিয়ে তারেক রহমান বলেন, তাঁর নীতির সঙ্গে বর্তমান সরকারের স্বাস্থ্যনীতির মিল আছে। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন,
9: যত দ্রুত সম্ভব ই হেলথ কার্ড চালু করার কাজ আমরা চেষ্টা করছি বাস্তবায়ন করতে। এর বাইরে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত এরই ভিতরে নেওয়া আছে যা আপনারা সকলেই অবগত আছেন। তবে যেটি আমি দৃঢ়ভাবে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, চিকিৎসকগণ যদি সেবার মানসিকতা নিয়ে নিজেদেরকে নিবেদিত না রাখেন তাহলে এই অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কিন্তু আমাদের সফলতা আসবে না।
0: এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পরে তিনি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাখত হোসেন উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে বাজার সিন্ডিকেট ও মজুতদারের বিরুদ্ধে 1974 সালের বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। তিনি গতকাল ঝিনাইদহে শৈলকুপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে একথা বলেন। মজুতদারদের সতর্ক করে আইনমন্ত্রী বলেন, বিশেষ ক্ষমতা আইনে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বিথায় তাঁর স্মৃতি বিজড়িত এই বেতার কেন্দ্রের আরও সম্প্রসারণ এবং এর ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি গতকাল চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: চট্টগ্রাম সফরের অংশ হিসেবে শনিবার কালুরঘাট বেতার কেন্দ্রে যান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। পরিদর্শন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক সেই স্বাধীনতা ঘোষণা কক্ষ সহ বিভিন্ন স্থাপনা। পরে সাংবাদিকদের ব্রিফিং করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। এ সময় তিনি বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র এমন একটি স্থাপনা যা ঐতিহাসিক গুরুত্ব বহন করে।
10: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহোদয় এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটি সংরক্ষণের জন্য কিভাবে আরো সুন্দরভাবে রাখা যায় সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ, এবং আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাথে এই বিষয়ে আমরা আলোচনা করব।
2: এছাড়াও সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে যে কোনো গুজব বন্ধে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে ইয়াসির খান চৌধুরী বলেন, মিথ্যা তথ্য ছড়ানো বন্ধে প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করা হবে সংশ্লিষ্ট ব্যক্তি এবং জনসাধারণকে।
10: আমরা একটি বড় প্রজেক্ট হাতে নিয়েছি নিউ মিডিয়ার মাধ্যমে, এবং মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন, অপতথ্য সঠিক নয় যেগুলো প্রচার হচ্ছে বা প্রচার করার যেই প্রবণতা দেখা যাচ্ছে, সেখানে সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার বন্ধ করার জন্য আমরা বিভিন্ন রকম প্রজেক্ট হাতে নিয়েছি।
2: এর আগে প্রতিমন্ত্রী কালুরঘাট বেতার কেন্দ্রে পৌঁছালে বাংলাদেশ বেতারের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় স্থানীয় সংসদ সদস্য এরশাদুল্লাহ সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জুবাইর মঞ্জুর, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।
0: এদিকে গতকাল চট্টগ্রামের আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শন করেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। এ সময় তিনি বলেন, সরকার ও জনগণের মধ্যে তথ্যের সেতু বন্ধন তৈরিতে তথ্য অধিদপ্তর পিআইডির ভূমিকা গুরুত্বপূর্ণ। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
11: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
12: খবরের বাকি অংশ পড়ছে মীর মোহাম্মদ শহীদুল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমান 24 জুলাই শহীদ ও আহতদের 10টি পরিবারের সদস্যের হাতে চাকুরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। তিনি গতকাল তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে এ সকল নিয়োগপত্র তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024 সালের জুলাই আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময়ে মানুষের আত্মত্যাগের কথা তুলে ধরে বলেন, এসব আত্মত্যাগের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা, যেখানে দেশের মানুষ আরো ভালোভাবে বসবাস করতে পারবে। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের 2 যোদ্ধাসহ 3 ব্যক্তির আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে একটি সিএনজি চালিত অটোরিকশা, 2টি ব্যাটারি চালিত রিকশা ও 2টি প্যাডেল রিকশা উপহার দিয়েছেন। তিনি গতকাল তাঁর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার তুলে দেন। নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ সিএনজি অটোরিকশা পেয়েছেন। মোহাম্মদ আজিজ শেখ জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর 10 এলাকায় অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। তার শরীরে গুলির 36টি স্প্লিন্টার বিদ্ধ হয়। কুষ্টিয়ার মোহাম্মদ গফ্ফারকে 2টি প্যাডেল চালিত রিকশা উপহার দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহ করেন এবং নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দেন। এছাড়া বগুড়ার গাবতলী উপজেলার বাসিন্দা 65 বছর বয়সী আসাদুল হক বিশুকে 2টি ব্যাটারি চালিত অটোরিকশা উপহার দেন প্রধানমন্ত্রী। ঢাকা সিলেট মহাসড়কের ওসমানীনগরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে 5 লাখ টাকা, পঙ্গুত্ব বরণকারীদের 3 লাখ এবং চিকিৎসাধীন আহতদের 1 লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী গতকাল সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে এই তথ্য জানান। শিল্প বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বগুড়ায় ক্ষুদ্র মাঝারি শিল্প এসএমইর ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় প্রায় 400 একর জমির উপর নতুন শিল্প পার্ক স্থাপনের পরিকল্পনা করছে সরকার। তিনি গতকাল বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন। মন্ত্রী বলেন, চলতি শীত মৌসুমে প্রস্তাবিত শিল্প পার্কের উন্নয়ন কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে এবং সরকারের কর্মকাণ্ডে যারা বাধা দেওয়ার চেষ্টা করছে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে। তিনি গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার পাঁচ মাসে জনকল্যাণ, জনস্বার্থ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও বিস্তৃত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছে। এলডিসি গ্রাজুয়েশন পেছানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা। গ্রাজুয়েশন পিছিয়ে গেলে বাজার সুবিধা আরও কিছুদিন ধরে রাখার সুযোগ পাবে বাংলাদেশ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
13: চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় নির্ধারিত ছিল। এলডিসি থেকে উত্তরণ মানেই উন্নয়নের নতুন ধাপে প্রবেশ। তবে এর সঙ্গে শেষ হবে স্বল্পোন্নত দেশ হিসেবে পাওয়া বেশ কিছু বিশেষ সুবিধাও। তাই প্রস্তুতির জন্য আরো তিন বছর সময় চাই বাংলাদেশ। অর্থনীতিবিদেরা বলছেন, এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে গেলে বর্তমান সুবিধাগুলো ধরে রাখার পাশাপাশি প্রস্তুতির জন্য বাড়তি সময় পাবে বাংলাদেশ। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং গবেষণা প্রতিষ্ঠান সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান,
14: আমরা যদি পিছাতে পারি তাহলে তো আমাদের এখন এলডিসি হিসাবে যেসব সুবিধা পাচ্ছি, ইন্টারন্যাশনাল সাপোর্ট মেজার্স, এই মেজার্স গুলো আমরা আরো তিন বছর অব্যাহত ভাবে পাবো, বাজার সুবিধা আছে।
13: এলডিসি গ্রাজুয়েশনে বাড়তি সময় পাওয়া গেলে রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, আন্তর্জাতিক মানদণ্ড পূরণ, পরিবেশ ও জেন্ডার কমপ্লায়েন্স এবং ভর্তুকি সংক্রান্ত প্রস্তুতির উপর গুরুত্ব আরোপের পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ।
14: মেজর যেটা সেটা হলো আমরা আমাদের যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি আছে সেটার জন্য আমরা আমাদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, তারপরে বিভিন্ন ক্ষেত্রে মান নিশ্চিত করা, এগুলোর জন্য বাড়তি কিছু সময় পেলাম।
13: এলডিসি গ্রাজুয়েশনে বাড়তি সময় পাওয়া গেলেও সেটি স্থায়ী সমাধান নয়, বরং এই সময়কে কাজে লাগিয়ে এলডিসি পরবর্তী বাস্তবতায় রপ্তানি ও অর্থনীতিকে আরো প্রতিযোগিতামূলক করে তোলায় এখন বাংলাদেশের মূল চ্যালেঞ্জ। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
15: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
16: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
15: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
12: এবার আন্তর্জাতিক সংবাদ। ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে কয়েকটি শর্ত দিয়েছে। ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব মোহাম্মদ বাঘের জোলগাদর বলেছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই কয়েকটি পদক্ষেপ নিতে হবে। এগুলো হচ্ছে, ইরানের বন্দরগুলোর উপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া, মার্কিন সৈন্য প্রত্যাহার, ইরানের জব্দকৃত সম্পদ ছাড় এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত সম্পদের জন্য ক্ষতিপূরণ প্রদান। হরমুজ প্রণালী নিয়ে ইরান ওমানের মধ্যে আলোচনার মধ্যে তেহরান এই ঘোষণা দিল। ইরানের বিপ্লবী বাহিনী জানিয়েছে, ওমানের সঙ্গে আলোচনা আর হরমুজ প্রণালী পুনরায় চালু করা আলাদা ঘটনা। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইরান জানিয়েছে যে হরমুজ প্রণালীতে টোল আরোপের কোনো পরিকল্পনা তাদের নেই। মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরো বলেন, ইরানিরা এই বাণিজ্যিক জলপথ দিয়ে চলাচলরত জাহাজে আর গুলি চালাবে না, যুক্তরাষ্ট্র এই প্রতিশ্রুতি চায়। তুরস্ক জানিয়েছে, সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে তাদের নতুন প্রতিরক্ষা চুক্তির লক্ষ্যবস্তু ইরান নয়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, এই চুক্তিতে ইরান সহ কোনো দেশকেই অভিন্ন হুমকিতে চিহ্নিত করা হয়নি। খেলার খবর ক্রিকেট। প্রিটোরিয়ায় আজ ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মুখোমুখি হবে বাংলাদেশ ইমার্জিং দল। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:31 এবং সূর্য অস্ত যাবে 6:36। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দিনব্যাপী সফরে কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং বিদেশ নির্ভরতা কমাতে চিকিৎসা বান্ধব বাংলাদেশ গঠনে সকলের প্রতি তারেক রহমানের আহ্বান। প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে বাজার সিন্ডিকেট ও মজুতদারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে জানালেন আইনমন্ত্রী। স্বাধীনতা ঘোষণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত কালুরঘাট বেতার কেন্দ্র সম্প্রসারণ ও সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হচ্ছে বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ইরান বলেছে নৌ অবরোধ প্রত্যাহার ও যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান সহ তেহরানের শর্তগুলো যুক্তরাষ্ট্র পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এবং আজ প্রিটোরিয়ায় ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ইমার্জিং দল। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল আটটায় ইংরেজিতে।
2: এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত
17: সংবাদ
18: সবার সাথে 90.4।

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি এবং ভালো ছিলাম এতদিন, আলহামদুলিল্লাহ সব মানে সুস্থ ছিলাম এবং আশা করি আপনারাও সবাই অনেক বেশি সুস্থ আছেন। মর্নিং মাইক নিয়ে আমি তানহা হাজির হয়ে গেলাম ঢাকা এফএম 90.4 এ। অনেক গল্প করব, অনেক আড্ডা দিব, নতুন একটি সপ্তাহ শুরু, নতুন একটি দিনের শুরু এবং আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? আমার তো মনে হচ্ছে যে ঠিকঠাক শোনা যাচ্ছে, বাট তারপরও যদি কোনো প্রবলেম হয় সেটা চাইলে আপনি কমেন্ট করে এসএমএস করে জানিয়ে দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকে আমাকে ইনবক্স করতে পারেন বা আমার মর্নিং মাইকের পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। তো একটা সুন্দর মর্নিং মাইকের পোস্ট কিন্তু আপলোড হয়ে গেছে, সেখানে যে খুব তাড়াতাড়ি কমেন্ট করতে থাকুন এবং মজার মজার এসএমএস করতে থাকুন, ইনবক্স করতে থাকুন। আমি কিন্তু আজকে লাইভে আপনাদের মেসেজ কমেন্টগুলো পড়বো এবং আপনাদের সাথে অনেক গসিপ শেয়ার করবো, আড্ডা দিব। তো এই মুহূর্তে মর্নিং ম্যাক শুরু করবো একটা সুন্দর গান দিয়ে, বলো না আমানত আলীর গানটি শুনবো, গান দিয়ে শুরু করি। সো গান শুনে এবং একটা ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুঝা তামাত্তা।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

সেবাহীন খরচের জালে যখন প্রয়োজনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচ অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার একটি আইপি ফোন অ্যাপ থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার একটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4-এ। অনেক গল্প করি, অনেক মজার মজার গসিপ শেয়ার করি এবং অনেক মজার মজার ইনফরমেশন শেয়ার করি। ঠিক তেমনই আরও একটি খুব মজার একটা খুব মানে কি বলবো সুখবর আপনাদের জন্য শেয়ার করতে যাচ্ছি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আজ শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব একাল সেকাল। শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে 11 আগস্ট পর্যন্ত জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলবে এই উৎসব। আজ বিকেল 5টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান, সন্ধ্যা 6টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র রোয়েদ, আর রাত 8টায় দেখানো হবে জহির রায়হানের জীবন থেকে নেয়া। দ্বিতীয় দিন আগামীকাল 10ই আগস্ট বিকেল 5:30টায় প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত আবার তোরা মানুষ হ, রাত 8টায় দেখানো হবে মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত মাস্তুল। শেষ দিন 11ই আগস্ট বিকেল 5:30টায় প্রদর্শিত হবে আমজাদ হোসেন পরিচালিত 2 পয়সার আলতা। উৎসবের সমাপনী প্রদর্শনী হিসেবে রাত 8টায় দেখানো হবে আকাশ হক পরিচালিত দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল। সব প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে, মানে এটা একটা বলা যায় যে আমাদের যারা সিনেমা ভালোবাসি, বাংলাদেশের সিনেমা দেখতে চাই, তাদের জন্য একটা বড় সুযোগ। আপনারা কিন্তু ফ্রিতে সব সিনেমা দেখতে পারবেন এই 3 দিন। তো যাই হোক, এই মুহূর্তে আরো একটা বিরতি নিচ্ছে, একটা সুন্দর গান আপনাদের জন্য প্লে করে দিচ্ছে বৃষ্টি বিলাস। গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

morning, Mike. একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনি সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনি সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছে আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে আরো একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, সুন্দর একটা গান আপনাদের জন্য প্লে করে দিচ্ছে, আমায় তুমি শাসন করবে বাপ্পা ও ফাহমিদা নবী, সুন্দর খুব দুষ্টু মিষ্টি একটা গান, গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত, গল্প করব, আড্ডা দিব। এবং বর্তমানে বলা যায় যে 2026 সালকে একটা সিনেমার জন্য বিখ্যাত একটা বছর বলা হচ্ছে, কারণ এই বছর যে পরিমাণের হিট সিনেমা রিলিজ হতে যাচ্ছে এবং রিলিজ হয়েছে সেটা বোধহয় আর কোনো বছরে হয়নি। কারণ আপনি একটু খেয়াল করে দেখুন, বাংলাদেশ বলুন, বলিউড বলুন, হলিউড বলুন, যে কোনো মানে সেকশনেই বলুন না কেন, একটার পর একটা ধামাকা রিলিজ কিন্তু হচ্ছে। যেমন বাংলাদেশে আমাদের সাকিব খানের রকস্টার সিনেমা একটা ধুম কি বলে মানে একদম মানে সেই রকম একটা ধামাকা দিয়েছে, ঠিক সেভাবেই আবার বলিউডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন আগে আলিয়া ভাটের আলফা সিনেমা রিলিজ হয়েছিল এবং তারপর পর মানে এখন বর্তমানে রামায়ণা সিনেমা রিলিজ হতে যাচ্ছে রণবীর কাপুর এবং সাই পল্লবী। সাই পল্লবী একজন দক্ষিণী সিনেমার একজন জনপ্রিয় নায়িকা, যে কিনা সব থেকে বেশি ফেমাস হয়েছিল বা সব থেকে বেশি তাকে চেনা যায় যে নো মেকআপ হিরোইন হিসেবে, মানে সে কোনো মেকআপ ইউজ করে না কোনো সিনেমায় বা কোনো সিনে মেকআপ ইউজ করেনি। এবং রামায়ণ সিনেমাতেও যখন সীতা ক্যারেক্টারটা প্লে করছিল সেখানেও কিন্তু সে কোনো মেকআপ ইউজ করেনি। যাই হোক, সেই সমস্ত গল্প কথা তো আমরা প্রায় অনেকেই জানি এবং রামায়ণ নিয়ে কিন্তু অনেকের অনেক থিওরি, অনেক জল্পনা, অনেক কল্পনা, অনেক রকমের মতবাদ আমরা অলরেডি দেখতে পাচ্ছি। আর রিলিজ হওয়ার পর তো মনে হয় আরো বেশি রকমের কি বলে মানে আলোচনা সমালোচনা হবে। যাই হোক, এখন বর্তমানে সব থেকে হাইপড কোনো সিনেমা থাকলে সেটা হচ্ছে স্পাইডারম্যান এ ব্র্যান্ড নিউ ডে। এবং এই সিনেমাটা যারা দেখে ফেলেছেন অলরেডি তারা তো অবশ্যই স্পয়লার জানেন, আর যারা এখনো দেখেনি তাদের জন্য আমি বলবো যে যদি ফ্যামিলি নিয়ে একটা খুব সুন্দর একটা এন্টারটেনমেন্ট সিনেমা দেখতে চান, একটা কি বলে মানে খুব ভালো টাইম কাটাতে চান ফ্যামিলির সাথে, তাহলে আমি বলবো যে অবশ্যই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে দেখে আসবেন। আর যদি মনে হয় যে না, আপনি একা বসে নিজের মতো নিজের পছন্দে নিজের পছন্দের ডিরেক্টরের সিনেমা দেখবেন, ক্রিস্টোফার নোলানের সিনেমা দেখবেন, তাহলে তো অবশ্যই আপনার জন্য অডিসি তো আছেই। প্রায় 22 দিন হয়ে গেছে অডিসি রিলিজ হয়েছে, ক্রিস্টোফার নোলানের সিনেমা এখন শুধু কিন্তু কোনো সিনেমা নয়, এটা একটা ইভেন্ট বলা যায়। প্রায় 3000 বছরের পুরনো মহাকাব্য, 3 ঘন্টার কাছাকাছি দৈর্ঘ্য, প্রাপ্তবয়স্ক দর্শক নির্ভর গল্প, সব বাধা পেরিয়ে দ্য অডিসি মাত্র 3 সপ্তাহে $1 billion ক্লাবে। আইম্যাক্সের রেকর্ড, ক্রিস্টোফার নোলানের ব্র্যান্ড ভ্যালু, তারকাবহুল অভিনয় এবং মুখে মুখে ছড়িয়ে পড়া প্রশংসা সব মিলিয়েই তৈরি হয়েছে এই অভূতপূর্ব সাফল্য। মুক্তির 22 দিনে সিনেমাটি আয় করেছে $100 কোটি বা 12,000 কোটি টাকার বেশি। মানে বুঝতে পারছেন যে ব্র্যান্ড ভ্যালুটা আসলে কতটুকু দরকার বা কতটুকু প্রয়োজন মানুষের জীবনে। মানে সে সিনেমা ভালো করে তার সিনেমা মানে অন্যরকম সিনেমা, এটা এতটাই প্রচলিত হয়েছে যে মানুষ তার নর্মাল কোনো সিনেমা দেখলেও ভাবে যে এটার পিছনে একটা অন্য কোনো অবশ্যই সায়েন্স কাজ করছে, অন্য কোনো ম্যাথ কাজ করছে। যাই হোক, এটা যার যার মতামত। তো যারা অডিসি দেখে ফেলেছে তাদের কাছে বলবো যে কেমন লেগেছে সিনেমাটি সেটা চাইলে আমাকে জানাতে পারেন, কারণ আমি এখনো দেখিনি, সো দেখে ফেলবো খুব তাড়াতাড়ি, যদিও আমি এটার প্লট কিন্তু জানি মোটামুটি। যাই হোক, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। মর্নিং মাইকের পোস্ট কিন্তু আপলোড হয়ে গেছে, সেখানে চাইলে কমেন্ট করতে পারেন এবং একটু পরে আমি কমেন্টগুলো পড়বো, মেসেজগুলো পড়বো। সো বেশি বেশি করে মজা মজার কমেন্ট মেসেজ করতে হবে, আর মর্নিং মাইকের পোস্ট কিন্তু শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে, আর যে বেশি শেয়ার করবে তার নামটা কিন্তু আমি আজকে লাইভে বলে দিব। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে ঢাকা এফএম এর ফেসবুক পেজে কিন্তু আপনারা এখন প্রচুর মজার মজার ফানি ভিডিও, ফানি পোস্ট, মিম পোস্ট এবং অনেক মজার মজার পোস্ট কিন্তু দেখতে পাবেন, তাই না? আর সেটা দেখার জন্য অবশ্যই ঢাকা এফএম ফেসবুক পেজটাকে ফেভারিট দিয়ে রাখতে হবে। ওকে, এছাড়াও আমাদের কিছু পুরনো শো এর পুরনো প্রচারও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন। যাই হোক, এখন এই মুহূর্তে আরও একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউন।
1: ঢাকা 90.4 খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবারাইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: destination, act station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
5: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
4: মুকুল টি স্টল,
0: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে। শুধু সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: 93.4. খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে
1: কই?
2: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
2: পাবেন
1: কি
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে, সকাল 11টা পর্যন্ত থাকব। এখন বাজছে 10:20, সকাল হয়ে গেছে এবং অনেকেই কিন্তু কাজে পৌঁছে গেছেন, অথবা অনেকে এখনো রাস্তায় আছেন, বা হয়তো অনেকে কোনো কাজ নেই তাই ঘুমোচ্ছেন বা ঘুম থেকে উঠেছেন। যে যেখানেই থাকুন না কেন, সকালের হেলদি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেবেন। একটা হেলদি ব্রেকফাস্ট আপনার সারাটা দিন অনেক বেশি ভালো এবং হেলদি রাখবে। সো আমিও কিন্তু আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলেছি এবং সকালবেলা ঘুম থেকে উঠে একটা খুব সুন্দর একটা খুব কড়া লিকারের চা খেয়েছি, যার কারণে মনটা খুব ফ্রেশ এবং ফুরফুরা আছে। সো আপনারাও কিন্তু চাইলে দিনে এক কাপ চা, মানে সকালের শুরুটাতে এক কাপ চা খেতে পারেন বা এক কাপ কফি খেতে পারেন। কফি কথা বলতে গেলে আসলে আমার না কফির স্মেলটা খুব বেশি ভালো লাগে, কফির যে একটা র স্মেল আছে সেটা কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, আপনাদের এরকম কোনো অদ্ভুত জিনিসের স্মেল ভালো লাগে কি না সেটা আমাকে চাইলে কমেন্ট করে মেসেজ করে জানিয়ে দিতে পারেন। 01841904904 হোয়াটসঅ্যাপ নম্বর, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। তো চলুন, এই মুহূর্তে যেহেতু এক মুঠো রোদ উঠেছে তাই এক মুঠো স্বপ্ন গানটা শুনে আসি, জিৎ গাঙ্গুলির গানটা শুনে আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউনড।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: Country's first full HD FM station, Dhaka FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বারাইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: গল্প করতে করতে আজকে যাওয়ার সময় হয়ে গেছে, মর্নিং মাইক শেষ করতে হচ্ছে, মানে বিদায় নিতে হচ্ছে। তবে বিদায় কিন্তু শেষ বিদায় না, মানে আজকেই কিন্তু শেষ না, আবার আগামীকাল ঠিক সকাল 8টা বাজে আমি তানহাত চলে আসবো মর্নিং মাইক নিয়ে। অতক্ষণ পর্যন্ত আমাকে কিন্তু অনেক বেশি বেশি মিস করতে হবে, আমার জন্য ওয়েট করতে হবে, আরও মজার মজার অনেক গসিপ আড্ডা নিয়ে চলে আসবো আগামীকাল। আর সবাই আশা করি যারা ছিলেন আমার সাথে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি আপনাদের আজকের অনুষ্ঠান অনেক বেশি ভালো লেগেছে এবং আজকের মর্নিং মাইক অনেক বেশি ভালো লেগেছে আশা করি। যাই হোক, আর গল্প করছিলাম আমাদের সিনেমা নিয়ে। আমি আসলে এত বেশি সিনেমা অবসেসড বা সিনেমা পছন্দ করি যে আমার সবসময় সিনেমা নিয়ে গল্প করতেই ভালো লাগে এবং সেলিব্রিটি নিয়ে গল্প করতে আমার বেশি ভালো লাগে। কার কার এই ধরনের অবসেশন আছে যে আমাকে জানিয়ে দিন SMS কমেন্ট করে। তবে সেটা আজকে নয়, কালকে, মানে আগামীকাল যেহেতু আবার আসবো তো আগামীকাল আবার এই নিয়ে গল্প করব। ওকে, ঢাকা FM এর ফেসবুক পেজে আপনারা কিন্তু বেশি ভালো লেগেছে এবং আজকের মর্নিং মাইক অনেক বেশি ভালো লেগেছে আশা করি। যাই হোক, আর গল্প করছিলাম আমাদের সিনেমা নিয়ে। আমি আসলে এত বেশি সিনেমা অবসেসড বা সিনেমা পছন্দ করি যে আমার সবসময় সিনেমা নিয়ে গল্প করতেই ভালো লাগে এবং সেলিব্রিটি নিয়ে গল্প করতে আমার বেশি ভালো লাগে। কার কার এই ধরনের অবসেশন আছে যে আমাকে জানিয়ে দিন SMS কমেন্ট করে। তবে সেটা আজকে নয়, কালকে, মানে আগামীকাল যেহেতু আবার আসবো তো আগামীকাল আবার এই নিয়ে গল্প করব। ওকে, ঢাকা FM এর ফেসবুক পেজে আপনারা কিন্তু আমাদের ফানি ভিডিও, ফানি পোস্ট, মিম পোস্ট, ফানি

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হাউ দিস মিউজিক
2: Tuesday to Wednesday from 5 p.m.
3: I've been on the low, I've been taking my time. I feel like I'm out of my mind. It feels like my life ain't mine. Who can relate?

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
2: মানে কি?
1: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
2: কেন, আমি কি ঢাকা এফএম যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা এফএম শোনো। ঢাকা এফএম 90.4,
3: এক নেশন এক স্টেশন।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: I love you.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই।
5: ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করে লাইন কিন্তু।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি। অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

গিলা 93.4 খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বারাইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

ভারী। আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি।

0: Çakkırbıkkır.
1: Çakkırbıkkır.
0: Çakkırbıkkır batçıyıt.
2: আসসালামু আলাইকুম, হাই, হ্যালো, স্বাগত জানাই যাচ্ছি ঢাকা এফএম 90.4 এই ঠাড়াপাড়া রুইদের মধ্যে সিফাত আয়া পড়ছি আপনার লগে আড্ডা দেওয়ানোর লেগে চক্কর বক্কর বাতচিত দিয়ে একেবারে বিকাল পাঁচটা পর্যন্ত আমি বাতচিত চলবো। খালি আমি একা কথা কইলে হইব না, আপনার বি পাঠাই দেব, কেমনে পাঠাবেন এটা আপনি জানেন, তবে আমি জানাই দেবো আমি আয়োজনের মাঝে মাঝেই। ওই পয়লা একটু জানাই দিই, SMS কমেন্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আলবত আপনি আপনার কথাবার্তা জানাইবার পারেন। সারা সপ্তাহের মধ্যে কি করলেন, অবস্থা কি মাহল্লার, আপনার দিলের অবস্থা কি, পরিবারের অবস্থা কি, মানে যেই কোনো কথাবার্তা আপনার যেটা মন চেয়ে আছে শেয়ার করানোর লেখা, ওই কথাটা আপনি সুন্দর করে মনে করেন আমার কাছে পাঠিয়ে দিবেন 01841904904 এই নম্বরটাতে। সিফাত আপনার লগই আছে, আর এদিকে আছে আমি অমৃত বোস যুক্ত হয়ে গেছে, আমগুলো একেবারে পয়লাই, যদি অমৃত বোসের একটা স্টাইল একদম প্রতি সোয়ের একদম পয়লাই হ্যাঁ যুক্ত হয়ে যায়, এটা খুবই ভালো লাগে। অমৃত বোস আপনার অনেক অনেক শুক্রিয়া। শুভ দুপুর, কই শুভ দুপুর, ঠাড়া বড় দুপুর। আচ্ছা যাই হোক, তো অ্যাঞ্জেটের লোকের কথা আমগুলোকে, আমগো ফেসবুকের ফ্রেন্ডরাও আছে, ফেসবুকে অনেক বন্ধুরা একদম পয়লাই জয়েন করে ফেলেছে, আমরা দেখি কে কে আছে আমগুলোকে। আফরোজা পলি, রোদ উজ্জ্বল দিনের শুভেচ্ছা রইল সিফাত ভাইয়া, জান্নাতারা জুতি, ওকে জুতি, থ্যাংক ইউ আপনারে, আপনারে শুকরিয়া জানাইতেছে এই কারণে যে আপনি এখন কন্যা নতুন বন্ধু, একটু পুরান হয়েছেন, ভালো লাগতেছে একটু। আমগো আয়ান যুক্ত হয়ে গেছে, সাথে আছি বস আয়ান, স্বাগত জানাইতেছি বন্ধু আমার। সামিয়া সোনালি, আচ্ছা বাটন ফোন শুনি, বাটন ফোনে শুনি, SMS করি পড়েন অনেক লেটে, আজকে কমেন্ট কইরা ভাসায় দিব, কমেন্ট না পইরা কই যান দেখুন। এই তো আমার লক্ষ্মী বন্ধু সামিয়া সোনালি, এই তালি ওই ভাইয়ের লেগা তালি দাও, এই তো তালির মাঝখানে মাঝখান দেওয়া কেনা জানি হাতের ভিতরে সুপার গ্লু লাগা রাখছেন, হাত একজনের খুলে না দেন বেটা। ওকে নাজি ইসলাম, খুব টেনশন হচ্ছে কালকে SSC রেজাল্ট দিবে কি যে হয়, ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকবো। নাজিয়ে ইসলাম, টেনশনের কোনো কিছু নাই, টেনশন করলে তো রেজাল্ট চেঞ্জ হয়ে যাবো না, বুঝেন নেই জিনিসটা, যেমন আমগোর সময় আমরা এরকম করতাম, আমগো বাপ মায়ের এমনি বুঝাইতো তো, কিন্তু আমি আবার অত বেশি করতাম না টেনশন করানোর আগে। একবার আমার মনে পড়লো আমার SSC রেজাল্টের সময় আমি টেনশন করতে লইছি, ও মা হঠাৎ করে দিয়ে রেজাল্ট দিয়ে দিচ্ছে, আমি টেনশনও কমপ্লিট করবো করবার পারিনি। যাক ভালো হয়েছে, দিনটা গেছে গা ভালো হয়েছে। আচ্ছা লিখছে, এই যে আজ ফোন পাইছি ফেসবুকে কমেন্ট করার লেগে, আবার এবার দেখি সিফু সিফু সিফুজিৎ কমেন্ট না পয়রা কয়ে যায়, না না আমি তো চাই কমেন্ট পড়বার লেগে, এলেগে তো স্বামী আপনার লেগে তালি দিলাম। নওরিন জান্নাত আমগুলোকে আছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু নওরিন, আপনি আছেন কি মন জানাইবেন, ঠিক আছে হাল হকিকত কি। আর এদিকে আমাকে যে যে বন্ধু রয়েছে, ওর মা এদিকে আজ এখন করলেন SMS এতটি, এই কইছে আজকে চোপার একটু রেস্ট দিমু। জান্নাতুল হীরা, ও বদ্দা কেন আসো কি, তারপরে হানাফিনা হায়নি, ওকে আমি বুঝতে পারছি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। হীরা খানা পিনা এখনো ওইভাবে করি নাই, এমনি করছি, পেট পুট ভরা আছে। বাসায় বেকুন কেন আছে, তোর হতা কিনে বোতো পালা, ও আচ্ছা আমার কথাগুলি অনেক ভালো, ইয়াস কি যে আমার আজকে পাইলে জিতেছি আমি। চট্টগ্রামের ভাষা কেমন লাগলো সেরকম, হীরা আপনি এত সহজভাবে কইছেন যে আমি প্রত্যেকটা ই বুঝছি, টিচার হওয়া উচিত এরকম যে কথা কইবো সহজ হয়ে। আমাকে আচ্ছা অনেকগুলো বন্ধু কি কয় পরে হ্যাঁ যুগে লোকে কি জানি মন নাই, আজকে যুক্ত হলাম, রাগ করিয়েন না কিন্তু, কারণ সংসারের কাছে ব্যস্ত থাকে তো তাই রেগুলার শোনেন না, আমি রাগ করছি যা খেলবো না। আচ্ছা তো বন্ধু, যেহেতু তাই বন্ধুর দিকটা বোঝার চেষ্টা করবেন না, বুঝছি বন্ধু, ওকে আপনাকে আমার মনে থাকবে শত ব্যস্ততার মাঝে। আমি পাখি রংপুর থেকে বলছি, ওকে পাখি অনেক অনেক শুকরিয়া বন্ধু, তারপর চেষ্টা করবেন একটু ব্যস্ততার মধ্যেও যাতে আমগুলোকে আড্ডাবাজি দেওয়ান যায়, মনটার একটু ফ্রেশ করুন যায়। এই মুহূর্তে একটু বাসি বুসি বাজে এই গানে কি, যে গানটা শুনবো এটা লোক ঈশান এন সুনেধীর কণ্ঠে, পাতার বাসুরি শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ঝালমুড়ি টু অ্যালবাম থেকে ন্যান্সির হৃদয়ের দৌড় গানটা আমরা শুনতেছিলাম। সেরকম একটা গান, এই গানটা যতবার শুনি ততবারই নতুন নতুন লাগে। জগ্গা আপনি শুনতেছেন ঢাকা এফএম 90.4, জেনে সিফাত আপনার লগে আছি রবিবারের বিশেষ শো চক্কর বক্কর বাতচিত দেয়া। আচ্ছা, অমৃত বসার আগে কিন্তু আমার অন্যান্য বন্ধুরা আরও লিখছিল, ওই বন্ধুরা মনে করতেছে কিও ভাই আপনি তো পড়লেন না কথাবার্তা। এই যে একজন বন্ধু আমার এই যে এমনি বুইরা দেয়া বুইরাঙ্গুল দেখেছে, ও আচ্ছা এটা আগে থামস আপ দেখেছে আর কি। ওকে আচ্ছা, আমগুলো গেছে তাবিব নাহিন ইসলাম, তাবিব জয়েন হয়ে গেলাম তোমার আগে, শুক্রিয়া তাবিব, আপনারা স্বাগত জানাতেছি বন্ধু। সাওদা আছে আমগুলোকে, হ্যালো ভাইয়া গুড আফটারনুন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সেরকম আড্ডা জমে যেতেছে আমি সব বন্ধুরা আয়া পড়তেছে, আইন আইন বন যারা এমনি হারাম মানে সিট পান নাকি হারাম লোকে পাঠিতে বন, ঠিক আছে? তো অ্যাঞ্জেটে লোকের কথা, এদিকে আমার অন্যান্য বন্ধু বান্ধব লিখছে এস এম এস, তো মানে বাসা লাইতেছেন, আমি মনে করেন কোনোরকম মাইকটা ধরে রাখছি, নাহলে আমি এস এম এস এর জোয়ারে ভাইসে যেতাম গা। এদিকে লিখছে আমগো আয়া কি আনোয়ার হোসেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাইরামনি আছে চট্টগ্রাম থেকে, শান্তা, আচ্ছা শান্তা স্বাগত জানাইতেছি। আর আছে আমগুলোকে সায়েম খান, দুইটা থেকে কয়টা পর্যন্ত? বিকাল পাঁচটা পর্যন্ত বন্ধু সায়েম, আমি আছি বিকাল পাঁচটা পর্যন্ত এই চক্কর বক্কর বাতচিত লয়া। আর এদিকে এস এম এস এর মাধ্যমে যে যে বন্ধুরা আছেন এই কথাবার্তা একটু পড়ে ফেলে আমি, একটু না পড়লে পুরোটাই পড়বো, তবে কি মনে আছো এটা বেশি পড়তে পারবো না, কারণ কি মনে আছো এটা বেশি পড়তে হতে ভালো আছি ভালো আছি কইতে হইতে না, পরে দিয়ে কি দুর্বল লাগে এর লেগে আর কম না। আচ্ছা ভাইয়া কি মনে আছো? আচ্ছা তোমার হাসির অনেক অনেক অনেক সুন্দর, লালমনির হাত থেকে প্রাপ্তি, এই দুষ্ট যা পয়লা দিকে আপনি সরম দিলে পরে আমি সরমের ঠেলে শো করবো পারমু, মাঝে মাঝে না সরম ব্রেক লিতে হইব বারবার। আরাফাত এইচএস, জানি ভাইয়া ভুইলা গেছেন, না আরাফাত আপনাদের ভুলি নাই। আচ্ছা এখন এস এম এস করি না বাট শো রেগুলারলি ঠিকই শুনি, সো ফাইনালি আগামীকাল দিয়া দিতেছে, ওই যে ওইটা নাকি? আচ্ছা কি দিতেছে কইতে পারবা সিবাদ ভাই? যেটা রয়া টেনশন নাকের পানি চোখের পানি এক করে যেতেছে ওইটা মানে রেজাল্ট। আচ্ছা টেনশনের কিছু না আরাফাত, আপনি ব্রিলিয়েন্ট, আপনি ভালো রেজাল্ট করবেন, আর যদি রেজাল্টের ভিতরে নাম্বার উম্বার কোম্পানি এগুলি না, যেহেতু ব্রিলিয়েন্ট আপনি এগুলি নিয়ে মাথা কামাইবেন না। আচ্ছা কি দিতেছে? আচ্ছা এটা তো কইলাম আমি, দিল থেকে সবার জন্য দোয়া করি আর বিশ্বাস করি আল্লাহ কাউকে হতাশ করবে না। সিবাদ ভাই তুমিও দোয়া করি, এ প্লাস না আসলেও কি সন্তুষ্টজনক যেন একটা রেজাল্ট আছে ইনশাল্লাহ। অনেক অনেক দোয়া রইল আরাফাত, আপনি সহ আমার যে যে বন্ধুরা এবার রেজাল্টের লেগে বয়ে রয়েছেন, এবার রেজাল্ট প্রার্থী পদপ্রার্থী কমু না রেজাল্ট প্রার্থী, এগুলিকে অবশ্যই অনেক অনেক শুভকামনা এবং দোয়া আগামীকালকে জানাইবেন। আমরা সবসময় চিন্তা করি রেজাল্ট জেনে দিব মিষ্টির বাহার বয়ে যাবো, ও মা এরা খাই কুল পায় না, আমগু দিব কি নিশি রিক্সা। আসসালামু আলাইকুম, কিতা খবর, বালা আসুনি, বাসা সবাই কেমন আছে? যুক্ত হলাম আমার প্রিয় সিফু ভাইয়ের শো, আছি একদম শেষ পর্যন্ত, শুক্রিয়া নিশি। দুপুরবেলা নিশি আপনি এই জায়গার মধ্যেই পাইবেন, ঠিক আছে? তারপর মনে করেন এস এম এস নাই, তারপরে এস এম এস সাহেব আপনি এই জায়গায় পাবেন, চক্কর বক্কর আপনি সব পাবেন চক্কর বক্কর বাতচিতে। আচ্ছা একবার সুন্দরবনে গিয়েছিলাম, ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল বিভিন্ন রকমের প্রাণীর সঙ্গে, ওকে? তাদের বললাম যদি কখনো তোমাদের মন খারাপ হয় তাহলে মন ভালো করার জন্য তোমরা কি পদ্ধতি অবলম্বন করো, তারা বলল তখন তারা হাজির হয়ে যায় চক্কর বক্কর আর সিফাত ভাইয়ের সেই কালজয়ী হাসির ঝলকানিতে, মন খারাপ অবস্থায় জানিয়ে দেয় টাটা বাই বাই অ্যান্ড আলবিদা। ওই হয় তাহলে বন্ধুর লেগে, ওই বন্ধু করা লিখছেন দিই আপনি, এটাকেই তো কই আমি কয়েকদিন আগে গেছি চিড়ে এখানে, তো যাওয়ার পরে বাঘে মনে করেন হুইয়া রয়েছে পুরা জমিদারি স্টাইলে, ও তো একটু জমিদারি ফিলেই থাকবো ইয়ে, তো হুইয়া রয়েছে, আমি তো অনেক খুঁজে পেতেছিলাম না কোনোভাবে, কারণ কয়েকটা বাঘ আছে তার মধ্যে মানে বিভিন্ন খাঁচায় কয়েকটা বাঘ, তো তার মধ্যে একটা দেখলাম হেভি স্বাস্থ্য আর খাঁচার চেয়ে বাঘ বড় এরম আর কি একটা অবস্থা, কিন্তু বাকি যেটিতে দেখলাম উলুরের ভুদাম মাথার কান দেখে আমি যখন ডাক দিচ্ছি তখন মনে বুঝছে যারে এটা তো বায়ে তো তখন দিয়ে কানুন লড়ায় পরে আমাকে, আচ্ছা এই জায়গায় বাঘ তেলে হয়ে রয়েছে কারণ কালে কান দেখা যেতেছে খালি ওইটার। তো আমি এখন বুঝলাম যে আমার এই বন্ধুজন পাঠাইলো যে না পশু পাখিও মনে হয় আমার কথা শুনে আর কি, ঠিক আছে বিরক্ত হনের লেগে আর কি। ওকে আমি একটা গল্প লিখছি আর তোমাকে শুনছি, হিমাদ্রি রংপুর থেকে, আপনার নাম হতো এমন একটা কাব্যিক একটা নাম হিমাদ্রি, কি গল্প না উপন্যাস কোনটা জানেন তো? আমরা তো যদি আগে পড়া পারব না মনে হয় আপনি বই বানাবেন, আগে তো আর দিবেন না, যদি হয় তাহলে হোয়াটসঅ্যাপে দিয়েন পড়বো আলবত। ভাইয়া কেমন আছো? রাফি বলছি, আছি একদম শেষ পর্যন্ত। আমার পাগলি কি যুক্ত হয়েছে? তার নাম নিশি, নিশি তো কয়েকজন আছে, এক নিশিটা তো পড়লাম, এটা কি আপনার পাগলিটা? এর মানে কি আপনি হ্যাঁ এত সুন্দর করে আমার প্রশংসা করলো আর আপনি পাগলি কে পাগল বানায় দিলেন, কথার দামই দিলেন না মানে কি?
আমার কথা মনে আছে, বিকেএসপি ডিফেন্ডার কাশ্মীর একটা ম্যাচ জিতেছে আজকে ফাইনাল খেলা, দোয়া করিয়া জিতলে 5 লাখ রুই পাবো। কংগ্রেচুলেশন বন্ধু, আপনি জিতছেন আগের গুলা এবং আজকের লেগে, মানে এই যে এই ফাইনালের লেগে অনেক অনেক শুভকামনা। আমগো বন্ধু সিপন, এটা রংপুর থেকে, তো সিপন আপনার লেগে অনেক অনেক শুভকামনা। 5 লাখ টাকা আপনি অর্জন করেন, সবচেয়ে বড় কথা লেগে অর্জনের চেয়ে খেলাটা যেন উপভোগ হয়, সত্য যেন কয় যেন আমগো সিপন ফাটায় লাইছে, ঠিক আছে? আর যদি আপনি এমনি আর কি 5 লাখ টাকা খরচ করবার না পারেন, আমরা আছি এনে, আমরা তো ভাই মানে কোনো জায়গায় যাই নাই তো ভাই, আছি তো, খরচ উরচ করতে হইলে লয়ে এবেন, টাকা খরচ করে দিন। সিবত ভাইয়া যুক্ত হয়ে গেলাম, শারমিন, শারমিন স্বাগত জানাইতেছি। জানো ভাইয়া, না আমার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করছে 4 তারিখে হঠাৎ করে, আমি তো আর একটু হলে আল্লাহর কাছে যাইতাম, বাট আল্লাহ আবার আমাকে ফেরত পাঠিয়েছে, এখন আমি সুস্থ আছি। তোমা ফ্রম রংপুর, তোমা আলবত অনেক অনেক দোয়া আপনার লেগা, আর আমরা মনে করেন যে কোনো সময় তো যাবই আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ সবসময় আমগো লগে আছে। আর সবচেয়ে বড় কথা লোকে, অ্যাপেন্ডিক্সের অপারেশন তো আত খাই হয়, এটা কি প্ল্যান প্রোগ্রাম করে হয়? হ্যাঁ, কি কইলেন এটা? না যাক, ভালোই আছে আপনার, যেহেতু এটা একটা সিরিয়াস জায়গা গেছিল, অ্যাপেন্ডিক্স যতক্ষণ পর্যন্ত আসলে ডিস্টার্ব না করে ততক্ষণ মতো থাকাটা জরুরি। আমার একজন এক ডাক্তার একটা সুন্দর কথা কইছিল, যে শুনেন, আমি একবার গেছিলাম এই অ্যাপেন্ডিক্সের লিগা, তো আমি মনে করছিলাম যে এটা অ্যাপেন্ডিক্সের কোনো সমস্যা হইব, তো আমার ওই সার্জন আর কি করলো যে আপনি হুদো দিয়ে এটা ফালাইবেন কি লিগা। আমি করলাম যে না, এটা অ্যাপেন্ডিক্স, আমি তো শুনলাম যে এরকম এরকম সমস্যা, কারণ না না ওই তো এখন ডিস্টার্ব করতেছেন আপনারে, তো যেটা ডিস্টার্ব করতেছে না এটা কি লেগে একবারে আপনার ফালাই দিব, যেটা যেটা আছে শরীরের মধ্যে সবই জরুরি, যেটা প্রয়োজন নাই তখন ওইটা ফালান যায়, এমন হুদো দিয়ে ফালাইলে আপনি বাইজান বাইজান পরে বসে বাইতে করুন, এরপরে থেকে আমার ব্যথাও নাই, মানে সাইকোলজিক্যাল একটা ব্যথা ছিল আর কি। এরকম হয় কিন্তু আমগো, দেখবেন যে পোলাপান জন একটু বাড়ি বুড়ি খায়, দেখবেন বাড়ি গেছে অনেক দূরে সাউন্ড এসে, উড়ি উড়ি বাবারে কি এসে, দেখবেন কেন দিচ্ছে, মনে করছে ওই সাইকোলজিক্যাল, মনে হচ্ছে আমার মাথায় লাগছে, এরকম আর কি হয়। যাই হোক, ইরিন আমগো লগে আছে, আমগো আমার কাছে আঙ্কেল ভালো আছেন, আছে আলহামদুলিল্লাহ। ইরিন স্বাগত জানাইতেছি আপনারে। আচ্ছা, আমি বেকার বলে আজ আমায় কেউ দিল না দাম, একা একা ভাবি শুধু করো আপ কি অপমান, হাহাহি। আমি সানিম, সুন্দর হয়েছে কবিতা সানিম, করা ওকে। অনন্যা আছে চট্টগ্রাম থেকে, আমগো লগে আপনাকে শুনছি, ফোনে ব্যালেন্স না থাকে, অনেকদিন SMS করা হয়নি, তাই আজকে টাকা রিচার্জ করে মেসেজ করেছি, মেসেজ না করলেও কিন্তু আপনাকে প্রতি রবিবার শুনি, অনেক অনেক শুক্রিয়া অনন্যা। এরকম মাঝে মাঝে হইলেও জানাবেন, নাহলে আমি না মনে করেন হতাশ হয়ে যায়, জানেন আপনি, আমি ঝর্ণা ছাড়া কান্না শুরু করে দিই যাতে বাইরে কান্নার শব্দ না হয়, কিন্তু মানুষজন বুঝা যায়গা, ঝর্ণার শব্দ তো এমন না, পর এখন কি করবো, কারণ অনন্যার মাঝে মাঝে আয়েন। হ্যাঁ, আর দোয়া করি আপনার কাছে অনেক টাকা আয়ুক। আচ্ছা, একজন লিখছে ভাইয়া আপনার নিখোঁজ গানটা যাকে, যে নিখোঁজ গানটাতে যাকে গাইতে বা অভিনয় করতে দেখা যায় ওইটাকে আপনি, হ্যাঁ ওই আমাকে, আমি আমি আছিলাম আমার গানের ভিতরে, ম্যাক্সিমাম গানে আমি থাকি আর কি। এনিওয়ে, তো আমরা একটা গানে যাবো, এটা লোক গানটার নাম হলো আমার চালাকি, বাই অনুপম রায়। আর বন্ধু করে কবার চিতেছি 01841904904, এটা আমগো নাম্বার, আমগোটাই তো দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। তো এই নাম্বারে আপনি কিন্তু আলবত আপনার কথাবার্তাটি শেয়ার করতে পারেন, ঠিক আছে? জায়গা গানে শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: এক নেশন এক স্টেশন।
2: ফেসবুক.com/ILoveDhakaFM। তো যারা যুক্ত হয়েছেন, হ্যাঁ কথাবার্তাটি আমি তো পয়লা থেকেই পড়ি, আর আমি এই আয়োজনের ভিতরে সবচেয়ে বেশি আমার মনে হয় যে আমার বন্ধুকে কথা বলি, তো এলাকার বন্ধুগুলো কই যে বেশি বেশি করে পাঠান। আর বন্ধুরা এত সিরিয়াসলি নেয় বিষয়টা, এমন এস এম এস করে শেষ পর্যন্ত আমার কইতে বাধ্য হয় আমি যে আর পাঠাইন না। তো এটা ভালোবাসা, ভালো লাগে, কিছু কিছু নিশাতে মজা আছে। যাই হোক, এদিকে আছে আমগো বন্ধু কেটা আছে আমগো আনোয়ার হোসেন ভাইয়া, সবসময় শোনা হয় বাট এস এম এস করা হয় না, আজকে দিলাম। সবসময় দিবেন আনোয়ার, সবসময় দিলে এমন না বিষয়টা যে না টাকা বেশি লাগবো বা কিছু, একই রকম কোনো সমস্যা নেই আনোয়ার, বেশি বেশি জন পামো বেশি বেশি ভালো লাগবো আপনাকেও। আচ্ছা রাইতুল রাইতুল ইসলাম, ও ভাইও, হ্যাঁ রাইতুল ভাইও আছেন কি মন, উম্মের রহেন আছে, হ্যালো শিবদ ভাইয়া, চক্কর বক্কর বাতচিত লয়ে আমিও কিন্তু আজই রয়ে গেলাম, শুক্রিয়া বন্ধু। আমি দেখো ফাঁকা ফাঁকা লাগতে ছিল কিলেগা, এই যে পায়ে গেলাম আমরা উম্মের রহেন রে। আমাকে আজহারুল ইসলাম ফ্লেভার, ওয়েলকাম ব্যাক টু চক্কর বক্কর বাতচিত উইথ আর জে সিফাত, সিফাত বানান ভুল হয়েছে। আচ্ছা ঢাকা এফ এম 90.4 সিলেট, অ্যাপেন্ডিসাইটিস কি বুঝলি আমি না, আর সবাই সেটা নিয়ে কাটাকাটি করে, সবাই যখন বিষ উঠবো তখন বুঝবেন মজা কি অ্যাপেন্ডিক্সের। আমি তো ছোটবেলায় অ্যাপেন্ডিক্সের ভিতরে আমি তখন আবার খুঁজতাম যে বাইরে জন যে অ্যাপেন্ডিক্স এটা আবার কোন ডিস্ক, আমি আবার ডিস্ক খুঁজতাম যে এটা কোন ডিস্ক, পরে কেটা জানি কইছে যে এটা এই ডিস্ক না রে পাগলা। আমি ওকে, আচ্ছা মহিউদ্দিন আছে আমগুলোকে, ভাইয়া তোমার তোমাকে শুনতে অনেক ভালো লাগে, শুক্রিয়া বন্ধু, দোয়া করবেন। রাবেয়া মুমু আছে আমগুলোকে, আরও কেটা কেটা আছে দেখি আমগুলোকে, আমগুলোকে আরও আছে লোকে আমগো। হোয়াটসঅ্যাপে এক বন্ধু কি জানে লিখে আবার কাইটা দিচ্ছে, বন্ধু গালি দিলেন কে, কাইটা দিলেন, হ্যাঁ কিও শিবু ভাইয়া, ইউ নো শিবু ভাই ইউ আর মাই ফেভারিট আর জে, শুক্রিয়া বন্ধু, মাই প্লেজার, ব্ল্যাক ব্লেজার ব্ল্যাক ডায়মন্ড কি আবার বলিও না, কষ্ট পাইতে পারে। না না ও আমার খুব পছন্দ করে, ভালোবাসে যতটুকু আমি দেখি, অভিনয় করে কিনা জানি না কিন্তু পছন্দ করে, এটাকে আমি কিছু আসলে মনে করি না। রিদমকে হুন্ত আছেন বাড়িতে, ওকে আচ্ছা আমগুলোকে আরো যারা যারা আছে একটু দেখি। মাম্মি আমগুলোকে চট্টগ্রাম থেকে জয়েন করছে, আমগো মাম্মি কিন্তু গতদিন কিন্তু আমগুলোকে জয়েন করছিল, অনেক অনেক শুক্রিয়া বন্ধু, চট্টগ্রাম থেকে আমগো বন্ধু, আশা করি একেবারে শেষ পর্যন্ত আপনি থাকবেন। এদিকে আছে আমগো বন্ধু, আজকে যুক্ত হলাম, রাগ করিয়েন না, ও আচ্ছা এটা আমরা পাখি পাখির টাকে পড়ছিলাম, পাখি আরো লিখছে, এই তো আমার লক্ষ্মী বন্ধু, আপনাকে জানাই আমার বাগানের সব ধরনের ফুলের এবং ফলেরও শুভেচ্ছা। ও ফুল ও ফলও আছে আপনার বাগানে, পাঠায় দেন দেখি একদিন প্যাক করে, শুক্রিয়া বন্ধু পাখি। সালিহুর রহমান, যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে, ও ভাই মনটা ভালো তো একদম ফাটাফাটি, 3 দিনের সফর শেষ করে গতকাল ঢাকা থেকে ফিরেছি, আগে যদি একদিনের কাজে ঢাকা যেতাম তাহলে 2 দিন থেকে আসতাম, কিন্তু কি সম্প্রতি ঢাকায় গেলে আর থাকার ইচ্ছা হয় না, কারণ কি সালিহুর, থাকার ইচ্ছা হয় না কেলিকা, মশা কামড়ায় নাকি গরম বেশি, কোনটা কি কারণে? আচ্ছা আমি মনিফা চট্টগ্রাম থেকে শুনছি, তোমার জন্য একটা কবিতা বানিয়েছি, ওকে, ঢাকা এফএম এর নায়ক সিফাত ভাই, সেরা গায়ক সিফাত ভাইয়ের আচরণ কেড়ে নেয় সবার মন, ওহো সিফাত ভাইয়ের মুখের হাসি আমরা সবাই ভালোবাসি, ওহো করা তালি, শুক্রিয়া বন্ধু মনিফা, সুন্দর নাম, সারমিন আক্তার মুবারকা, হ্যালো সিফাত ভাইয়া, ঢাকা এফএম এর শুরু আছে কিন্তু শেষ নেই, তেমনি আমার গল্পের শুরু আছে কিন্তু শেষ নেই, থাকবো শেষ পর্যন্ত, হ্যাঁ ওইটা তো শেষ হওয়া উচিত না, তো বাই বুই কওয়া আসলে উচিত না, তারপরে কইতে হয় আসলে ফর্মালিটিসের কারণে, কারণ আবার তামুই আর শেষ করা তো উচিত না। আচ্ছা ভাই আমি নারায়ণগঞ্জ থেকে আছি, মাসুম ভাই আপনার কি ভালো ভালো গান বাজান, গানগুলো কি আপনি আগে নিজে বুঝেন আগে কি লিখছেন, তারপরে আমরা ই করবো না, আপনার এই কথা থেকে মনে পড়লো, যদিও এই গল্পটা আমি অনেক আগেই করেছি, অনেকবার করেছি, আবারও একটু কই, কারণ আজকে অনেক নতুন বন্ধুরাও আছে। আপনি দেখবেন কি, ওই যে মহল্লার ভিতরে যখন ওই যে আপনার ই হয়, এই বিভিন্ন প্রোগ্রাম হয় না, যে দেখা গেছে গায়ে হলুদের প্রোগ্রাম, তারপরে আপনার বার্থডে প্রোগ্রাম, আরও বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, তো এইসব প্রোগ্রামগুলোর ভিতরে বিভিন্ন ব্যান্ড হয়, নতুন ব্যান্ড অথবা পুরনো ব্যান্ড, তো আয়া দেখা গেছে গানগুন গায়। দেখবেন ওই জায়গার মধ্যে কিছু কিছু মানুষ থাকে, সামনে একবারকে গালের ভিতরে হাত দিয়া, দুই হাত মানে দুই গালে হাত দিয়া, দুই হাতে গাল দিয়া, আর দূর আগেরটাই তো ঠিক আছে, দুই গালে হাত দিয়া গান শুনবো পুরা, মনে করেন ফজরের আগ পর্যন্ত গান শুনবো। ঠিক ফজরের আগ দিয়ে যখন সিঙ্গার কইব যে আমরা আর শেষ একটা গান গাইতেছি, তারপর আমরা যামুগা, ঠিক ওই সময় ওই যে গালে হাত দেওয়া যে বন্ধুটা আমগো আছে, ওই বন্ধু গিয়া কইব এবার একটু ভালো গান করেন। তো এতক্ষণ খারাপ গান ছিল, আপনি আছিলেন কি লিখে আমার কথা লোক এই জায়গার মধ্যে নাকি? হ্যাঁ, এটা দিয়ে অন্য কিছু বোঝায়। এখন আবার এই জায়গার মধ্যে একটা ব্যাপার আছে, ওইটা লোকে আছে, সবার গানের টেস্ট, সবার গানের রুচি একরকম হইব না। কেউ কেউ একটু ধরেন একটু রক শুনবো, কেউ একটু ক্লাসিক্যাল শুনবো, কেউ একটু পপ শুনবো, কেউ একটু ফোক শুনবো, কিন্তু আবার কিছু কিছু মানুষের ভিতরে এইটাও একটা সমস্যা থাকে যে আমি এটা শুনি আর মানুষের কে লেগে ভালো লাগবো না, এর মানে অকতালে সমস্যা আছে, কে লেগে ভালো লাগবো না ভাই আপনার, এটা এত সুন্দর গান ভাই, না ভাই কে লেগে ভাই। এইটারে সহজভাবে মানে ছোট্ট করে কইতে গেলে বলা হয় ঠেটামি, ঠিক আছে, এর আস্তে আস্তে সাইড হয়ে যায়, দেখবেন একটা সময় হ্যাঁ করে আর কেউ শোনায় না। যাই হোক, আজকে মনে পড়ে গেল বন্ধু, আপনার শুক্রিয়া আপনার এস এম এস এর লেগে। আচ্ছা, আমার কোচিং আছে তাই পুরোটা সময় থাকতে পারবো না, কি রাগ করলা রংপুর থেকে তাইবা, রাগ করে কি আপনি কোচিং মিস করবেন, আমি রাগ করলে তাইবা, না তাইবা জানে আসলে পড়ালেখাটা আগে। আচ্ছা শুভ দুপুর ভাইয়া, কেমন আছো ভাইয়া গো? আজ আমার অনেক মন খারাপ, সিলেট থেকে হালিমা। হালিমা অনেক মন কেমনে খারাপ হয়, মন অনেক খারাপ, অনেক মন, আপনার মন অনেক, এই জায়গাটা আমরা একটা ভুল করি, আমার অনেক মাথা বিষ করতেছে, মাথা কি অনেক না মাথাটা অনেক বিষ করতেছে কোনটা? যাই হোক, অনেকে তো আবার করে, সাপোজ ধরেন এগুলো আমি কমন ভুল, আমিও করি এই ভুলটি, তারপরে এই সিঙ্গেল দিচ্ছে সিঙ্গেল দিচ্ছে তাড়াতাড়ি আয়, অথচ সিঙ্গেল ওর তো লোকে একা বা মনে করেন এককভাবে থাকা, আর ওইটা লোকে সিগনাল, আমগো কিন্তু মানে চলতি পথে নিয়মিত এই ভুলগুলো কিন্তু আমগো সবসময় হয়, আমার নিজের হয় সপ্তাহে হলে লোকে মানে আমগো কি কয়টারে যে না এইভাবে চলতেছে পরম্পরা অনুশাসন এইভাবেই চলুক এরকম আর কি বিষয়টা। যেমন আপনি ড্রাইভারকে দেখবেন যে সবসময় কইব যে গাড়ি যদি একটু দেখা গেছে যে গাড়ির যারা গাড়ি চালায় বা গাড়ি সম্পর্কে বুঝে ভালো জানবো, এটা লোকিয়া গাড়ির শকের জাম্পার গেছে, আসলে কিন্তু কথাটা শকের জাম্পার না, শক অ্যাবজর্বার, তো কই কোন জায়গার কথা কই গেছে কে দেন। ওকে ভাই চলে এসেছি, আমাকে মনে আছে তো ভাইয়া, তিতলি তিতলি বনকে নাকি ওটা কি আছিল, মনকে তিতলি মন্দির, আচ্ছা আছিল তিতলি আছিল কোনো না কোনো জায়গায় আছিল তিতলি। ওকে নিসি, আকাশেতে লক্ষ্য তারা চাঁদে কিন্তু একটাই রে, ইয়া না না ইয়া হ্যাঁ দেয় নেই আমার আয় পড়ছে, এই গানটাই এমন আপনি দেখবেন এই গান যে যে জায়গায় শুনুক যে যে যায় তো ইয়া শব্দটা মুখ দিয়ে বেরোব, যে আকাশেতে লক্ষ্য তারা চাঁদে কিন্তু একটাই রে ইয়া। ওকে, তাই তো বিয়ে বাড়ি না গিয়ে আমার সিফু ভাইয়ার টানে টানে ছুটে এলাম। ওকে বন্ধু শুক্রিয়া আপনারে। আর আচ্ছা মূলক রংপুর থেকে আখি, আমরা কি লিখছে হ্যাঁ দেখি, দালিব ভাই কবিতা হয়েছে না, হ্যাঁ ভাত খেতে খেতে আপনার সোর কথা মনে পড়ে গেল, তাই FM চালু করে আপনার সোর শুনছি, আপনি দুপুরে খেয়েছেন তো? আমার বন্ধু এই দিন দুপুরে আসলে খাওয়াটা একটু লেট হয়ে যায় বেশি, কারণ দুপুরবেলা আমি আপনাকে আড্ডায় বই না বিয়ে আছে ভাইয়া, আমি মানি না না না না না না না না না না, কালকে তোমার কথা গানটা বাজতেছিল হঠাৎ টাইম চেক বেজে উঠলো, এখন এই গানটা বাজাও, না বাজাইলে মামলা হবে বুঝলা ভাইয়া, তাড়াতাড়ি বাজাও তাড়াতাড়ি এখনই। আচ্ছা আমার প্লেলিস্টে কি লিখছে হ্যাঁ দেখি, দালিব ভাই কবিতা হয়েছে না, হ্যাঁ ভাত খেতে খেতে আপনার সোর কথা মনে পড়ে গেল, তাই FM চালু করে আপনার সোর শুনছি, আপনি দুপুরে খেয়েছেন তো? আমার বন্ধু এই দিন দুপুরে আসলে খাওয়াটা একটু লেট হয়ে যায় বেশি, কারণ দুপুরবেলা আমি আপনাকে আড্ডায় বই না বিয়ে আছে ভাইয়া, আমি মানি না না না না না না না না না না, কালকে তোমার কথা গানটা বাজতেছিল হঠাৎ টাইম চেক বেজে উঠলো, এখন এই গানটা বাজাও, না বাজাইলে মামলা হবে বুঝলা ভাইয়া, তাড়াতাড়ি বাজাও তাড়াতাড়ি এখনই। আচ্ছা আমার প্লেলিস্টে থাকবার পরে যদি থাকে আলবত আপনি পেয়ে যাবেন 5টার মধ্যে, ঠিক আছে বন্ধু।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Taka FM 90.4
1: সারাদেশে
0: সবার সাথে
2: কুলকুল মুকুল চাকে ব্যাকুল, কুলকুল মুকুল চাকে ব্যাকুল।
3: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
4: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
3: মুকুল টি স্টল,
5: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: চক্রবক্কর। চক্রবক্কর বাতচিত,
1: চক্করবক্কর বাতচিতের নয় ঘন্টায় আপনাদের স্বাগত জানাইতেছি। আপনার বন্ধু ওইটাই আছে, ওই যে সিফাতে আপনার লগে আছে, বিকাল পাঁচটা পর্যন্ত সিফাত থাকবো আপনার লগে এই চক্করবক্কর বাতচিত। আপনি টিউন করে আছেন ঢাকা এফএম 90.4। যারা টিউন করে আছেন এরা চাইলে, যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন হয় বা স্মার্টফোন হয়, আপনি কিন্তু আমাকে অ্যাপটা ডাউনলোড করে লইবার পারেন। আমগো মানে আপনার প্লে স্টোর বা ওই প্লে স্টোর অ্যাপ স্টোর আমগো না সরি মানে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে ঢাকা এফএম লিখলেই আপনি আমগো অ্যাপটা কিন্তু পেয়ে যাবেন। সুন্দর করে ডাউনলোড করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু একেবারে শুনবার পারেন। আমার কাছে নেপচুন গ্রহ থেকেও আইছিল ওই যে SMS, তা আমি ভাষা বুঝি নাই, লেখা পড়া পারি নাকি কি লিখছে বুঝি নাকি। এনিওয়ে সিলেটি তোমা আমগুলো যুক্ত হয়ে গেছে। হাই হ্যালো কিতা খবর বালানি, ঢাকা এফএম এর সুপার স্টার সিফাত ব্রো, এ আমগো সুপার লিসনার তোমা, সুক্রিয়া স্বাগত জানাইতেছি আপনার বন্ধু আমগো এই আয়োজনে। আর তোমা আজকে লেট হয়ে গেল নি, আপনার তো আপনি সবসময় আগে আগে থাকেন, কিও আজকে কি ইচ্ছে আপনার। আচ্ছা এদিকে আমগুলোকে ফেসবুকে যে বন্ধুরা আছে ফেসবুকে দেখবার পারতেছে আমগো কৃষ্ণা দাস। আচ্ছা সিফাত ভাইয়া, আমি তোমার পুরাতন লিসনার কিন্তু আজকে প্রথম কমেন্ট করলাম, কালকে আমার SSC এক্সামের রেজাল্ট, সবাইকে একটু আশীর্বাদ করতে বলিও আর তুমিও একটু আশীর্বাদ করিও। অবশ্যই কৃষ্ণা দাস, আপনি অনেক ভালো রেজাল্ট করেন, আমরা দোয়া করি। এবং পরীক্ষা কেমন দিয়েছিলেন? ভালোই দিয়েছিলেন মনে না, তাহলে ভালোই পাবেন ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা কি বন্ধু, আমি আগে কয়ে রাখি, এটা সবসময় কই, প্রতিবার রেজাল্টের সময় কই, আমি দিলের থেকেই কই, ওটা লোকে আছে একটা কাগজের নাম্বার কোনোদিনই আপনার সবকিছু নির্ধারণ করতে পারে না। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক বন্ধুরা আছেন যে অনেক বেশি হতাশ হয়ে যান, অনেক বাবা মারা আছেন অনেক বেশি হতাশ হইয়া পোলাপানের উপরে হাত উঠান, পোলাপানের খুব মানে মানসিকভাবে টর্চার করেন, এই জিনিসগুলো আসলে করবেন না। আর যারা যারা পরীক্ষার্থী বা যারা পরীক্ষা দিয়েছিলেন, এটা আপনারা যদি সিরিয়াসনেস না থাকে আরও সিরিয়াস হইবেন সামনের বার, ঠিক আছে, কিন্তু এটার উপরে বেস করে কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না আর কি। না বড় ধরনের সিদ্ধান্ত বলতে ওইটা না, কিন্তু যে আপনার বাপ মা আপনার এখন মনে করেন অন্য কাজে পড়ালেখা বাদ দিয়ে অন্য কাজে দিয়ে দিচ্ছে, পড়ালেখা তো বাদ দেওয়া যাবো না, কন্টিনিউ এটা চালাই যেতে হইব আর কি। আর সবচেয়ে বড় কথা হলো গিয়া যে আপনি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা ইনশাল্লাহ যেমনই হয়েছে, ভালো হয়েছে খারাপ হয়েছে, একটা নাম্বার আপনি পাইবেন, ওটার উপর বেস করে আপনি নতুন একটা অভিজ্ঞতা অর্জন করবেন, ওইটার উপর বেস করে আপনি সামনের দিকে আগাইতে থাকবেন, এটার মূল উদ্দেশ্য থাকা উচিত। আচ্ছা আমগুলো সাইফুর রহমান আছে, বস জানো কি হয়েছে না কেমনে জন্ম আইল্যান্ড দিয়ে এখন মাত্র করলেন, আমি করতে জন্ম এমনভাবে করলেন যেমন আমি লগে বইয়াছিলাম আপনার লগে। আচ্ছা আমার যে MBCS সেটা আমি জানি না, ও মাই গড, এটা তো মানে আজকে হেডলাইন হওয়া উচিত ছিল নিউজ পেপারগুলোর। দুঃখের বিষয় আমি রিচার্জ করতে পারছি না, কারণ আমার ফোনে MB নাই, তাই আমি তো অনলাইনে রিচার্জ করতে পারছি না। লাস্টের রাস্তায় এক ভাইকে পেয়ে তাকে ধরে একটুখানি ধার করে নিয়ে তারপর রিচার্জ করে এলাম। সুক্রিয়া সাইফুর এই ভালোবাসার লেগা, আমি জানি না এটা কি আমগো লেগে আছিল নাকি কোনো মনের মানুষের লেগা, এটা একটু জানেন। সাহারিয়ার চৌধুরী ইমন আমগো লেগে আছে, বুড়ো আঙ্গুল দেখেছে তিনবার, ও আচ্ছা থামজাপ আর কি তিনবার দেখেছে, ওকে। আচ্ছা এই জায়গায় আমগুলোকে হোয়াটসঅ্যাপে দেখি, হ্যাঁ হোয়াটসঅ্যাপে তো খাবার এলেছে বন্ধু বান্ধব, কিও কি ইচ্ছে আপনাকে আজকে সব জায়গায় দিয়ে লিখতেছেন, আবারও চলে আসলাম কি চক্করবক্কর, আমার আজ বিয়ে, আমার রাজু স্যারের শাশুড়ির সাথে সবাই আমন্ত্রিত, আপনার আজকে বিয়া, কংগ্রেচুলেশন। এই বন্ধুর লেগে আমরা তো আজকে তাহলে আমরা এই যাতে আয়োজন করতেই পারি। করা করা অবশ্যই আমি বন্ধু মঙ্গলবার ও লিখছিল আর কি যে ভাইয়া আমার স্যার রাজু আহমেদ উনার বিয়ে আলাপ চলছে, এখন কি গান শোনা দরকার, আপনি কিছু গান টিপস দেন আমি শুনতে বলবো। আচ্ছা আমার রাজু স্যারের কথা কয়ে আজকে আপনার বিয়ে হয়ে যায় গেল কেন, আমি বুঝলাম না আমি জিনিসটা, আমি মানে এটা কি করলেন আপনি, এর আগের বার করলেন রাজু স্যারের বিয়ে, এখন আবার কইতেছেন অবশ্য আমার আজ বিয়ে, আমার রাজু স্যারের শাশুড়ির সাথে সবাই আমন্ত্রিত, মানে কি ইচ্ছে ঘুমান নাই নাহলে আমার একটু বুঝাই কোন, আমি বুঝতেছি না বন্ধু, বেনবাড়ি আলাদা চায় রয়েছে, কারণ আমি নিজ জায়গায় বুঝালি তারপরে আপনাকে পেমেন্টের ব্যবস্থা করতেছি চায় রয়েছে। আচ্ছা যাই হোক, এই জায়গায় এক বন্ধু ভয়েস দিয়ে খাবার এলেছেন, বন্ধু আমি ভয়েস পাঠালে তো শুনবো পারবো না, আপনি লিখা পাঠালে ভালো হয়, ফোন দিয়েছি তারা ফোন ধরছে না, হোয়াটসঅ্যাপে তো বন্ধু ফোন দেওয়ার কথা না, তো বন্ধু ফোন দিবেন না, এটা লোকে যে যে যারা যারা লিখতে চান জানাইবার চান কথা লিখা পাঠাইবার পারেন আমার কাছে। এখন এই সুবাদে যদি যারা যারা পড়ালেখা করবার চায় না লিখার লেখা ওইলেও পড়ালেখা করবো, এই এটা লোক আমার একটা উদ্দেশ্য যে আপনাকে পড়ালেখা করানোর। যাই হোক আমগো ইয়ে লিখছে যে সাইফুর একটা কবিতা লিখছে, চল না ভাগি ওগো তুমি আর আমি, কেউ ধরার আগে পালিয়ে যাবই, আমি যা বলি চলো একসাথে চলি, বাঁধবো দুজন সুখের জীবন, তুমি আমারই কেবল আসো হয়ে যাই ডাবল, সিঙ্গেল জীবন ভালো লাগে না হচ্ছে জ্বালাতন। ওহো হো হো, না আমার প্রশ্ন হলো গিয়া যে এই যে আপনি এতক্ষণ লাগায় চল না ভাগি, ও গো তুমি আমার তুমি ইত্যাদি ইত্যাদি কইলেন, পালিয়ে যাবই আমি যা বলি চলো একবার চলি, বা আপনি অনেক কনভিন্স করতেছেন হ্যাঁ রে, তারপর আবার কইতেছেন যে তুমি আমারই কেবল আসো হয়ে যাই ডাবল। তো যদি আপনার হয়ে থাকে এত রিকোয়েস্ট করতেছেন হ্যাঁ, তো এমনি পরের কথা কিও নাকি আমি উল্টা পুল্টা বুঝতেছি। আচ্ছা যাই হোক, সিফাত ভাইয়া প্রথমে এস এম এস তে ছিলাম, তারপরে এফবিতে, আর আজ হোয়াটসঅ্যাপে আসলাম। কংগ্রেচুলেশন অ্যান্ড ওয়েলকাম বন্ধু আমার, শোনা যাচ্ছে না সিলেট থেকে? তাই লাভ কিলো নাম ই তো কেন একটা বন্ধু আমার, বন্ধু নামটা কেন? আচ্ছা রং শোনাই তো যাচ্ছে না। আচ্ছা হ্যালো ভাইয়া কেমন আছো? রংপুর থেকে আমগো বন্ধু মিথিলা যুক্ত হয়েছে, মিথিলা স্বাগত জানাইতেছি বন্ধু, আপনারা আছেন কেমন, আপনি সোহেল দিল ভালো, ওই জায়গার ওয়েদার কেমন? হালিমা রংপুর থেকে আছে, হাই ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু, ভাইয়া তোমার মিষ্টি আড্ডায় সাথে আছি, শুক্রিয়া বন্ধু। সোহেলটা একটু জায়রা লেন, পরে মিষ্টি মিষ্টি লোয়া বন্ধু বন্ধু, বাইরে পিপটাকে আমার দেখো ভাই আপনার লেগে হয়েছে, হ্যাঁ আমি কী করবো কন তো, এই ঠাড়া পড়া নেটওয়ার্কের জন্য সিলেটে কিছুই শোনা যাচ্ছে না, মেসেজও পড়তেছেন কিন্তু তাও বলতে পারছি না, তখন যখনই কথা বলেন তখনই ঝিরঝির চলে আসে লাকি খান, মানে আমার পাওয়ারটা আসলে নিবার পারতেছে না আমার মনে হয়, বুঝছেন আমি আমি আমি নেটওয়ার্কের লোক একটা যুদ্ধ করবো, আমি তারটা খুঁজে পাইতেছি না, আমগো ইসিটা লিখছে ভাইয়া আপনার আবার সরমও করে, ও ইসিটা আপনারও সরম করে, আপনারও আছে লজ্জা, দেন কি জিনা কি দিনা হয়ে পড়ছে, হ্যাঁ আপনিও সরম পান আমিও পাই। হাই ভাইয়া আমি আকাশ মার্মা, আকাশ মার্মা স্বাগত জানাইতেছি বন্ধু আপনারে, ঢাকা এফএম 90.4 এ জায়গায় আছে আমগো বন্ধু, স্বর্ণা রংপুর থেকে, রবিবার আসলে অপেক্ষায় থাকি কখন দুইটা বাজবে, ম্যাথ করি আর তোমাকে শুনি। ওকে স্বর্ণা ঠিক, আপনি তো আসলে অনেক ব্রিলিয়েন্ট, এক কানে দুইটা কাজ করতেছেন, আমি তো কানের ভিতরে মায় ডাক দিলে আমি কইতাম যে তুমি ডাক দিচ্ছ পড়ালেখায়, আমার মনোযোগ নষ্ট হয়ে গেছে আমি পড়বো না, এরকম হইতো আমার জানেন। আচ্ছা যাই হোক ভাইয়া, আপনার শোতে তো অনেক ভাবে যুক্ত হওয়া যায়, যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ এস এম এস, কিন্তু সব থেকে বেশি শ্রোতা থাকেন এস এম এস এ, তাহলে তো আমরা এস এম এস বাহিনীরে জিতে গেলাম, কি বলেন এস এম এস এর বন্ধুরা? আসলে এই জায়গায় বন্ধু জিত হারের কোনো বিষয় না, বিষয়টা লোকের যে সময়ের লগে লগে আপনি কতটুকু অগ্রগতি আপনার হইতেছে এটা লোকের বিষয়, এস এম এস তো থাকবোই, এস এম এস এস এম এস এর জায়গায় থাকবো, কিন্তু আমি চাই আমার বন্ধু বান্ধবকে এখন দেখবার, কারণ এখন এখন তো আর ওরম না যে খালি মাইকে আপনি ভয়েস নতুন, আমার চাইলেও আপনি দেখবার পারেন আমগো ফেসবুকে, তাই না ভিডিওতে দেখবার পারেন, তো ওই ক্ষেত্রে আমরাও চাই আমগো বন্ধু করে দেখানোর লেগে, আর যেহেতু সময়ের লগে লগে সব কিছু আগে যেতেছে এই ক্ষেত্রে আমার বন্ধুকেও আগে আইতে হইব, ওই জায়গাটার মধ্যে এস এম এস থাকবো, এস এম এস এস এম এস এর জায়গায় থাকবো, লগে ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলোর ভিতরেও আবার চেষ্টা করবেন, আর জিৎ হারের কথা যদি কন তাহলে ওই ক্ষেত্রে তো ট্রফির ব্যবস্থা করতে দেন, কিছু টাকা পয়সা পাঠান। সালিউল লিখছে ভাই আমি এখন পর্যন্ত তেমন কোনো কারণ খুঁজে পাই নাই, তবে খুব খারাপ লাগে জানি না কেন এমন হয়, কিও সালিহর বুঝি নাই, তাহলে যাই আপনি একটু কারণটাকে খুঁজে বাই করেন, তারপরে আপনি আমগুলো জানাইবেন আলবত, না না মানে আমরা ওটা কোনো সমাধান দেবেন, এমনি হুইনা রাখবো তাকে, না আমগো তো ইচ্ছাই এরকম মাইসের গল্প হতে ভালো লাগে আমগো। আচ্ছা মুন ফ্রম ঢাকা, আমগো মুন আছে ঢাকা থেকে, হাই সিফাত ভাইয়া শুভ দুপুর, আমিও যুক্ত হয়ে গেলাম চক্কর বক্কর শোতে, শুরু থেকেই শুনছি বাট মেসেজ করতে লেট হয়ে গেল, সমস্যা নাই মুন, এখন থেকে নিয়মিত করবেন, আর কি কি চলতেছে যে কথাটি শেয়ার করার মতো আলবত পাঠিয়ে দেবেন। আরাফাত দে চেস আছে, আচ্ছা সিফাত ভাই আপনার যে পেজটা আছে ওইটা কি আপনি নিজেই চালান? হ আমি তো মাঝে মাঝে আনসার করি এস এম এস দিয়ে, আমি মাঝে মাঝে ভাই তোমার এফবিআইডির নামটা বলো না ভাইয়া প্লিজ, তো পেজে থেকে লাভ কি আপনার, সব যদি প্রোফাইলে আয় আমার প্রোফাইলে, আমি এত বেশি বড় অ্যাক্টিভ থাকি না, সবচেয়ে বেশি পাবেন আমার ঢাকা এফএম 90.4 আর আমার যে অফিসিয়াল পেজগুলো আছে ওগুলোর ভিতরে, ঠিক আছে বন্ধু আরাফাত? আমি প্রায় সময় আড্ডা দেওয়ার চেষ্টা করি, যখন সময় পাই অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আচ্ছা একবার গান শুরু করলেই 20 মিনিট শেষ, এটা কোনো কথা? আবু সাইদ বাড্ডা থেকে, বন্ধু আপনার ভালোবাসাটা আমি বুঝি, কিন্তু আমারও তো চোপার একটা বিষয় আছে বুঝেন নাই, চোপা উপা তো লড়ে যায় কথা কইতে গেলে, কন্যা তো বুঝেন না খালি হুইনা হইনা খালি আসে না, আয়া কয়া দেখেন পিতি উত্তি চলে যায় জানেন। ওকে সো আমরা একটু গানে যাই, যে গানটা শুনবো ওটা লোকে আমারই গান, আমার কইছিলাম প্লে লিস্টে দেখছিলাম গানটা, আমার ফার্স্ট অ্যালবাম কথা অ্যালবাম থেকে, টাইটেল ট্র্যাক কথা, যেটা লোকে কেমন করে চাও নামে আপনি চিনেন, তো ওই গানটা প্লে করে দিলাম, গানটা শুনতে থাকেন নাচতে থাকেন বাঁচতে থাকুক, ঢাকা এফ এম 90.4 ফিরতে যে একটু পরেই কয়েকটা গানের পরে আরও আরও কথাবার্তা লেগে থাকেন, আমগুলো এই ঢাকা এফ এম 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম, কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
3: চক্রবকুল চক্রবকুল চক্কর বক্কর বাতচিত।
4: চক্কর বক্কর বাতচিত আপনি শুনতেছেন ঢাকা FM 90.4। জেনে সিফাত আপনার লগে আছি এই স্পেশাল আয়োজনটা লয়ে, যে আয়োজনটা আপনি প্রতি রবিবারে পান ঢাকা FM 90.4 এ, শুধুমাত্র ঢাকা FM 90.4 এ। এলাকা প্রতি রবিবার কান পাততে হবে ঢাকা FM 90.4 এ। না না না, মানে এর মানে এই না যে বাকি সময় কান পাতবেন, বাকি সময় থাকবেন, মানে এই সোয়ের লেগে এই রবিবারে কান পাতবেন। ওকে, সো যারা যারা লিখছেন কথাবার্তাটি আমি পড়ব, আমার যে যে বন্ধুরা লিখছেন। আর ওদিকে তো ওই যে ওদিকে জানি কি আছিল, আচ্ছা ওদিকে অনেক কথা ছিল, বাদ দিয়ে আমরা এদিকে একটু ফলো করি আমার লোকের লাগে যারা যারা যুক্ত হয়েছেন। দেখবো বার্তা আমার লোকের ফেসবুকে আছেন রানা ইসলাম, সাথে আছে নীল ফার্মারে থেকে। কেমন আছো ভাই? রানা আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু, কেমন আছেন আপনি? ওই যে কেমন ঠান্ডা গরম কি অবস্থা ওয়েদারের? উমের রায়হান লিখছে সৈয়দ ভাই আপনার গানের তালিকায় যদি তাহসানের গান থাকে বাজানোর চেষ্টা রাখবেন, সাথে আছে। অনেক অনেক শুক্রিয়া বন্ধু উমের রায়হান, আমাকে প্লেলিস্টে কিন্তু তাহসানের গান থাকে, এই মুহূর্তে আছে কিনা আমি জানি না, আসলে দেখি যাইতে যাইতে যদি পাই সামনে আলবত প্লে করবো। এই জায়গার মধ্যে আমাকে আরো যে যে বন্ধুরা আছে একটু দেখি আমরা, আমগুলো হোয়াটসঅ্যাপে বন্ধু যুক্ত হয়েছে, আরো আছে এস এম এস এ সবচেয়ে বেশি বন্ধুরা, এই বন্ধুগুলো আমি কয়েকবার চেতেছি। এই আপনার এস এম এস এ কি করেন? ফেসবুক অ্যান্ড ওকে, আচ্ছা দেখি কাটা কি লিখছে। চিটাংয়ের বাইরে সবাই বইনগা, আচ্ছা একটা মেসেজ পড়তেছ না কেন হুমাইরা? ওকে হুমাইরা পড়ে দিচ্ছে আপনার মেসেজ, কি চিটাংয়ের বাইরে সবাই বইনগা, আচ্ছা হুমাইরা চিনেন থেকে রাস্তাটা বুঝি না, হয়তো আমি ওই আঞ্চলিক ভাষাটা তেমন একটা বুঝি না। আচ্ছা শুনছি রংপুর থেকে, আমার নাম রীতি, সুন্দর নাম রীতি, স্বাগত জানাতেছি আপনারা। আরও আছে আমগুলোকে কয়েক রবিবার থেকে এস এম এস করা হয় না, দুপুরে নাস্তা করেছো, তুমি কোন কলেজে পড়ো? জামিল হাতিবান্ধা লালমনিরহাট থেকে। জামিল আমি এখনও কলেজে ভর্তি হতে পারিনি বন্ধু, আমি স্কুলে পড়তেছি ক্লাস 7, লাকি 7। আচ্ছা বিভা লিখছিল গে তোমার দুষ্টু মিষ্টি কথা শুনলে মন খালি তোমাকে, আচ্ছা রংপুর থেকে বলছে এই দুষ্টু এইসব কথা, হ্যাঁ সরমে আমি ভাই যদি বিশ্বাস করতেন আপনি। আচ্ছা হোক, রাফি লিখছে ভাইয়া আপনার একটাই চাওয়া, আমার পছন্দের মেয়েকে জীবন সঙ্গী চাই রাফি। আচ্ছা আর আমি যাকে পছন্দ করি কিন্তু ও আমায় চায় না, এখন কি করবো ভাইয়া? বন্ধু আমি আপনার একটা কথা কই রাফি, বাস্তব কথা কই আপনাদের, এটা লোকে যে এই যে একটা বয়স থাকে, ওই বয়সের ভিতরে প্রেম করার পরে মনে হয় কি জীবনের ভিতরে ওই একটাই চাওয়া, ওইটা ছাড়া আর কিচ্ছু নাই। অথচ ওইটার বাইরে যখন আপনি যত সময় যেতে থাকবো তখন আপনি বুঝবেন যে ওইটা আসলে কিছুই ছিল না আপনার জিন্দগির ভিতরে, আর অনেক বড় বড় জিনিস হয়ে গেছে। মানে আপনি জাস্ট যাকে এটা আবার একটু অন্যরকম এক্সাম্পল হয়ে যাবো, এলেকে ওইটা দিলাম না, দেন এই টাইপের কথা বলে কিন্তু মানুষের অ্যাট্রাকশনের বেশি মানে আরো বেশি মানুষের বিরক্তির কারণ হয়। যেমন ধরো আতখা, আপনারা রাস্তাতে হ্যাঁ তোর যেই কথাটা কই তুলেছিলাম হুন আগে, এতক্ষণে কইয়া ছিলি তুই, তোরাই তো খুঁজতে ছিলাম, তাহলে হুন কয়া, তারপর কবেন কি যে চুপ করে থাকবেন, তারপর যদি হ্যাঁ কয় যে কি ব্যাপার, ওই যে না এই যে কথাটা কইতে খুবই ইম্পর্টেন্ট একটা কথা, কিন্তু এই জিনিসটা আর তাক বাদ দে তোর কোন যাবো না, এটা যখন কইবেন সারা রাইতের গুমর আরাম আর হারাম হয়ে যাব, যে তাহলে কইলি কে লিখা ভাই তুই কবি নেই যখন আমারে হুদৌদে একটা মানে সাসপেন্স ক্রিয়েট করে রাখলো। তো আমি যেটা কবি যেতেছি রাফি, একটা একটা বয়স থাকে আপনার কাছে মনে হইতেছে যে এটা ছাড়া আর কিচ্ছু নাই, বাট আলটিমেটলি বাস্তবতা এটা না। আর দ্বিতীয় কথা হইল গিয়া আপনি লিখছেন আমি যাকে পছন্দ করি কিন্তু ও আমাকে চায় না, এখন কি করবো ভাইয়া? আপনার এখন উচিত হইল গিয়া যে আসলে আর এর দিকে না যাওয়া, ঠিক আছে হ্যার দিকে না চাওয়া, আপনি আপনার কাজের ভিতরে মনোযোগ দেন, আপনি যখন যোগ্যতা যোগ্য হয়ে উঠবেন, একজন যোগ্য মানুষ হয়ে উঠবেন, আপনার কাছে হ্যাঁই আইব অথবা এর চেয়ে ভালো কেউ একজন আইব, মানে যেটা আপনার কিসমতে আছে, ঠিক আছে? তো এইটুক খালি জানিয়ে আপনার কবার পারে, ওইটা লোকের যে একটা মানুষ চাইতেছে না ওই মানুষটারে আপনি যদি আবার যাই করেন ওটা বিরক্তির পর্যায়ে যাবগা। হ্যাঁ আর ভালোবাসা বন্ধুত্ব এইসব জিনিসগুলো না জোর করে হয় না, যেহেতু উনার মন থেকে আপনার লেগে এই ধরনের কিছু আইতেছে না, ওই জায়গায় উচিত আপনার ওই জায়গায় স্টপ হইয়া আপনার কাজে মনোযোগ দেয়া, হ্যার পিছনে পিছনে ঘুরানা। ঠিক আছে বন্ধু, যখন উনি যদি প্রায়োরিটি দিত, আপনার এটার দাম দিত, তাহলে আপনার আমি কইতাম যে আচ্ছা ঠিক আছে ফাইন, আপনি আগায় যান, শুভকামনা, পরিবারের লোক কথা কেন, যেহেতু পাত্তাই দেয় না, তো ওই ক্ষেত্রে আপনার যাওয়াটা মানের যত যাবেন তত অপমানিত হইবেন। এন্ড অপমানিত হয়ে যদি খালি ওই গান গান আমার ভালোবাসা সত্যি যদি হয় তোমাকে ফিরে আসতে হবে, তখন কিন্তু মনে করেন মায়ের খাইতেও হবে আর কি, কিছু করার নেই আর কি। ঠিক আছে, বাস্তবতা মায়না নিতে হইব। স্কুল থেকে এসে যুক্ত হলাম রংপুর থেকে, অলির কথা শুনে, অলি আমার ফ্রেন্ড অলি আর কি জয়েন করছে। আচ্ছা, ঢাকা এফএম এ অনেক আর যে সিফু কিন্তু একটাই রে, ওকে আমরা সামিয়া সোনালি, শুক্রিয়া সামিয়া সোনালি। আর আছে পরি রংপুর থেকে, ও আচ্ছা দুপুরের খাবার খাওনি ভাইয়া, কিন্তু নামাজ পড়ো কি? আলবত ইনশাল্লাহ আমার চেষ্টা অবশ্যই থাকে, আর যে যার ধর্ম আলবত এত ওই জায়গা থেকে পালন করবই, আমার যে যে বন্ধুরা থাকে ওই বন্ধুকেও তো আমি কই যে নিজের ধর্ম যে যে এই ধর্মেরই আছেন, আলবত এই ধর্মের প্রতি মনোযোগ দিবেন, আপনি পড়বেন বেশি করে, জানার চেষ্টা করবেন ধর্মটা সম্পর্কে। আচ্ছা সিবাদ ভাইয়া কেমন আছেন, লাঞ্চ করেছেন? ও টাকলা ভাইয়া মাথায় তেল লাগান, রাগ করলেন নাকি গো ভাইয়া? হা হা হা, রংপুর থেকে হাফসা, ধর হাফসা আগে আপনি আমার দেন, আমার টাকলা কই পেলেন আপনি? মুকুল ভাইয়ের লোকে মিলে এলেছেন, গেছেন আপনি পুরো, আমি রাগ করছি আপনি আগে হিগেন, কোন টাক কইয়া লাগাই দিছে হুমায়ের আঙ্গুলকে যুক্ত হয়েছে, আমি তো কত সুন্দর এলোকেছি চুল, আমার ঝাঁকড়া ঝাঁকড়া চুল আমার মাঝে মাঝে ছোট করে লই, টাকটুক আছে নি আমার, না পরে যখন হইব তখন না কইবেন, এখনই কইতেছে মুকুল ভাই, এ আপনারা কইছে ভাই। মুতারের ইসলাম সুমনা ফ্রম রংপুর, ভাইয়া অনেক চিন্তা হচ্ছে, বলো তো কেন? কারণ কালকে তো রেজাল্ট, এই কারণে। রংপুর থেকে সিরাজু মনিরা, ভাইয়া ভালো আছো? আমাদের এদিকে বৃষ্টি এসেছে ভাইয়া, বৃষ্টি আয়া পড়ছে? হাই হাই, আমগোহেনে তো নাইকা, ও না আমগোহেনে তো আন্দার হয়েছে, আইব মনে হয়। আচ্ছা, বৃষ্টিতে ভিজতে গিয়ে দেরি হয়ে গেছে, এখন বারান্দায় বসে পপকর্ন খাচ্ছি আর তোমাকে শুনছি, মানে শরীর টোল মুছছেন তো নাকি, ভিজা অবস্থায় পপকর্ন খেতেছেন? দেখেন আগে শরীর টোল মুছলেন, নাহলে কিন্তু পরে গিয়ে ঠান্ডা লেগে যাবো। আচ্ছা মুন ঢাকা থেকে লিখছে, ভাইয়া আমি 2024 সাল থেকে এই চক্কর বক্কর শোটা শুনি, বাট সবসময় মেসেজ করি না কারণ ভয় লাগে কি লিখবো খুঁজে পাই না, তারপরেও গেলে রবিবার আর আজকে মেসেজ দিলাম। না বন্ধু, ভয় পাওয়ার কিছু নাই তো, এই জায়গা থেকে ধরেন মনে করেন আপনি কিছু একটা লিখছেনই, ধরেন সবার মাথা গরম হয়ে গেছে, এক একজন এক এক জায়গার মধ্যে, আমরা কই আপনারা খুঁজা যাবো, কই আপনারা খুঁজা পাবো, এটা আপনার কথা, আপনি কোন? তো ভয় পাওয়ার কিছু নেই একদম, এটা তো আমাকে একটা আড্ডা, যেই আড্ডার ভিতরে আমরা সব বন্ধু বান্ধব মিলে আড্ডা দিই, ওই জায়গার ভিতরে মন খুললা কথাবার্তা করবেন, ঠিক আছে? ভয়ের কোনো কিছু নাই, বন্ধু বান্ধবের আড্ডায় যেমন আড্ডা দেন এইভাবেই দিবেন। এই জায়গায় অনেক বন্ধু আবার গানের রিকোয়েস্ট করছে, গানের রিকোয়েস্ট একবার পারতেছি না দুঃখিত বন্ধু, আজকে একটা কাজে গিয়েছিলাম, এই কাজটা করার জন্য সাহসের প্রয়োজন, আফসোস কাজটা করতে পারলাম না, তবে এই কাজটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এই যে আমি একটু আগে যে কথাটা কইলাম না, যে কিছু কিছুই থাকে যে তোরা যে কথাটা কইতে লইছিলাম পরে থাক তোর কমুনা, এই এই এস এম এসটা লোক অনেকটা ওই বন্ধুর মতো, এই যে আমাকে তানিয়া লিখছে আর কি এটা, তো যেহেতু আপনি কই বেরি না তাহলে কাজটার কথা কইলেন গেলি কি ও তানিয়া, আপনি টেনশন ঢুকাই দিলেন, টেনশন হতে আছে কি এমন কাজ যেটা যেটা সাহস লাগে, কি রেসলিং খেলতে গেছিলেন? লুসাইবা ভাইয়া আজকে মনে হয় লেট করে ফেললাম, মনে হয় গরির দিকে একটু চান, কয়টা বাজে? আপনি আমার পাঠাইছেন এসএমএস 3:11, মানে পয়লা ঘন্টা পুরা খেয়াল আছেন আপনি। আচ্ছা আমার জন্য চেয়ার আছে তো, চেয়ার দুব বাহু নাই লয়ে গেছে কামাইছে সব, মাটি আছে তাও গর্ত করা হনে বন রসি লাগায়া। আচ্ছা নাতাসা আছে রংপুর থেকে, আচ্ছা ভাইয়া হ্যাঁ হ্যাঁ না তো স্যার ঠিক হয়েছে আমারটা, হ্যাঁ ভাইয়া জান এই বৃহস্পতি আর ভালোবাসা বাংলাদেশ গল্প শুনে না তোমার কথা মনে পড়েছিল, তুমি বলো না যে কি যে তাকে চাইনে তার তো চাইবি কেন, হ্যাঁ এই তো দেখছেন আমার কথা তাহলে কাজে লাগছে না, এটা তো বন্ধু আপনি নিজে একটু চিন্তা করে দেখেন, যে অনেক বন্ধুরা কয় যে আমি ওকে ভালোবাসি, একতরফা ভালোবেসে গেলাম ও আমাকে ভালোবাসলো না, এটা তো হ্যার দোষ না, হ্যার মন থেকে আয় না জোর করে ভালোবাসবো, এটা কি স্কুল আপনি যে আপনার কাছে ভর্তি হ্যার পড়তে হইব, বিষয়টা তো এরকম না, এটা যদি মন মিলা যায় আপনার আর মিলা গেছে গা, আপনার ভালো লাগছে হ্যারে, আবার বিষয়টা এমনও না আপনার হ্যারে ভালো লাগছে দেখে আর সামনে কোনো দিন ভালো লাগবে না, হ্যারে পাওনের লগে লগে আপনার আরো পাঁচজনের ভালো লেগে যাবে, তো বুঝেন না জিনিসটা, এই এই ব্যাপারগুলো থাকতে হবে তো, একচেটিয়া ভালোবাসা না, একচেটিয়া কোনটা হইতে পারে, যে আমরা কোনো সেলিব্রিটিরে পছন্দ করি, যেমন ধরেন ফাইন আমি শাহরুখ খানের পছন্দ করি, বাংলাদেশে সাকিব খান অনেক ভালো সিনেমা করতেছে এর আমি পছন্দ করি, আমি লিওনেল মেসিরে পছন্দ করি, আমি নেইমারে পছন্দ করি, ঠিক আছে, তো আমি সিঙ্গার বিভিন্ন সিঙ্গার শিরোনামহীন ব্যান্ড পছন্দ করি, এলআরবি পছন্দ করি, ওয়ারফেজ এরকম বিভিন্ন থাকে না, তো তারপর আবার যদি আমি বলিউডের চিন্তা, আমি অ্যাসপিরিয়াটারে পছন্দ করি, দীপিকা পাড়ুকোনরে আমি পছন্দ করি, এন মানে কি আমার আমি পছন্দ করি, আমাকেও আই লাভ ইউ টু বলতে হবে, নাহলে আমি দেখবো না তোমার মুভি গানের, এটা হয় হয় এটা? আচ্ছা কার লেগে জানি আমি এটা লিখ কইতেছিলাম, দেন বুঝলে গেছি কে বেশি কথা কইতে গেলে এক সমস্যা। মিস কাতাছে আমার লোকে কুড়িগ্রাম থেকে, খুস্তা চোখে লাহু তো খুঁজবো না আপনারে, আপনি কই গে বই রেছেন এই রোদের ভিতরে, আয়েন হেনে বন ঠান্ডা ঠান্ডার ভিতরে বন কথাবার্তা করে, এরকম আর আগে লইব দুপুরবেলা, হ্যাঁ খারা রোদের মধ্যে আর আগে গেছেন খারা ঝিলকির মতো। আচ্ছা নিশি ভাইয়া, সকাল থেকে অনেক কান্না করছিলাম কিন্তু পরে ভাবলাম কান্না করলে তো আর পায়রা ফিরে আসবে না, ওয়াচ পেয়ারা, ও পায়রা না থুকো, পেয়ারা পেয়ারা ফিরে আসবে না, যেই চোর চুরি করেছে গাছটা সহ যদি নিয়ে যেত তাহলে কষ্ট পেতাম না এত, তখন আবার গাছ লয়ে গেলে তখন আবার এইটা কইতেন যে পেয়ারাটি লয়ে যেতি গাছটা তুয়ে যেতি, আমগো চোরের কাছে এক্সপেকটেশন অনেক বেশি থাকে, চোর আইছে গহনাকাটি লয়ে গেছে গা, তখন মনে করে না আবার এই যে এরকম আমরা অনেক কথা কই দেয় আলমারিটাই লয়ে যেতে গা, এটা দেহি আর কষ্ট লাগে, ভিতরে তো কিছু নাই, চোরে আবার মনে মনে কই থাকে যে আলমারিটা লয়ে এলে তখন কইতে যে অ্যাটলিস্ট মানে তখন আবার এটা কইতেন যে গহনাটি লয়ে যেতে আলমারিটা রেখে দিতে যাতে পরে গহনা কিনা রাখতে পারি, তো চোরের এক্সপেকটেশনের লেগে চোরকে ওরে পাত্তা দেয় না, ও আমার মতো করে চুরি করে জায়গা। তো এখন যেটা লোকের কথা এটা লোকে আমার অনেক বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপেও লিখে রাখছে, আমি একটু দেখি কে কী লিখছে, আমাদের এই সিফাত বসকে সবাই তো খুব জানি, বাইরে ওনার কঠিন ভাব ভেতর কিন্তু রস, একটু আটটু পুংটমিত সব সইতেই হবে বস, চায়ের কাপের তুফান তোলে বসের নতুন স্টাইল, ঝাড়ি দিয়ে হঠাৎ আবার ছুড়ে দেন এক স্মাইল, ও হো হো হো করা। আচ্ছা কাজের ঠেলায় মাথা গরম তাও জমে গসিপ, বসের নাকি মন ভালো আজ বেতন বাড়ানোর ট্রিপ, মিটিং রুমে গম্ভীরায়ন কাজের চরম তেজ, পেছন ফিরে চামচারা কয় বস আমাদের ক্রেজি। ও আচ্ছা তাহলে একটু তেজই হইব বন্ধু, এইটার কারণে ছোট্ট একটা রিসিকারের কারণে না জিনিসটা আসলে মিলল না। আর যাই হোক রাখলে উনি ঝালমুড়িচ আর হাসলে একদম ক্ষীর, সিফাত বসকে ঘিরেই জমে পুংটা মেরে ভিড়। ওহ করা হয়েছে কবিতা, তারপর আতখা আতখা আপনি এই যে এমনি সুন্দর সুন্দর কবিতা লিখে এমনি সবসময় হয় না এরম? আচ্ছা পুংটা আমি করলাম, সাইফুল মাঝে মাঝে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে। আচ্ছা আমি সাউদা লিখছে কি লিখছে লোকিয়া, তুমি আমাদের দেখতে চেয়েছো না তাই আমার পিক দিলাম উপরে, আবার মনে করো না বউয়ের পাশেরটা আমি কো আপনাকে ছবি, ছবি তো আমি দেখলাম না এই পর্যন্ত, কই দিলেন আপনি ছবি? আচ্ছা স্যার স্যারের বকবকানি শুনতে ভালো লাগে না ভাইয়া, তাই এক কি একবারে মেসেজ করছি সবগুলো মেসেজ পড়ো। আচ্ছা তাহলে আবার আগে যেতে হবো সাউদা, সত্যি বলতে সবসময় তোমার সবসময়ের মতো তোমার সংগুলো শুনলে মনটা ভরে যায়, শুকরিয়া বন্ধু ভাল লাগলো। আচ্ছা তোমার ভয়েস মাসাল্লা অনেক সুইট, দুষ্টু ওকে। আচ্ছা জানো ভাইয়া সানডে মানডে টিউজডে ওয়েনসডে আমার স্যারের কাজ কি হয় জানি না, দুইটা থেকে পাঁচটা পর্যন্ত এত বকবক করতে থাকে, আজকে একটু রাগ হয়ে বলেছিলাম আপনিও আমার সাথে রেডিও শুনেন, উনি আমার দিকে চোখ গরম করে বলেন তুই আমার সাথে ঠাট্টা করস, বলতো ভাইয়া বলতো ভাইয়া কেমন লাগে, এই লোকটাকে কে বোঝাবে, না এর দায়িত্বটা তো বুঝতে হবো সাদা, হ্যাঁ তো হুনবার চায় কিন্তু এর তো একটা দায়িত্ব বুঝেন না, আপনারা তো শিখাই দিব ঠিকঠাক মতো, এলাকায় দুইজনই কেউ মারামারি করেন না, আমাকে শো শেষ হোক পরে মারামারি করেন আপনারা, মানে শো চলাকালীন অবস্থা মারামারি করলে জিনিসটা কি হবো যে মানুষকে বলছে সিফাতি হয়তো বা উস্কানি দিচ্ছে, কিন্তু বিষয়টা তো এরকম না। তো সাউদা আপনার লেগে অনেক অনেক শুভকামনা, আরেকজন বন্ধু অনেক কিছু লিখে রাখছে আমি জানি না এটা আমাকে, ও আমাকে কাইফ কাইফ আমি পড়তেছি একটু পরে পড়তেছি, তবে এই মুহূর্তে যে গানটা শুনবো ওটা লোকের লিঙ্কিন পার্কের গান দ্য এমটিনেস মেশিন, শুনতে থাকেন লগই থাকেন ঢাকা FM 90.4 এর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনি।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
4: হ্যালো।
5: হ্যাঁ বলো।
4: এই, তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
5: আচ্ছা, নেটে কল দাও তো।
4: আহা, এখানে কি হলো?
5: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
4: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
0: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: You're listening to Taka FM 90.4.
6: Chakkurvakkur.
4: Chakkurvakkur.
6: Chakkurvakkur Batchit.
7: গুটি গুটি পায়ে আমরা কিন্তু আয় পড়ছি এই ঘন্টার শেষে। চক্কর বক্কর চলতেছে ঢাকা FM 90.4 এর লগে আছে আপনার বন্ধু সিফাত। তো যেটা লোকের কথা, আপনি হুনতেছেন নিশ্চয়ই, যদি হুই না থাকেন আলবত হুনবার পারেন। আর যে যে বন্ধুরা আছেন আমার লগে এখন, সকল বন্ধুরা অনেক অনেক শুক্রিয়া যারা হুনতেছেন ঢাকা FM 90.4। এখন যেটা লোকের কথা, এটা লোকে আমার যে যে বন্ধুরা লিখছেন, আমি পড়বাম। গো কাইফ লিখছিল, অনেক বড় একটা কথা লিখছিল আর কি। কাইফ কি লিখছিল, দেখি। চলে আইছি 3:30 সাফায়েত আলম কাইফ, মোবাসের কোটি কোটি গ্যালাক্সির মধ্যে, মহাবিশ্বের, আমাকে মোবাসির ধর। আচ্ছা, মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সির মধ্যে মিল্কওয়ে গ্যালাক্সির একটা কোণায় সৌরজগৎ নামের জায়গা, বুঝছি আপনি, পুরাটা কোয়া, তারপর কি বলো, গিয়া গোমস্তাপাড়া 1 নম্বর রোড 46 নম্বর বাড়ির চারতলায় পশ্চিমের বাড়ির ফ্ল্যাটের খাওয়ার টেবিলে বসে শুনছি। টেবিলের উপরে যে ওই যে কি থাকে না, এটা কি কয়, এটা ভুলে গেলাম তো। আচ্ছা, এটা মনে করতে গেলেন 5টা বাজে যাবো, বাদ দিই আমরা তো। এমনি টেবিলের কালার কি, একটা একটা প্রস্তুত করতে হয়। আচ্ছা, রংপুরের বৃষ্টি হওয়ার ভাব। আচ্ছা, আমি এখন বিশ্বাস করতে পারছি না, আবার বরিশালে শিফট করব, বাট এই বাট আর 3 সপ্তাহ আছি রংপুরে, তাই একটু স্যাড লাগছে। অলসো লাঞ্চ করে খালি ঢাকা যাব, আর তখন আপনার জন্য বিরিয়ানি পাঠাবো। আচ্ছা, আমার কথা হলে পাঠাইলে পাঠা না, কোয়ার দরকার নেই বন্ধু, খিদা লেগে যায় বন্ধু। আচ্ছা, লিখছে আজকে স্কুলে যাই নাই, শুনতে পারছি না, কজ আমার স্কুল 12:15 থেকে 4:40 পর্যন্ত। রংপুরে আবার কবে আসা হবে, জীবনে হয় বা জীবনে আর কখনো আসা হবে কিনা জানি না। প্লে লিস্টে কোনো ইংলিশ গান আছে? কয় কি এতটা ইংলিশ গান, একটু আগে তো এন্ট্রেন্স মেশিন শুনলাম, ওটা আপনার বাংলা গান মনে হয়েছে? আচ্ছা, আই নো, রিকোয়েস্ট নেন না, আছে পুরোটার সময় ইনশাল্লাহ। শুক্রিয়া কাইফ, এই যে আপনি যে আপনার মনে আছে যে রিকোয়েস্ট নেই না, এলাকে আপনার অনেক অনেক শুক্রিয়া। আর জান, এটা আসলে সবচেয়ে বড় কথা কি, যে একটা জায়গার মধ্যে যখন আপনি দীর্ঘক্ষণ থাকবেন, তো ওই জায়গাটার প্রতি একটা মায়া আয় পড়ে। আমার মনে আছে এখন, আমার বাড়ির ভিতরে যতগুলা মানুষ আইতো এবং 2-3 দিন থাকতো, এরা যাওয়ানোর সময় কান্নাকাটি করে যেত না, এলেগে না যে আমরা খাওয়ন দাওয়ন দিতাম না, এই ধরনের কোনো কিছু না, এরা একটা মায়া পড়ে যেত গা। এবং আমার কাছে অনেক বেশি পরিমাণ খারাপ লাগতো, এবং এরা যাওয়ার সময় দেখতাম যে চোখের পানি পড়তাছে, খুব কষ্ট পাইতাছে, এটা সেটা, তো মনে পড়ে এখনও ওই দৃশ্যগুলো, মনে পড়ে, খারাপ লাগে। এখনও এক একজন এক এক কাজে ব্যস্ত, তবে আমি সিওর যে এখনও যদি আমগুলোকে বয়ে আড্ডা দেয় 2-3 দিন পরে হ্যাঁ যাইতে অনেক খারাপ লাগবো, কারণ আমি আর প্রচুর জ্বালামো আর কি, আমি এরকমই। ওকে, আমাকে সাইফুল লিখছে সব সময় লিখলে তো আর ভালো হবে না, এটাও লজিক, তবে সাইফুল না, এটা তো পুকটামি করে গেছে, আপনার লেখা ভালো হয়। আচ্ছা, লিখছে লোকে আমগো এক বন্ধু, হ্যালো সিফুদা আই। আচ্ছা, আজ আমার আজ বিয়ে, আমার রাজু স্যারের শাশুড়ির সাথে সবাই আমন্ত্রিত। এটা তো শুনলাম, মানে এর আগের বার তো রাজু স্যারের বিয়ের কথা কইছিলেন, মানে রাজু স্যারের বিয়ে হয়ে গেছে গা নাকি, মানে আমি বুঝি, আপনি আর একটু ভাঙা করেন নাকি, সরম পাইতেছেন কইতে, আমার কিলিয়ে জানি মনে হইতেছে আপনার কিছু একটা জায়গায় আপনি আটকাই যেতেছেন গা সরমে। এটা কি, আপনাকে দিলাম সংটা এখান থেকে, ও আচ্ছা, এটা আমগো এটা কি আমাকে লাকি খান যদি আমি ভুল না করে থাকি? লাকি খান আপনার অনেক অনেক শুক্রিয়া আপনার ইনবক্সের লেগে। আর এদিকে দেখি আমগুলোকে আরও কারা কারা আছে, আমগুলোকে ফেসবুকেও আছে, আবার দেখবা পারতেছি আমগুলোকে এস এম এস এর মাধ্যমে অনেক বন্ধুরা জয়েন হয়েছে। নিশি লিখছে ভাইয়া রাফি বান্দরটাকে ঠিক বলেছো কিন্তু তবুও বুঝবে না। ও এর মানে রাফি আপনার পিছু পিছু করে কে কুছ তো কারবার হ্যাঁ দয়া। সুমাইয়া রংপুর থেকে লিখছে আমি যুক্ত হয়ে গেলাম। সুমাইয়া স্বাগত জানাতেছি বন্ধু। আরো আছে হ্যালো জনগণ শুনেন দিয়া মন দুকদুক করতেছে সবার জান বারবার আল্লাহকে ডাকতেছে এই পরাণ কান্নায় জরাই জরাজিত এই দুটো নয়ন কি হয়েছে জানতে চান? কালকে এসএসসি 2026 এর রেজাল্ট। রংপুর থেকে অন্তু সবাই আমার জন্য দোয়া করিয়েন যেন ভালো কিছু করতে পারে। অবশ্যই অন্তু অনেক অনেক দোয়া রইল, ভালো কিছু হইব ইনশাল্লাহ। শুনেন খারাপ ভালো এটাতে আমরা বানাই পরবর্তীতে। এমন মনে করেন যে 32 পয়েছে হ্যাঁ 33 লেগা কান্দে, যে 90 পয়েছে হ্যাঁ 10 লেগা কান্দে, তো দুইটাই তো কান্দন। কিন্তু কান্দনের ইটা বুঝছেন ধরন বুঝছেন, দুইটা কিন্তু দুই স্টাইলের। একজনের লোকিয়া মানে পায়াও হ্যাঁ আরো চাইতেছে, আর একজন যেটা পাওয়ার কথা ছিল হইটাও পায় নাই, তো পার্থক্য আছে। তো রমজান ঢাকা থেকে, রমজান বহুদিন পরে দেখলাম, আপনি কই বন্ধু? আপনি কি রমজান মাসে আইবেন? এমনি আইবেন না আপনি, এটা কোনো কথা? আচ্ছা সালিও লিখছে ভাই আমরা যারা মাইকিং করি তারা একটা না দুই ঘন্টা কাজ করি, তারপরও কিছু মানুষ এসে বলে আরো বলেন এখনো কেউ শুনে নাই, আর আপনি এখানে 5 মিনিট বা 10 মিনিট কথা বলার পর তারা কিভাবে সন্তুষ্ট হবে বলে না? ওইটাই বন্ধু, মানুষ তো সন্তুষ্ট নয়। তবে দুইটা প্রফেশন বা দুইটা কাজের মধ্যে পার্থক্য আছে। একটা লোকে আপনি আপনার কাছে মাইকিং এর যে প্রফেশনটা, আপনার যদি ভুল না হয়ে থাকে, আপনি যেহেতু এই জায়গায় প্রফেশনাল, তো ওই জায়গার ভিতরে দেখেছে যে আপনার একটা স্ক্রিপ্ট থাকে, আপনি স্ক্রিপ্টারে বারবার আপনার রিড আউট করতে হয়, তাই তো? আর আমার জায়গা থেকে ভ্যারিয়াস টাইপের, কতটি দুষ্টু কতটি পুংটা কতটি লক্ষ্মী কতটুকু শোনাব শুনছনি গো, এই টাইপের। সো এক একবার এক এক এক্সপ্রেশন হয়, হ্যাঁ। তো এইটা লোকের পার্থক্য আর কি, এই দুইটা প্রফেশনের মধ্যে, দুইটা প্রফেশনই আর কি কঠিন কঠিন। না না ধরুন না আমারটা কঠিন করতে গেলে এ ভাই কথা কেন এটা বলে কঠিন কয়ে দেন। এস এম এস টাইপিং মানে বাটন ফোনে এস এম এস করতে হবে দেখে কষ্টে লিখেন, আর আমার আমারটা বলে সহজ। ও না কেউই তো কয় না, আমিই তো কইছি আমারটা, সরি ইট ওয়াজ মাই মিস্টেক। পিপিপ সবাই একটু সাইরন, আমাকে যাইতে দাও প্র্যাকটিক্যাল এক্সামের জন্য, আজও লেট হলো ভাইয়া। আমি আর আমার হাতিকে কি একটা আসন দেওয়া যাবে বসার জন্য? সাথে ব্যান পার্টি হয়ে গেছে বন্ধু। রানী ফ্রম হাতিবান্ধা, হাতিটা একটু বাইরে থাক, হাতিরে বহাইতে যায় তো দেখা গেছে যে বাকি সব বন্ধুরা নিচে পড়ে যাবো আর কি, হাতির সব জিনিসটা অন্যরম হয়ে যায়। আচ্ছা যে ব্যথার ওষুধ ভালোবাসা তোমায় পাবো এই তো আসা, জানেন এই গানটা কার জানি? এই গানটা গানটা না মনে নিখোঁজ গাইছে আর কি, আমার মতো কয়েকজন গাইছে আর কি। সিরাজ ভাই গানটা একটু বলেন শুনি আপনার ভয়েসে। এই যে ঢাকায় বাসায় ই কোন এখন গাইতে গেলে তো এপকারি উঠে যাবো আমার। যে ব্যথার ওষুধ ভালোবাসা তুমি আসবে এই তো আশা, স্নিগ্ধ মনে আলতো ছোঁয়াতে কাটবে মনের অমানিসা। এরকম আমার লিরিক ভুল হয় বন্ধু, আমার নিজের গানের লিরিক ভুল হয়। সৈয়দ ভাইয়া অডিও মোবাইলে ভিডিও কল দিছি রিসিভ করো, মাম্মি চট্টগ্রাম থেকে করছি, দেখা যাইতেছেন আপনারে। ভাইয়া অগ্রগতি আর কোথা থেকে হচ্ছে? 2024 সাল থেকে 2026 সাল এলো, এখনো এস এম এস করতে হচ্ছে, তাই ভাবছি বিয়েটা করেই ফেলে এবার। এরপর আমার রাবারম্যান না মানে হাজব্যান্ডের কাছে থেকে যৌতুক হিসেবে একটা স্মার্টফোন নিব, এরপর আপনার সাথে ফেসবুকে যুক্ত থাকবো, কি বলবেন? অনন্য লিখছে, অনন্য ধরনের একটা আইডিয়া কিন্তু আপনি দিচ্ছেন। আপনি কবে করতেছেন বিয়া কন? এটার ভিতরে আমরা একটা খাউন দাউনও পাইতেছি, আবার সাথে আমার আমাকে একটা বন্ধুরা ফেসবুকে পাইতে, এটা একটা বিশাল বড় ব্যাপার কিন্তু। এ জীবন 90.4 FM তোমাকে দিলাম, ওহো হো শুক্রিয়া বন্ধু। বন্ধুর নাম বলে সি সাং ফু, ওকে আমরা গানে যাবো, গানটা লোকে আমার বন্ধু মহা জাদু জানে, শুনতে থাকেন লগে থাকেন যুক্ত থাকবো, কি বলবেন? অনন্য লিখছে, অনন্য ধরনের একটা আইডিয়া কিন্তু আপনি দিচ্ছেন। আপনি কবে করতেছেন বিয়া কন? এটার ভিতরে আমরা একটা খাউন দাউনও পাইতেছি, আবার সাথে আমার আমাকে একটা বন্ধুরা ফেসবুকে পাইতে, এটা একটা বিশাল বড় ব্যাপার কিন্তু। এ জীবন 90.4 FM তোমাকে দিলাম, ওহো হো শুক্রিয়া বন্ধু। বন্ধুর নাম বলে সি সাং ফু, ওকে আমরা গানে যাবো, গানটা লোকে আমার বন্ধু মহা জাদু জানে, শুনতে থাকেন লগেই থাকেন।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

சக்கரவக்கர் சக்கரவக்கர் பாத்சித் লিরিক পাঠাইছে, যদিও নাম লিখেন নাই, আমি এমনি কইতেছি আর কি, লাকি খান, লাকি খানই বইব। আর এদিকে আমাকে ফেসবুকে অনেক বন্ধুরা আছেন, SMS এর মাধ্যমে অনেক বন্ধুরা আছেন, অনেক অনেক কৃতজ্ঞতা আমার সকল বন্ধুকে প্রতি, যারা এক পয়লার থেকে আমার লগে জয়েন করে রয়েছেন এই বকবকানি হুনতাছেন। লামিয়া জান্নাতে দেখবার পারতেছি, আমি দুইটা থেকে শুনছি তো SMS করতে পারতেছি না, নেট সমস্যা ছিল, আজকের গানের লিস্ট আসলেই চমৎকার, লগে আছি শেষ অব্দি। শুক্রিয়া লামিয়া, আপনার সাফায়েত আলম আছে আমার লগে। আমি লাঞ্চ বলি নাই, লঞ্চ বলেছি, দুঃখিত বন্ধু, লাঞ্চের সময় তো যেটাই কয় আমার খাওয়ানোর কথাই মনে পড়ে। আরো আছে আমার লগে যারা SMS এর মাধ্যমে, অনেক কোটি কোটি বন্ধু আছে, আমরা দেখি শেষ করতে পারি কিনা। আজকে পয়লা দিয়ে শুরু করি, লিখছে আমগরে আরাফাত এইচ এস, সিফাত ভাই তুমি তামিল মুভি দেখো? বন্ধু অনেক দেখি আমি, তামিল মুভি প্রচুর দেখছি, দেখিও ইনফ্যাক্ট। আচ্ছা, তোমার ফেভারিট হিরো হিরোইন কে? আমার তো অনেক আছে, আমি না সবচেয়ে বড় কথা কি, সাউথের মধ্যে আমার আসলে ম্যাক্সিমাম নায়কই আমার পছন্দ। আর নায়িকার কথা যদি কই, এই সিনেমাগুলো আরো বেশি ভালো লাগার কারণ তো হলো গিয়া যে, মানে শুধুমাত্র প্রেমের স্টোরির উপরই বেস করে না, নর্মাল আমগো স্বাভাবিক জীবনের ভিতরে যা যা ঘটে ওইটার উপর বেস করে মনে করেন সিনেমা বানায়, দ্যাটস ওয়াই এই সিনেমাগুলো বেশি ভালো লাগে। আমার পছন্দের তালিকার মধ্যে আছে বিজয় থালাপাতি তো আছেই, আরও আছে বিজয় সেতুপাতি আছে, আমি পুরো টোটাল সাউথে করতেছি, মালায়াম আরও যা যা আছে আর কি, তেলেগু তামিল সব মিলাই করতেছি, ন্যানি আছে, কয়টা কুমু আসলে অনেকের নামই আমি ভুলে গেছি কেন, তো অনেক অনেক অনেক ফেভারিট আছে। আরেকটা নায়ক ছিল যে মারা গেছে গত কয়েক বছর হয়ে গেছে মনে হয়, পুনীত রাজকুমার, এর মুভি আমার ভালো লাগতো। আচ্ছা, আরও আছে লোকিয়া ভাই তোমার লেগা মিষ্টি পাঠামো, এখন তোমার হোম অ্যাড্রেসে ফোন নাম্বার দাও। গুলশান এক নাম্বার টাওয়ার 15th floor, এর তো বারবার কইতেছি, লিফটের ভিতরে উঠটা উল্টো দিকে ঘুরতে হইব, নাম্বার লোকিয়া নাম্বার কি আপনি হেনে একই লইব, গুলশান এক নাবানা টাওয়ার 15th floor, এনে পাঠিয়ে দেবেন, সমস্যা নাই। খুব তো সবার কাছে মিষ্টি খাইতে চাও, এখন নাম্বার দাও, লোকেশন দাও, লোকেশন তো দিলাম, কবে তেদি কইতাছি। আচ্ছা, ঢাকা FM এর নামানা টাওয়ার দিলে হবে না, কে হেনে মিষ্টি আইব না, সবাই মিষ্টি আইব না হেনে, আপনার তো মেয়ের নিয়ত খারাপ দেওয়া যেতেছে, আরাফাত কি পাঠাইবেন আপনার হাঁচা করে কন। আচ্ছা, লিখছে হলো গিয়া এখন তাড়াতাড়ি দাও, কি ভাই ফাইসা গেল নাকি? না ফাইসা যায় নাকি, আপনি যেহেতু এক অ্যাড্রেস থেকে অন্য অ্যাড্রেস যেতেছেন, এখন আমার নিয়ম মনে হইতেছে আপনি নিয়ত মিষ্টি খাওয়ানো না, আপনি নিয়ত লোক বাড়ির অ্যাড্রেস জানা, এর লেগে আমি দিব না। আচ্ছা, আরো লিখছিল গিয়া আর যদি না দাও তাহলে তুমি আমার মিষ্টি পাঠায় দাও, কাকিনা কালীগঞ্জ লালমনিরহাট, এখন কি করবো, খাইবা নাকি পাঠাবা, এমনি দিলে যাইবো মিষ্টি? আচ্ছা, আপনি পাঠান, হন তো অর্ধেক পাঠাবো না। আচ্ছা সিফাত ভাইয়া, কালকে যে আপনি রিদম ভাইয়াকে এভাবে মারলেন সেটা কি ঠিক হইলো? মৌন রংপুর, শুনেন বন্ধু মৌন এটা কথা কই, কিছু কিছু মানুষ আপনি দেখবেন যে এইসব মানুষগুলো দেখলে ভিতর থেকে ইয়ে হয় যে আমি কি আমু, মানে বকায় মায়রায়। তো রিদমের ম্যাটারটা দেখি প্রথম দিকে ওর লোকে মারামারি হইতো, পরবর্তীতে আমি চিন্তা না পোলাটার অনেক মারামারি হইতেছে কা, আমি ওর লোকে ভদ্র অ্যাক্টিনের চিন্তা ভাবনা করলাম, ওই ভদ্র পুরো শ্যুট শেষ হওয়ার পরে আমার কথা ভাই মারলেন না, আমি কা তা আপনি কষ্ট হবেন না, না কষ্ট না মারলে কষ্ট ভাই, এখন কি করবো কন। আচ্ছা ভাইয়া, আয়া পড়ছি মানিকগঞ্জ থেকে আমার বন্ধু নূর জাহান, স্বাগত জানাইতেছি, ওকে আমি পুষ্পিতা রংপুর থেকে, আমি অনেক অসুস্থ, তোমার টেস্ট করার পর টিবি ধরা পড়েছে, জানি না ঠিক করতে পারবো কি না, আমার জন্য দোয়া করবেন সবাই, আমার SSC 2027 অবশ্যই পারবেন পুষ্পিতা, সব ওষুধের একটা ট্রিটমেন্ট আছে এবং আপনি ওইটার ভিতরে ইনশাল্লাহ সুস্থ হইবেন, আমরা অবশ্যই মনে প্রাণে দোয়া করি পুষ্পিতা আপনি দ্রুত সুস্থ হয়ে যান, আর এটা নিয়ে টেনশন, টেনশন করলে মানুষের রোগ আরও বাড়ে, এর লেগে যতটুকু পারবেন টেনশন ফ্রি থাকার চেষ্টা করবেন, আপনি এটা ধরে নেবেন যে আপনার একটা অসুস্থতা হয়েছে, এই অসুস্থতার একটা ট্রিটমেন্ট আছে, ওই ট্রিটমেন্টটা নিলে ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনি ঠিক হয়ে যাবেন, ঠিক আছে, এর বাইরে বেশি কিছু চিন্তা করার দরকার নেই। আচ্ছা, লিখছিল কি আফরিন আভা নাটোর থেকে, নাটোর আসবে কি আসবেন কাছে গুল্লা খাওয়াবো, ওকে আমরা নাটোর গেলে আলবত আফরিনের লোকে যোগাযোগ করতে হইব। এদিকে আছে আমগো বন্ধু টেক সালাম সিদ ভাইয়া, অক্ষেই তুমি ভাবি আর আঞ্জি কেমন আছে, সবতে আলহামদুলিল্লাহ ভালো আছে, আগে একটু কষ্ট করে পড়ো, কি চক টক পকাক, হ্যাঁ বন্ধু দাঁত প্রথম দিকে বিষ করতেছে কি করবো। আচ্ছা, আসলে চোখ বন্ধ করে টাইপিং করার পর এই অবস্থা, বলো তো সিদ ভাইয়া আমি কে আর হাম চি অভাগী সং প্লে করো,
মেঘমালা প্রতিদিন নতুন ভাবে আয়েন আপনি, প্রতিদিনই আপনারা আমি কই যে না গান প্লে করুন যায় না, তারপর আপনারা গানের রিকোয়েস্ট করেন, হ্যাঁ দুষ্টু পুংটামি করেন খালি। আচ্ছা ভাইয়া আজকে তোমার কি হয়েছে, হ্যাঁ এত গান বাজো কেন রংপুর থেকে? আজকে কিন্তু আমি আইরিন আরো বেশি কথা কইতেছি, আপনি কি কন, আপনি আরো হনতে মন চেতেছে আমার কথা দুষ্টু। আচ্ছা নীলাদ্রি রংপুর থেকে, ভাইয়া কেমন আছো, একটা কথা বলার ছিল, তোমার বিটিএস কেমন লাগে? বন্ধু আমি এইটার উত্তর অনেকবার দিছিলাম, ওটা লোকে যে আমার যে কোনো ভালো গানই ভালো লাগে, এটা বিটিএস হোক বা এসটিভি হোক অথবা যেই হোক, এটা আমি সব ধরনের গানই শোনার চেষ্টা করি, হেভি মেটাল বাদ দিয়ে, হেভি মেটাল আমার মাথার উপরে দেওয়া যায়, বাকি সব ধরনের গান যখন আমার যেটা ভালো লাগতেছে আমি শুনি। বিটিএস এরও বেশ কিছু গান আমার খুব পছন্দের, আর যদি কোন যেন হুদা বিটিএস শুনি কিনা, না আমি শুধু বিটিএস শুনি না, অন্যান্য গানগুলো শুনি যখন যেটা ভালো লাগে আর কি। মুসাইবা লিখছে ভাইয়া নাভানা টাওয়ার 15 ফ্লোরে অফিস, তাহলে কি 1 to 15 পুরোটা আমাদের অফিস? ভাইয়া জানেন ঈদ টাইমে আমরা ফুল ফ্যামিলি একসাথে হইলে পরে সবাই চলে গেলে আসলে অনেক খারাপ লাগে, এটাই ট্রু, এটাই ট্রু। আর প্রথম প্রশ্নটা বুঝি নাই আমি, যেহেতু অনেক তাড়াহুড়ার মধ্যে পড়তেছি কারণ অনেক এস এম এস এগুলি শেষ করতে হইব। মিসকাত লিখছে প্রবাদ চাচা আপন চাচি পর চাচিয়ে চাচির মেয়ে বিয়ে কর, ও এরকম প্রবাদ আছে নাকি কি জানে, আমি অনেক প্রবাদ মিস করে ফেলাইছি, আমি খেয়াল করতে পারিনি এইভাবে। আচ্ছা রাফান আছে চট্টগ্রাম থেকে, এখানে কি দ্য বিটলসের গান চলে? চলে মাঝে মাঝে চলে, সবই চলে। আচ্ছা আচ্ছা ভাইয়া আমি জারিফ, আমি জানি আপনি রিকোয়েস্টের সং প্লে করেন না, তাই আমি এই সংটা রিকোয়েস্ট করতে চাই, শুক্রিয়া। তারপর সিমোর, ওকে। আচ্ছা আমি যদি বলি কাজটা কি তাহলে আপনার শো শেষ হয়ে যাবে? তবুও আমার বলা শেষ হবে না, যদি কখনো আপনার সাথে আমার দেখা হয় তখন চা খেতে খেতে আপনাকে পুরো ঘটনাটা বলবো, তা নিয়ে অবশ্যই, তা নিয়ে আমি তো চাই এটা যে আমার সব বন্ধুর লোকে দেখা করতে, ইনশাল্লাহ আপনার লোকে দেখা হইব, চা খাইতে খেতে আপনার পুরো গল্পটা আমি শুনবো, যেহেতু অল্প শুনছি এ লেগেই আমি কিন্তু ওই কথাটা কইছি আসলে। এই জায়গায় আমগো বন্ধু লিখছে লেগে নিশি ভাইয়া কালকে আম্মুকে বললাম আম্মু পায়েস খাবো, আম্মু বললো নিজে বানিয়ে খা, তারপর বানালাম কিন্তু চিনি না দিয়ে লবণ দিয়েছি, তারপর কুকুরকে দিয়েছি, ও মা কুকুরও খায় না, হয়তো আন্টি এটাই বুঝাইতে চাইছিল যে দেখ এই অবস্থা তোর। আচ্ছা এই জায়গায় চলে বন্ধু, জায়গার নাম কমুনা, আমার নাম আয়সা, আমি কাউসি তোমার বাড়ি কুটি, তোমার বাড়িতে আমার দাওয়াত, যাওসি হামি, সমস্যা নেই আমি যেদিন বুঝবো ওদিন আমি আপনার লোকের কথা কমবো বন্ধু, যেটা যেটা আপনি লিখছেন, অনেক অনেক শুক্রিয়া আপনারে। আচ্ছা এই জায়গায় আচ্ছা আরো বন্ধু রানী ভাইয়া একটা কথা বলি, আপনি কি শুনবেন? শুনবো মানে অ্যাটলিস্ট পড়বো, লিখছে লোকের কথাটা খুব ইম্পর্টেন্ট, আপনি জাস্ট ভাবতে পারবেন না কি ক্রিটিক্যাল ভাবে, বুঝে গেছি আমি মোটামুটি কথাটা কি বলবো, বাদ দেন না আরেকদিন বলবো, এ বুঝছে কাহিনী, হ্যাঁ রানী পুংটামি শুরু হয়ে গেছে। আচ্ছা নাবিহা ভাইয়া কথা গানটা বাজানোর জন্য ধন্যবাদ, তোমাকে আল্লাহ হাজার হাজার হায়াত দিক, আমিন আমিন, শুকরিয়া নাবিহা। আরও আছে আমাকে লোকে হ্যালো বোঝা যাচ্ছে, হেললে আবার বুঝে কেমনে, আমি হেলার লেগে তো পুরো আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যেতেছে গা। মুন ফ্রম ঢাকা থেকে, ভাইয়া একটা মজার কথা, আমাদের এখানে একটা লোক পেঁপে পেয়ারা আর আমরা বিক্রি করতে আসছে, লোকটা চিৎকার করে বলছে আই মিষ্টি পেঁপে, আই মিষ্টি পেয়ারা, আই মিষ্টি, আমরা কি অবস্থা বলেন তো, আমার সামনে এরকম আই লেবু আই লেবু এরকম করতেছে, আমি লেবু তো তুললাম হুনতাচ্ছে ওই ওই যে করতেছে মানে লেবুর দিয়ে যেতে আই লেবু, আর লেবু তো চুপ করে যায়, আমি আরে বোকা লেবুর কি মুখ আছে যে তুই রাখতে ছস আই লেবু, লেবুকে লেবু কি কইবো যে জি স্যার কন তো। আচ্ছা এদিকে হোয়াটসঅ্যাপ অনেক বন্ধুরা আছে, আমরা একটু পড়ি, আমি রাজু স্যার লিখছে আমার রাজু স্যার বিয়ে করলে ওনার শাশুড়ি আমার হিসাব বরাবর, রাজু স্যার বিয়ে করলে ওনার শাশুড়ি আমার ওনার শাশুড়ি আমার আমার হিসাব বরাবর। আচ্ছা একটু বলে দেন ভাই বিয়েটা করার জন্য স্যার শুনতেছে কথা আপনার, ও স্যার শুনতেছে, আচ্ছা স্যার আপনি বিয়ে করেন নাকি লেগে কী চাই আপনার, ও আচ্ছা স্যার আপনি আপনারা ঠিকঠাক মতো পড়াশোনা করলে নাকি স্যার বিয়ে করবো, স্যার কয়ে এসে আমি মনের কথা বুঝতে পারছি, যান ঠিকঠাক মতো পড়তে পারেন। আচ্ছা ছবিটা দেখে আচ্ছা এবার পাইছি সাওদার ছবি, সাউদা অনেক সুন্দর মাসাল্লাহ, আপনার অনেক অনেক শুক্রিয়া, যে আমাকে এক বন্ধুরা আমরা দেখলাম সাউদারে, সাউদা আপনার অনেক অনেক শুক্রিয়া, আর আমাদের তো দেখিয়ে ফেলেছেন বাকি যে বন্ধুরা মানে কোনো সমস্যা নাই আর কি, যে সিরত ভাই দেহুক এরম যদি হয় আলবত আপনারা হোয়াটসঅ্যাপে আইবার পারেন, আমরা সবাই এবার দেখা সাক্ষাৎ করবো পারি হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। আচ্ছা এই যে ভাইয়া ফ্রাইডে আমার একটা ফ্রেন্ডের বিয়ে ছিল, অনেকদিন পরে আমরা উড়াধুরা মজা করেছি, এখন দেখার বিষয় আমার ফ্রেন্ড জামাই পেয়ে আমাদের ভুলে যায় কিনা, অবশ্যই ভুলে যাইব, অবশ্যই ভুলে যাওয়া উচিত, তারপরে লোকে অনেক বলে বিয়ার বন্ধুরা নাকি সেলফিস হয়ে যায়, এটা কি ঠিক না বন্ধু? এটারে আমি এটা নিয়ে একটা বিবরণ দিয়েছিলাম, একটা ক্লাস নিচ্ছিলাম আমি তো,
ওটা লাগে আছে। শুনেন, জিন্দিগির ভিতরে অনেকগুলো স্তর আছে, এই প্রত্যেকটা স্তর আপনার এক এক সময় এক একটা জিনিসের মুখোমুখি হইব আপনার। যেমন ধরেন ছোটবেলায় যখন আছিলেন, লোড দিয়ে যাইতেন, পড়ে গেলে আব্বম্ম লোড দিয়ে আইতো, কইতো আহা ব্যথা পাইছো বাবা, এটা সেটা, এখন পরেন মাইজা আসবো। তারপরে এর ঠিক এরকম ভাবে স্কুলে যখন আমরা ঢুকি, তখন মনে হচ্ছে আহে রে কি জানি পায়ে গেছে এই জায়গার মধ্যে। স্কুলের ভিতরে যখন শেষ দিকে যায়, তখন আমগো মাথাটা খারাপ হয়ে যায় যে না কবে যে কলেজে যাবো, এত পড়ালেখা ভালো লাগে না। তো প্রতি সময় প্রতি স্তরে আমগো ব্যস্ততাটা নতুনভাবে হয়, আমরা নতুনভাবে লাইফ স্টাইল লিড করি, এটাই খুব স্বাভাবিক। যেমন আপনার বন্ধু এতদিন আপনাকে লগে আছিল, আপনার বন্ধুরও পছন্দ করে, আপনার বন্ধুর হাজব্যান্ড বন্ধুরে লয়ে গেছে, কেলেগে লয়ে গেছে, কারণ আপনার বন্ধুরও পছন্দ। তো ওইজন দুইজন যায় সুখের সংসার পালন করবে। এই দুইজনের মাঝখানে যদি আপনারা যায় আবার মাঝখান থেকে কয় ও বন্ধু সেলফিস ভুলে গেলি, তাহলে আপনি কী করেছে যে জামাইতে আপনাকে লগে থাকবো, এটা কি সম্ভব? সম্ভব না। তো এই লেগে জীবনের প্রতিটা স্তরে নতুন নতুনভাবে আপনি নতুন নতুন পরীক্ষার সম্মুখীন হইবেন, আর ওই জায়গাটার ভিতরে এক একজন এক একটা কাজে ব্যস্ত হয়ে যাবে। ওইটা সেলফিশনেস না, ওইটা লোকে লাইফের কারণে ব্যস্ত হয়ে যাওয়া। আপনি ওজন বিয়ে করবেন, আপনি নিশ্চয়ই জামাই থেকে বন্ধুর লোকে বয়ে থাকবেন না, খুবই সিম্পল, ঠিক আছে? তো এই লেগে ওইভাবে চিন্তা করা যাবে না, বরং আপনি এখন উই আড্ডা, উনি আড্ডা দিতে এলে আপনি বরং কয়ে দেবেন যে যাও যাই জামাইরে সময় দাও। আচ্ছা, ছবিটা দেখে আলবত বন্ধু, এইটা নিয়ে আপনার টেনশন করার কিছু নেই, আপনার অনেক অনেক শুক্রিয়া মানে শেয়ার করানোর লেগে। আর এই লিখছে, বস চালার ক্যাচালার, বসের ওই চোখের রাঙানি, সিফাত বসকে পটিয়ে ফেলা মুখের কথা নাকি, সামনে গেলে সোজা চলে বুক ফুলিয়ে হাঁটেন, পেছন ফিরলে হাসির রোলে রূপ কাঁপিয়ে ফোটা। ওহ করা নীলফামারি থেকে আছে, আছি আমি এবং আমার ওয়াইফ। না আপনি তো আছেন, কিন্তু আপনার নাম কি এটা তো কইলেন না বন্ধু। আচ্ছা বন্ধুর নাম মেবি বুলবুল, যদি আমি ভুল না করে থাকি, আর হোয়াটসঅ্যাপ নাম আর কি এটা দেয়া। তো অনেক অনেক শুক্রিয়া আপনাকে দুজনের, আশা করি সামনেও আমগো লগে থাকবেন, আড্ডা দিবেন, কথাবার্তা শেয়ার করবেন, কারণ লোকে অনেক কথা কইব, ঠিক আছে? কিন্তু আমরা চাই আপনি কী করবেন এটা জানার লেগে, কারণ ওই যে নুসরাত ফারিয়া কিন্তু কইছে লোককে বলে বলে। আচ্ছা এই গানটাই প্লে করুন, আপনি শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আমি কনের আগে খারা গেছে গাই পাগল এখন না, একটু পরে যেতেছি মানে আর কি শেষের দিকে যেতেছি। সিফাত আছি আপনার লগে ঢাকা এফএম 90.4 এ চলতেছে রবিবারের বিশেষ চক্কর বক্কর বাতচিত, যেটা আপনাকে ভালোবাসায় এখন অনেক বড় একটা শো হয়ে গেছে। আপনাকে ভালোবাসায় এই আয়োজনটার ভিতরে আমরা অনেক অনেক বন্ধু করে পাই এবং আপনাকে কথাবার্তা জানবার পরে অনেক অনেক শুক্রিয়া আমার সকল বন্ধু করে। আশা করি যে আমগো দুস্তামি ফাইদামের ভিতরে কেউ আবার খুব সিরিয়াস হয়ে কষ্ট পান না দিলের ভিতরে, তবে আমি কিন্তু ফান করতে করতে অনেক সময় সিরিয়াস এই সাজেশন দিয়ে দিই, পরে আমার মনে পড়ে কি রে ফাও দিলাম কি লেগা, এটা যদি আমি টেকা পাইতে পারতাম। শুক্রিয়া আমার সকল বন্ধু করে। আচ্ছা আমগো লগে জয়েন করছে আমগো, আচ্ছা সাউদারে তো আমরা দেখলাম এবং আমগো অবসানও কিন্তু শোয়ে পড়েছে, অবসানও অনেক কিউট, আমগো সাউদাও অনেক কিউট, তো দুজনের লগে অনেক অনেক দোয়া রইলো মাশাল্লাহ, দুজনের এরকম সবসময় সুস্থ থাকুক। আর বাকি যে যে বন্ধুরা আমরা দেখাইছেন, আমগো রুদ্ররে আমরা দেখছি, আমগো সাইফুররে আমরা দেখছি, আমগো সালিহুররে তো আমি লাইভই দেখছি অবশ্য নিজেরও দেখছি, তো অনেক অনেক শুক্রিয়া আমার সকল বন্ধু করে। আর আমগো বন্ধু অবসান কি লিখছে, উত্তরে থেকে আছে, অফিস থেকে বাইর হইতে দেরি হয়ে গেল তাই আইতেও দেরি হয়ে গেল গা, শুনতাছি ভাই। শুক্রিয়া অবসান, কোনো সমস্যা নেই, আমি জানি আপনি সারাদিন অনেক দৌড়ের উপরে থাকেন আর কি। আর এদিকে আমগো যে বন্ধু লিখছে আফ্রিনা আরোভি, হাই হ্যালো আরোভি, কেমন আছেন আপনি? আরেকজন বন্ধু কি লিখছে, ইয়ো ভাইয়া ধৈর্য ধরবার না পাইরা শেষমেশ হোয়াটসঅ্যাপতে মেসেজ দিলাম, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ সবকিছু ফাটাফাটি আছে, আমি হেই নূরজাহান 2024 সালেতে মেসেজ দেওয়া সাভার থেকে। ও শুক্রিয়া নূরজাহান, আমি নূরজাহানের SMS একটু আগে পড়তেছিলাম, এখন মানিকগঞ্জ থেকে আইলাম। ওকে ঠিকঠাক আছেন, একটু পানি উনি খান, তারপর ভালোবাসার ইমোদি চান, অনেক অনেক শুক্রিয়া বন্ধু। রিমঝিম বৃষ্টি মনটাতে আনন্দের সৃষ্টি, বৃষ্টির আওয়াজে চক্কর বক্কর শুনতে লাগে ভারী মিষ্টি, রায়হান সৈয়দপুর থেকে। ওহো সুন্দর সুন্দর কবিতা লিখছে। আচ্ছা বস একটা চাইনিজ গান প্লে করবে, এটা কোনো রিকোয়েস্ট না অনুরোধ, হাই হো হাই আমি জানি না, আসলে আমি চাইনিজ খুব ভালো পারি কিন্তু যারা শুনে এরা বুঝে না আর কি, এই এরকম পার্থক্য। ওকে হ্যাঁ বুঝানোর দায়িত্ব তো আমার না, আমি ইংলিশের ম্যাটারও সেভ, আমার কথা হলো আমি ইংলিশ কয়ে যাবো ভাই, বুঝার দায়িত্ব তো আমার না ভাই, বুঝার দায়িত্ব আপনার, আমি কয়ে যাবো আপনি বুঝে নেবেন, সিম্পল। আমার নাম মোহাম্মদ বুলবুল ইসলাম, আমি তাহলে ঠিকই ধরছিলাম বুলবুল, আপনার অনেক অনেক শুক্রিয়া বন্ধু, আমগোটে ধন্যবাদ জানাইছে, আপনি যতবার শুনবেন, আপনি যতবার এই যে এত সুন্দর পরিবার নিয়ে আমগুলোকে জয়েন করছেন, এটা তো আমার কাছে অনেক বড় একটা পাওয়া, আপনি এত কষ্ট করে লিখবেন, কষ্ট করে না এটা কই দেখে মানুষের সিরিয়াস ফিল হয়েছে, বাটন ফোনের বন্ধুরা লিখলেই কি অনেক কষ্ট করে SMS করছে, মনে লাগে ট্রাকের পিছনে লড়াইতে লড়াইতে SMS করছে, অত কষ্ট হয় না আবার, তো শুক্রিয়া সময় দেওয়ানোর লেগে। আচ্ছা আমগো এই বন্ধু কেটা, এটা এই বন্ধু আমগো ছবি পাঠাইছে, বাহ খুব কিউট আমগো বন্ধু লোক, মাঝের জন্য আমি আমি আমার পিকটা দেখেন, এটা আমগো বন্ধু আমগো আরাফাত, না আরাফাত না তো, এটা লোক আমগো কাইফ, আমগো সাফায়েত আলম কাইফ, এবং আমগো খুব ব্রিলিয়েন্ট একজন বন্ধু। বন্ধু আপনারা দেখছি আমি আগেও মনে দেখছিলাম না, অনেক কিউট আপনি মাশাল্লাহ, আপনি সবসময় সুন্দর থাকেন, আমরা দোয়া করি অনেক বড় হন আপনি, আর ভুলে যায় না বড় হয় আর কি। এই জায়গার মধ্যে আমগো বন্ধু লিখছে হ ভালাই যাক আলহামদুলিল্লাহ, আমগো নূরজাহানও ভালো আছে। এবার আমরা একটু SMS যাই, SMS আচ্ছা এগুলো বন্ধু ভাইয়া না, আচ্ছা এই SMS পরে আগেরটা পরে হলি, সালিউল লিখছে আপনি ঠিক বলেছেন ভাই, এটাই আমরা দুপুরে একটার দিক থেকে মেঘ সাহেব ডাকাডাকি করছে কিন্তু বৃষ্টি আপা তার ডাকে সাড়া দিচ্ছে না, হয়তো আপা আসবে আসুক। একা একা তারা গুনি আর গুড়ে দুধের গান মরারে আর মার বিকত আঙ্গারা। বন্ধু আমি করছিলাম কি, আমি সাউথের সিনেমা দিই, আমি যে সাউথের ভাষা বুঝি এতে আমি কই নেই, কিন্তু আপনি মনে সাউথের ভাষাই লিখছেন আর কি, লিখছেন বাংলা ফন্টে কিন্তু লিখছেন সাউথের কথাবার্তা, আমি কিচ্ছু বুঝলাম না মিনিং। আচ্ছা হাউ আর ইউ ব্রাদার, গুড বাই, আই গো টু মাই কোচিং সেন্টার এন্ড 4 PM ইফতেখার ফ্রম হাবিগঞ্জ। ওকে বন্ধু, আচ্ছা ভাই আমি সারু ফ্রম সিলেট, জিমে ভর্তি হয়েছি, 6-pack বানাবো বলে। খুব ইজি বন্ধু, 6টা প্যাক লয়ে পেটের ভিতরে লাগাই নিলি 6 প্যাক হয়ে যাবে। আমি তো আপনাদের কইলাম যে জিম করা নিঃসন্দেহে ভালো, এটাতে স্বাস্থ্য ভালো থাকে বা আপনার শরীরের একটা সুস্থতা থাকে। হাঁটাহাঁটি করাটাও ভালো, যারা জিমে ভর্তি হতে পারেন না বা জিমে ভর্তি হতে চান না এরা কিন্তু হাঁটাহাঁটি করবেন, নিয়মিত হাঁটাহাঁটি করলে শরীরটা ঠিক থাকবে, হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করেন। আর জিমে যারা ভর্তি হতে চান, জিমে ভর্তি খুব ভালো হতে, এটা মেনটেন করতে পারলে আরও ভালো, মেনটেন করতে না পারলে কিন্তু খুব খারাপ। ওই যে আমি করলাম না কয়েকদিন লাস্ট এপিসোডে মনে করলাম যে আপনি অনেকে দেখি যে জিম করে ট্যাটু আঁকে, ট্যাটু আঁকে লোকে আপনার ওই দেখেছে ওই বাইসেপের মধ্যে দেখেছে ই আঁকে, বাঘের ছবি আঁকে, ঠিক আছে, যে বাঘ আ করে রয়েছে মানে গর্জন আইতেছে, পারলে হ্যাঁ কথা কথা গর্জন দেয় বাইসলাম অনেক এরকম একটা গর্জন দেয় আর কি, মানে ভর্তি হয়েছে, আচ্ছা খুব ভালো। কিন্তু পরবর্তীতে যখন জিম ছাইরা দেয়, বয়স হইতে থাকে, বয়স তো আমাকে বাড়তে থাকবো, তো বয়স হইতে থাকে তখন করে কি এই বাইসেপ মনে করেন এইটা চামড়া চুমড়া ঝুলে, আমি ভিডিও থাকলে দেখাইতে পারতাম ভালো, চামড়া চুমড়া ঝুলে এটা নিচের দিকে আয়া পড়ে খুব স্বাভাবিকভাবে, বয়স হইলে তো একটু চামড়া ঝুলবই, তো ওইটা যখন আয়া পরে তখন আবার জিমও ছেড়া দেয়, তো সব মিলে ঘটনাটা যেটা হয় ওটা লোকে বাঘের চোখ উপরে আড্ডির মধ্যে থাকে আর মুখ মনে হয় কি লেচুর খেয়ে পড়ে রয়েছে নিচের দিকে, তো এটা তখন সমস্যা হয় বুঝছেন। মানে জিম করে আপনি একটা খুব ফিটনেস মানে হইলো আপনার শরীরটার মধ্যে একটা খুব সুন্দর একটা আপনি বানাইলেন আপনার শরীরটাকে, কিন্তু পরবর্তীতে ছাইড়া দিলে যে বন্ধু হয়, আবার সাল্লু ভাইয়েরও ইদানিং দেখা যায় আর কি এইভাবে আর কি, অবশ্য সাল্লু ভাইয়েরও তো বয়স হচ্ছে। উর্মি আছে ভাই, কালকে SSC রেজাল্ট, দোয়া করবেন যেন A+ পাই, অবশ্যই অনেক অনেক দোয়া রইল আপনি ভালো রেজাল্ট করেন, A+ কথা তো কই পারুন না বাট ভালো রেজাল্ট করেন এটা আমি দোয়া করবো আলবুত। ভাইয়া তোমার কথাগুলো শুনে আমার মন ভালো হয়ে গেছে, তাই তোমাকে গোলাপ ফুলের শুভেচ্ছা, সিলেট থেকে হালিমা। শুক্রিয়া বন্ধু হালিমা। কেন জানি না মনে হচ্ছে বিয়েটা এখন করলেই ভালো হইতো, আবেগের বসে পালাই গিয়ে বিয়ে করার যে কষ্ট তা আমি ভালোভাবে অনুভব করতে পারতেছি। তাসলিমা, তাসলিমা আগে লিখছিল রংপুর থেকে, চিনতে পাইছো কি আমায়? না চিনতে পারলে আমার টেক্সট মন খারাপ করবে, কিন্তু আমার টেক্সটের একটা সম্মান আছে, এত কষ্ট করে তোমার কাছে যায়। হ্যাঁ হ্যাঁ অনেক কষ্ট করে আছে, যার মধ্যে মহাকালীর জ্যামে পড়ছে, যে গুলশানের জ্যামে পইরা, তারপরে মনে করেন লিফ্ট আবার নষ্ট হয়ে গেছিল, তারপর আমার কাছে আইছে SMS। তো বন্ধু আমি বুঝি নাই, আপনি কি আসলে পালাই গিয়া বিয়া কইরা ফেলাইছেন তারপরে এখন আফসোস করতেছেন, নাকি আপনি বিয়া করতে পারেন নাই দেখে আফসোস করতেছেন, কোনটা একটু ক্লিয়ার করলে ভালো হয়। আমি জানি না আজকে আপনার SMS আমি আর পারবো কেন, কারণ অলরেডি অনেকগুলো SMS রয়ে গেছে। ভাইয়া ডিম আগে না মুরগি আগে? বন্ধু আপনি হোটেলে যায় যেটা আগে অর্ডার দিবেন ওইটাই আগে আইব, আপনি যদি হোটেল বয়ের কোন ডিম দে ডিম আগে আইব, যদি কোন না মুরগি দে মুরগি আগে আইব, এটা ডিপেন্ড করে আপনার উপরে। আচ্ছা আর ফাস্ট মানে, আচ্ছা ব্রেক মানে থামা আর ফাস্ট মানে দ্রুত, তাহলে ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা হয় কিভাবে? তাই আবার জান্নাত তুবা, খুবই ইম্পর্টেন্ট, খুবই দামি, কোটি কোটি টাকার একটা প্রশ্ন করছে, কিন্তু আপনার কাছে কি মনে হয় আমি এত ধনী কোটি টাকার প্রশ্নের উত্তর দেওয়ার মতো? এবার তারপরও আমি আপনারা কই, এটার কাহিনীটা হলো ব্রেক মানে থামা, মানে সকালবেলা সপ্তাহের আমগো কেউ স্কুল থাকে, কেউ কলেজ থাকে, কেউ ভার্সিটি থাকে, কেউ অফিস থাকে, কেউ অন্যান্য কাজ থাকে, তো ওই জায়গার ভিতরে আমরা যাওয়ার লেগে সকালবেলা আমগো খুব একটা তাড়াহুড়া থাকে, যাগো অফিস সকালবেলা এরা ঘুমেতে উঠতে আগে মানে কোনোরকম যে মিস্টার বিনের মতো যে আসতে যাইতে যাইতে দাঁত ব্রাশ করে ড্রেস চেঞ্জ করে যাবো, এরকম একটা তাড়াহুড়া থাকে, এলাকে কইছে যে আগে থামো ব্রেক আগে থামো। থাইমা ফাস্ট মানে থামা মানে এই না যে তুমি অন সকালের নাস্তা খাইতে খাইতে লাঞ্চ বানালে লাঞ্চের টাইম বানালে, ঠিক আছে, এই জন্য কইছে থামো থাইমা খাওনটা খাও তাড়াতাড়ি ফাস্ট, তারপর তুমি বাইরো, এই কারণে এটা ব্রেকফাস্ট, দ্যাটস অল মিলন। রাফি ভাইয়া, আমি একজন আর্মি তবু আমার আমায় চায় না কেন বুঝি না, আমি পৃথিবীতে বন্ধু এমন কোনো জায়গায় কোনো কিছু লেখা নাই যে আপনি যেই প্রফেশনে আছেন, মনে করেন এখন যদি শাহরুখ খান আয়া আইলো আয়া কইলো যে আমি তো শাহরুখ, অথবা ধরেন মেসি আইলো মেসি আইলো আমি তো মেসি আমি তো সর্বকালের সেরা ফুটবলার, তাহলে কি লেখা আমার মুখে, এটা তো কোথাও লেখা নাই যে হ্যাঁ আপনার ভালো লাগতেই বইটা বিষয়টা, এরকম না বন্ধু, আপনি একটা খুবই সম্মানজনক একটা পেশার মধ্যে আছেন, আপনার আমরা রেসপেক্ট করি একদম দিলের ভিতর থেকে, ঠিক আছে, কিন্তু কারো মনের উপরে জোর খাটানোর অধিকার আসলে কারো নেই, কারোরই নেই, ঠিক আছে, তো ওই ক্ষেত্রে মনে করেন যে একজন ডক্টর ইঞ্জিনিয়ার বা ধরেন যে এরকম বড় বড় যা আপনি একটা প্রফেশনে আছেন, এরকম বড় বড় প্রফেশন আছে, দ্যাট ডাজেন্ট মিনস যে না ফাইন, অ্যান্ড আপনি এই প্রফেশনে আছেন দেখে পৃথিবীর যে কেউ সবারই আপনার ভালো লাগতে হইব, বিষয়টা এরকম না কিন্তু বন্ধু, ঠিক আছে, তো রাফি আপনার এই জায়গাটা বুঝতে হইব, আমি বিশ্বাস করি যে আপনি আপনার লেগে আরও ভালো কিছু ওয়েট করতেছে এবং আপনি একজন যোগ্য মানুষ, আপনি অনেক ভালো কিছু পাবেন, কিন্তু মনের উপরে কোনো দিন জোর খাটাতে যাবেন না, ঠিক আছে। আরও আছে ভাইয়া বলতে যে মনে হয় গানটা শোনাও, আইছে কেটা এটা দি কোন বন্ধু ওয়াজিহা কিও কি ইচ্ছা আপনার কইতে দিব গান। আচ্ছা হ্যাঁ ভাই, রংপুর থেকে সাইমা, জামাইয়ের সাথে ঝগড়া হয়ে যায়, কংগ্রেচুলেশন, মুড অফ মুড ভালো করা যায় কেমন, মারেন না আপনার নিজের জামাই আপন জামাই না টর্চার করেন। হ্যাঁ না এটা পুংটামি করে কইলাম। শুনেন এই যেই সংসার কন বা যেই বা পরিবার কন আমগো এটার ভিতরে একটু ঝগড়াঝাটি থাকতে হয়, একটু ঝগড়াঝাটি না থাকলে বেশি পারফেক্ট হলে না মানে বিরক্তি আয় পড়ে যায়, এত পার হয়ে ঝগড়াই তো হট বাইরে গিয়ে ঝগড়া করে যায় এরকম একটা ব্যাপার আয় পড়ে। তো একটু ঝগড়াই থাকবো কুল থাকেন, সবচেয়ে বড় কথা হলো ঝগড়াটা কার মধ্যে এগুলো বিস্তারিত জানতে হয়, মনে করেন হুদা মাথা ব্যথা হয় নাই তো যে কোনো রোগের ওষুধ দেওয়া যায় না, বুঝেন না জিনিসটা। তো এই জায়গায় বুঝতে হবে যে আসলে কার লগে কে আসলে ঝগড়াটা লাগাইলো, কে পায়ে পাড়া দেওয়া ঝগড়াটা করলো, তো এইটার একটা বিষয় আছে। এবং ঝগড়া যেই করেন না কেলে ওইটা খুব বেশিক্ষণ স্থায়ী করেন না, অভিমান হইলো এটা অল্প সময়ের মধ্যেই সমাধান করার চেষ্টা করেন, তাহলে আরও সুইট হইব রিলেশনটা, ঠিক আছে। আর ঝগড়াঝাটি এটা একটু একটু থাকবো, এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নাই। যদি মানে গাল চাপার ভিতরে মাইরা বয় তখন আপনার আত্মা চেনা মারবেন। সানমিন আক্তার মুবারিক আশীর্বাদ ভাইয়া, ফোনের বন্ধুত্ব কি ফোনে থাকবে দেখা আর হবে না, তুমি একটা সুন্দর গান বলো প্লিজ, আমি তো সুন্দর গান প্লে করতে চাই, সুন্দর গান গাইছিও। ফোনের বন্ধুত্ব যদি আপনারা আমার কথা কেন, আমি তো কইছি আমগো অফিসে আয় পড়েন বা আমগো হোয়াটসঅ্যাপের ভিতরে ছবি শেয়ার করেন। আচ্ছা ভাই আমি জারিফ, আমি জানি আপনি রিকোয়েস্টের সং প্লে করেন না, তাই আমি এই সংটা, এটা আমরা পাইছি বন্ধু আপনার এস এম এসটা। আচ্ছা বয়ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য এস এম এস কিনলাম, পরে শুনি বয়ফ্রেন্ডের এস এম এস নাই, ও নাকি অসুস্থ, বলো তো কেমন লাগে, হেনে পাঠান বয়ফ্রেন্ডের লেগে কে লেগে এস এম এস কিনতে গেছেন, বেটার লেগে কিনবেন না পা এটা অসুস্থ, আপনি কিনছেন এস এম এস, এস এম এস খায় কে কোনদিন সুস্থ হয়। ও আচ্ছা দুইটা দুই টপিক আছে, সরি ইট ওয়াজ মাই মিস্টেক। নিশি লিখছে ভাইয়া মানুষ অন্য একজন মানুষকে বিরক্ত করে কি পায় বুঝে মজা, এই আর যে আপনি কি পল্লীগীতি ভক্তিমূলক গান করেন রাঙামাটি থেকে চ্যাং চ্যাং, আমি আসলে সব গানই তো একটু একটু করে পছন্দ করি, আসলে কোনো গানই ওর আমার কাছে মনে হয় যে আমি আসলে কোনো গানই পারি না, কোনো কিছুই পারি না, ইভেন যে কথা কইতেছি এটাও আমার হয় না, আমি খালি আমার মতো করে কয়ে যাই, এটা আপনাকে মন বড় এর লেগে আমার আসলে ভালো লাগে আপনাকে, ঠিক আছে। তাই কিন্তু আপনি আমার মোটামুটি গান পল্লীগীতি ভুলো হয়েছে, আমার বেশ কিছু গান পছন্দেরও আছে, আপনি যদি নাম জিগান তাহলে আমি অনেক ক্ষেত্রে নাম ভুলে যাই। আচ্ছা সিফাত ভাই আমার সকল বোন ও হালিমা ফুপির জন্য শুভকামনা, চক্কর বক্কর বাচ্চি 90.4। নীরব লিখছে, নীরব শুক্রিয়া আপনারে, কেন আসো বদলা কম আসো নে খানা দানা খাইও নে ন খালি শক্তি কোনে ভাইবা, ও আচ্ছা গান হয়ে যেতে যাবার এই কেমন আইয়ার ডিল্ল হওয়া পড়িব এরা সিদাঙ্গা ফুয়া মেরিজ ফল্লা লোয়া সরণিকা ফ্রম সাগরিকা চট্টগ্রাম থেকে শুক্রিয়া, অনেক অনেক সুন্দর লিখছে, আপনি কি লিখছেন আসলে মানে আমি তো পড়ে গেলাম ফ্লো ফ্লোতে। আচ্ছা আপনার ওখানে হাসি তালির সাউন্ড গুলো কি আপনি বাজান, না না আমরা লোক রাখছি এই জায়গার মধ্যে, আপনাকে কেমন আমরা অনেক বড় লোক এই জায়গার মধ্যে দুনিয়ার লোক আছে, কেউ কোনো অস্তিত্ব নেই কিন্তু বাজে, এস এম এস দিলে রিপ্লাই পাই না, রংপুর প্রাইম মেডিকেল সামনে থেকে শুনছি ডাক্তার নিবায়ে। আচ্ছা আমরা হাবিবুর রহমান এস এম এস দিলে রিপ্লাই কেমনে পাবেন বন্ধু, এই যে আমি যে ওই যে কথা কইতেছি এই যে বললাম আপনার এস এম এস এর রিপ্লাই তো দিলাম। সিফাত ভাই উর্মিকে জানি দা আমি তাকে ভালোবাসি, উর্মি ঠিকান পাড়া মাস বাড়ি ড্যামরা থাকা ইসমাইল ঠিকানা হয় বন্ধু, আপনি এই এই অবস্থায় প্রেম করতে যাইতেছেন মানে যেই কথাটি লিখছেন ওরা একজন আরেকজনের লোকে ইনে রিলেশনশিপে জড়া গেছে আপনার কথা বুঝে যেতেছেন দেন আপনি। সিফাত ভাই উর্মিকে একটু ঠিক আছে, তারপরে জানি দা আমি তাকে ভালোবাসি, উর্মি ঠিকান মিরপাড়া ব্রাকেট মাস্টার বাড়ি রামরা ঢাকা ইসমাইল্লা ঠিকানা ওইয়া। আচ্ছা এই আপনি যে আসলে ভালোবাসতে চাইতেছেন বন্ধু, আপনি আর বুঝাবেন কেমন কথা যদি আমরা লেগে যাই একজন আরেকজনের লোকে, এটাকে আমি কোমো আগে স্পেস দেন, আপনার লেখার ভিতরেও স্পেস দেন উর্মিরও স্পেস দেন, তারপরে আপনি এর কাছে যায় সুন্দরভাবে বুঝায় উজায় কোন, যদি এর পছন্দ হয় ওয়েল অ্যান্ড গুড সামনে আগায় যাবেন, যদি পছন্দ না হয় পিছায় অন্যদিক দিয়ে লোড দিবেন, কারণ ওদিকেও আছে কেউ না কেউ, বুঝতে পারছি বন্ধু, শুক্রিয়া আপনারে। আর আপনি জানাই দিতে করছেন আলবত যদি উর্মি আপনার ভালোবাসা থাকে আমি কিন্তু জানাই দিচ্ছি। আচ্ছা ভাইয়া আমার বিয়ে হয়েছে কিন্তু এখনো বিদায় হয়নি, আগামী 23 তারিখ আমার বিদায়, আপনার দাওয়াত থাকলো রংপুর থেকে আইরিন। আইরিন আপনার নতুন জীবনের লেগে অনেক অনেক শুভকামনা বন্ধু, আপনি অনেক ভালো থাকেন, নতুন জীবনটা অনেক সুন্দর হোক আপনার, এবং নতুন জীবনে থেকে আপনার জামাই রলে আপনার আমগুলো শুনেন, আমরা এটাই চাই, আমরা দোয়া করি একদম পুরো ফ্যামিলি লয়ে শুনবেন, ঠিক আছে, তাহলে আরও বেশি করে দোয়া করবো। আচ্ছা এই মুহূর্তে একটা গানে যাবো, গানের পরে আবার ফিরতেছি, যে গানটা হুন মোটো লগিয়া ভালোবাসিনি অ্যালবাম থেকে রানার কণ্ঠে ছক্কা পাঞ্জা, শুনতে থাকেন লগে থাকেন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চক্করবক্কর বাতচিত। আরেকজনের ভয় দেন, হ্যাঁ মজা হলো না, আপনি কই জেনেছেন, আপনি দেরি করে জয়েন করলেন। আচ্ছা আমগো উমের হ্যান লিখছে, আজকের মতো বিদায় নিচ্ছে, অনেক বেশি ভালো থাকুন। আরে রাখেন, রাস্তার দিকে যেই কথা আছে আপনি তো শুনে নিনে আনো। আচ্ছা ভাইয়া, আপনাকে মুকুল ভাইয়ের দোকানে চা পাঠিয়ে দিলাম, চা খেয়ে আরো মিষ্টি করে কথা বলবেন। সুপ্রিয়া আপনারে লামিয়া জান্নাত, অনেক অনেক সুপ্রিয়া। আর এই জায়গায় লিখছে আমার বন্ধু মাহফুজ রহমান পরশ, সিফাত ভাই কেমন আছেন, দুই উইক আপনাকে মিস করেছি, আপনি কি ভুলে গেছেন? না বন্ধু ভুলি নাই, তবে যদি নিয়মিত এরম করেন তাহলে কিন্তু ভুলে যাবো, যদি অনেকদিন পর পর আইন। আচ্ছা এই জায়গায় লিখছে আমার বন্ধুকে, 2016-18 সব এপিসোড পাওয়া যাবে কোথায়? এটা বন্ধু এই শোটা 2016-18 মধ্যে আছিল না। আচ্ছা এটা লোকে আপনি আরেকটা ইয়ার কথা বলতেছেন, আপনি আমগো ইউটিউবে ঢুকতে পারেন। ইউটিউবের ভিতরে আপনি আমগো পুরনো যতগুলো শো আছে, ভালোবাসার বাংলাদেশ, জীবন গল্প, এই সবগুলো শো কিন্তু আপনি আসলে পাই যাবেন। আর আমগো ফেসবুকের মধ্যেও কিন্তু ওই জায়গার বেশ কিছু ক্লিপস আপনি কিন্তু পাইবেন, আপনি যদি ঢাকা এফএম 90.4 এর পেজটা ফলো করে থাকেন। অনেক অনেক সুক্রিয় আপনারে বন্ধু। আর এদিকে SMS এর মাধ্যমে যারা আছেন, যাইতে এদিকে কিছু SMS আমরা পড়ে লি আলবত। আমগো লিখছে লোকে সিটি রংপুর থেকে, 4 বছর ধরে একজনকে লাইক করি, তাকে কোনোদিন বলা হয়নি, এক মাস থেকে অন্য কারো হয়ে গেছে, তাকে ভোলার চেষ্টা করি কিন্তু পারছি না, কষ্ট লাগছে। আপনি একটু লজিক্যালি চিন্তা করবেন বন্ধু, যে আপনি 4 বছর ধরে একজনকে পছন্দ করেন কিন্তু আপনি আর কোনোদিন কনই নেই, তো খুব স্বাভাবিকভাবে হ্যাঁ জীবনের নিয়মে আরেকজনকে পেয়ে গেছে গা। ওই জায়গার ভিতরে আপনার মনে রাখাটা আসলে মনে হয় না খুব বেশি পরিমাণ যুক্তি হবে। মনে রাখতে পারেন যে আপনি কোনো এক সময় কাউরে পছন্দ করতেন, বাট আপনার জীবনের লক্ষ্য এটা হওয়া উচিত না। আমার মনে হয় যে আপনি যেটা করতেছেন পড়াশোনা ওইটাতে করেন, আর আপনার জীবনে যদি এরকম কোনো কিছুর প্রয়োজন পড়ে বা আপনার জীবনে যার আসলে একটা স্পেশাল পার্সন আওয়ার দরকার ওইটা যথাসময় আয় পড়বো, ঠিক আছে? এগুলো নিয়ে আপনি যত চিন্তা করতে যাবেন, যত ভাবতে যাবেন, তত ডিপ্রেসড হইবেন, আর ডিপ্রেশন যখন আপনারা পাই যাবে তখন আপনি চাইলেও ওই জায়গা থেকে আর বেরোতে পারবেন না, ঠিক আছে? ভাইয়া পাতার বাসুরি গানটা আপনার কণ্ঠে শুনতে চাই প্লিজ বলেন। বন্ধু আমি আসলে এই গানটা উঠাইনি, গানটা আমার ভালো লাগে, লিজা লিখছিল এটা অঙ্গ রংপুর থেকে। লিজা কোনোদিন যদি এটা আমি আসলে মুখস্থ করি ওইভাবে তাহলে আলবত আপনার হুনামু। এই জায়গায় লিখছে তুমি কি আমার SMS পাও না উমাইনা, উমাইনা যে মাত্র পাইলাম আপনার SMS, আপনার SMS আজকে তো আর আই নেই, একটাই এসেছে, বাকিটি কারে দিচ্ছেন আল্লাহ জানে, টেনশনে ভরে গেছে, কার কাছে গেল। আচ্ছা সালিহুর বিদায় লিখছে, ওকে। এই জায়গায় লিখছিল আরো আমার এক বন্ধু লিখছে যে তুমি কাকে বেশি ভালোবাসো, তোমার পরিবার? আমার পুরো পরিবারই আমি ভালোবাসি, স্পেসিফিকভাবে আলাদাভাবে তো ওইভাবে চিন্তা করিনি আমি। সিফাত ভাই তুমি কি আমায় ভালোবাসো, যদি না ভাসো তাহলে বলো তো আমার এই পরের লাইনটা কি? মুলতানা হাসবেনা চট্টগ্রাম থেকে, আমি তোমায় ভালো, মুলতানা কেলেকে ভালোবাসো না, আমি তো ভালোবাসি, আলবত ভালোবাসি, আমার সব বন্ধুরা আমি ভালোবাসি। আচ্ছা সিফাত ভাইয়া দিনে দিনে সুন্দর হয়ে যাচ্ছেন, রহস্য সরম করে হুমায়রা চিরাং থেকে, আওয়ানের পরে সরম দিতে যাওয়ানোর সময় মানে সরমে সরমে পাগল বানা লাগবো আমার। আচ্ছা ইয়ামিন আছে কুড়িগ্রাম থেকে, কেমন আছেন ইয়ামিন? বহুদিন পরে দেখলাম ইয়ামিন, আলহামদুলিল্লাহ ভালো আছি। সিফাত দাদু ভাই গত 19-11-2000 তারিখে আচ্ছা আমার জীবন থেকে নিয়ে যান, আচ্ছা দাদিরে, আচ্ছা তোমার দাদিকে আমার জীবন থেকে নিয়ে যান, ওই দিন থেকে আমি একা, তোমার নতুন মুখের আলোচনা শুনে আমার অনেক ভালো লাগে, তাই আমি সবসময় চেষ্টা করি রবিবারে তোমার বাচ্চাদের সাথে থাকতে। আমার দোয়া রইল আজাদ রহমান 27 নং ওয়ার্ড নারায়ণগঞ্জ থেকে। আজাদ রহমান আপনার লেগে অনেক অনেক দোয়া করি, আর সবচেয়ে বড় কথা হলো গিয়া হারাইছেন আপনি, এই কষ্টটা আপনি সবচেয়ে ভালো বুঝেন। আমার কোনো কথা যদি আপনার কোনো মুহূর্তেরও ভালো করে থাকে এটা আমার লেগে অনেক বড় পাওয়া। আপনার লেগে আমার অনেক অনেক দোয়া, আমি সকল বন্ধুকে দোয়া, সব আমরা সব বন্ধুরা সব বন্ধুর লেগে দোয়া করি যে যে ধর্মেরই হোক। তো আপনি সবসময় ভালো থাকেন, হাসি খুশি থাকেন, আমরা এটা চাই, এবং অবশ্যই আমরা আপনি আমগো পরবর্তী এপিসোডও যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ জয়েন করবেন। এই সময়টা আসলে আপনার ভালো যাক, আমরা আসলে এটা চাই, আমি চাই আসলে আপনার 24 আওয়ার্সই ভালো যাক, ঠিক আছে? এবং যারে আপনি হারাইছেন, আমগো দাদির কথা কইলেন, হারাইছেন, এ ভালো থাকুক, এ যেখানেই থাকুক, ঠিক আছে, এটা নিয়ে মন খারাপ করবেন না, দোয়া রইল অনেক অনেক। আচ্ছা, একটা ভাইয়া আমাকে চিঠি দিয়েছিল, তাতে লেখা ছিল তোমাকে ভালোবাসি, পরদিন সে আবার চিঠি দেয়, তাতে লেখা ছিল তোমাকে ছাড়া বাঁচবো না, সে পরের চিঠি দেয়, তাতে লেখা ছিল তোমার সাথে আর কোনো সম্পর্ক নেই। আমি একটা চিঠির জবাব দিইনি, সুথি সুন্নাহ হৃদ নাটোর থেকে, সুন্দর নাম। আচ্ছা, আপনি এইটাই কইবেন যে আপনি, আচ্ছা ঠিক আছে, আয়েন আপনি আমার পুরো নামটা একদম এক মিলি সেকেন্ডের মতো কইতে হইব, তাহলে আমি বুঝবো ভালোবাসি আপনাকে। আর দ্বিতীয় কথা হলো, এই লোকের তো কমিটমেন্টই ঠিক নেই, আপনি নিজে একটু মনোযোগ দিয়ে দেন না। প্রথম পয়লা চিঠি লিখছে কি, তোমাকে ভালোবাসি, পরের দিন আবার চিঠি লিখে, তাতে লেখা ছিল তোমাকে ছাড়া বাঁচবো না। আরে বেটা, তুই ভালোবাসছিস আগে তো হুনবি, হ্যাঁ ভালোবাসে কিনা আগে বলে বাঁচবো না। আচ্ছা, মরতে মরতে আবার পরের চিঠির ভিতরে লিখছিল গিয়া তোমার সাথে আর কোনো সম্পর্ক নেই, তো বাচ্চাই তো থাকবেন না, সম্পর্ক দিয়ে কী হবো? আপনি এটা লিখে দিতে পারতেন যে আপনি তো আগের চিঠি দিয়ে লিখলেন যে আপনি বাঁচবেন না, তো যদি মরে যান গা আমি আপনার কী সম্পর্ক রাখবেন? আমার একজন এরম আর কি অফার করছিল যে আমি আমার কিডনি, ফেফসা, কলিজা সব কিছু আসলে দিয়ে দিতে চাই, পরে আমি না করে দিয়েছি, কারণ কিডনি, ফেফসা, কলিজা কিচ্ছু নেই একটা মানুষের, এর এর লোক আমি কী করবো, মানে আমার এর লোকে এত জীবনই থাকবো না। আচ্ছা, সুমাইয়া সিদ্দিক গঙ্গাচর রংপুর থেকে, ভাইয়া তোমার পছন্দের রং কি? আমার পছন্দের রং এটাও ডিপেন্ড করে আসলে, যে যখন যেটা, তবে ডিপ কালার পছন্দ হয় আমার, ব্লু আমার পছন্দ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পছন্দ। আসলে আমার এই এই জিনিসটা খুব কনফিউজিং আমার ব্যাপারে, খাওয়ান দাওয়ানোর কথা, খাওয়ান দাওয়ানোর যেমন চকলেট, আইসক্রিম, এগুলো আমার সবসময় ভালো লাগে, তেহারি, বিরিয়ানি, এগুলো আমার অনেক বেশি পছন্দ। তো এরকমই আর কি, মানে যখন যেটা ভালো লাগে এরকম। আচ্ছা, আমি রানী ভাইয়া, জানেন কি থেকে খুব মন খারাপ, আপনার শো শুনে মনটা অনেক ভালো হইলো, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন মন চেতেছে আপনি যদি আরও থাকতেন, ইস, আপনি যাওয়ার পর খুব মিস করবো ভাইয়া। সমস্যা নাই বন্ধু রানী, আবার মঙ্গলবার ইনশাল্লাহ কথা হইতেছে, মন খারাপ করবেন না, আবার তো ইনশাল্লাহ দোয়া করবেন যেন সুস্থ থাকি। নিচে লিখছে, লোকে বলে বলে রে কোত্থেকে আইলো সে, কিন্তু আমি তো জানি ওই বান্দরটা আসবে ভাইয়া, ওই বান্দর তো তাও তো তার পরিবারকে নিয়ে কালকে আমার বাড়িতে বিয়ের কথা নিয়ে আসবে, এখন কি করবো ভাইয়া? পছন্দ হলে রাজি হয়ে যাবেন গা আর কি, রাজি হয়ে যায় বিয়া করে সারাদিন বান্দরের নাচ দেখবেন, আমরা এদিনকে দেখে এলাম ওই চিড়িয়াখানে। গানটা দেখেছেন কি, লাকি খান? আমি এটাই বারবার কইতেছিলাম যে আমি দুইটা লিরিক পাইছি, এটা সম্ভবত লাকি খানি, গ্যাস আমি পাইছি, এখনো পড়া হয়নি আমার, পড়মো আলবত, তবে মনে একটু বড় হয়ে গেছে না লিরিকটা। আচ্ছা, হাই সিগত ভাই, আমি রংপুর থেকে পাপড়ি 3 বছর ধরে শুনে আজ প্রথম SMS করলাম, তোমার ভয়েস আমার অনেক ভালো লাগে, আর সুপ্রিয় বন্ধু, দোয়া করবেন। আচ্ছা, সিলেট থেকে আছে ওয়াজিহা ভাইয়া, মানুষের যে রাগ আছে সেটা ট্রেনে আছে নাকি বাসে আছে? খুবই গুরুত্বপূর্ণ, দামি, কোটি কোটি টাকার একটা প্রশ্ন, এটা বন্ধু ডিপেন্ড করে যে কে কত দ্রুত রাগে। যেমন আমার এক কলিগ আছে, আমি নাম কইলাম না, তাহলে হ্যাঁ ভিতরে ঢুকে মারবো আমার লোকে, মারামারি করবো, তো আমি যেমন ওই ফ্রেন্ডেরটা, আমি তো সিওর ওই ফ্রেন্ডেরটা রকেটে আয় আমার ওই কলিগেরটা, ঠিক আছে, আপনি কোনো কিছু কনি নাই, এই তুমি খালি একটু করছেন তখন হ্যাঁ বুঝবো যে আচ্ছা আমার কিছু করতেছে, এই বেটা কি করলি, একটা রকেট আয়। আবার অনেকে দেখবেন যে আপনি গালি দিচ্ছেন অথবা হ্যার লোকে কোনো একটা মানে হয়তো বা পিঞ্চ মেরা কোনো কথাবার্তা করছেন, হ্যাঁ গিয়া 3 ঘন্টা পরে গিয়ে রিয়্যাক্ট করতেছে, হ্যাঁটা সিওর আইটাইছে রাগ। তো এটা ওয়াজিহা ডিপেন্ড করে যে কে কত দ্রুত রিয়্যাক্ট করে। আমার এক কলিগ আছে, আমি নাম কইলাম না, তাহলে হ্যাঁ ভিতরে ঢুকে মারবো আমার লোকে, মারামারি করবো, তো আমি যেমন ওই ফ্রেন্ডেরটা, আমি তো সিওর ওই ফ্রেন্ডেরটা রকেট আয় আমার ওই কলিগেরটা, ঠিক আছে, আপনি কোনো কিছু কনি নাই, এই তুমি খালি একটু করছেন তখন হ্যাঁ বুঝবো যে আচ্ছা আমার কিছু করতেছে, এই বেটা কি করলি, একটা রকেট আয়। আবার অনেকে দেখবেন যে আপনি গালি দিচ্ছেন অথবা হ্যার লোকে কোনো একটা মানে হয়তো বা পিঞ্চ মেরা কোনো কথাবার্তা করছেন, হ্যাঁ গিয়া 3 ঘন্টা পরে গিয়ে রিয়্যাক্ট করতেছে, হ্যাঁটা সিওর আইটাইছে রাগ। তো এটা ওয়াজিহা ডিপেন্ড করে যে কে কত দ্রুত রিয়্যাক্ট করে। আচ্ছা, আগের মেসেজ পড়ো, বিদায়।

রংপুর থেকে আমগো বন্ধু সাইমা, যাক বেশ কয়েকজন বন্ধুর মন ভালো হয়েছে আমগো শো এর মাধ্যমে। আচ্ছা এখানে দুইটা লাইন দিলাম, লাকি খান কই লাইন দিলেন, লাইন তো পাইনি কে, আচ্ছা এই জায়গায় পাইনি কে। লাকি খান আপনার অনেক অনেক শুকরিয়া, আমি আলবত পড়মু আপনার লিরিক বা আপনার লেখা, নিঃসন্দেহে আপনি ভালো লিখছেন। আমি এই পর্যন্ত যতগুলো ফ্রেন্ড আমি হোয়াটসঅ্যাপের মধ্যে দেখছি, আমার যে যে বন্ধুরা পাঠিয়েছেন লাইভ দেখছি, আমার প্রত্যেকটা ফ্রেন্ড অনেক বেশি পরিমাণ সুইট। তো এই সুইটনেস সবসময় থাকুক, সবসময় ঢাকা এফএম 90.4 এর লগে থাকেন। যেতে যেতে যে গানটা প্লে করতেছি ওটা লোকে তানজিব সরওয়ান অ্যান্ড মেঘলার কণ্ঠে দিল আমার, এই গানটা হুন তন্ত্র বিদায় লোবো। আগামী মঙ্গলবার বুধবার ইনশাল্লাহ সব ঠিক থাকলে আবারও কথা হয়ে যাবো আমগো ঢাকা মেট্রো 9040-তে। আর আজকের মতো বিদায় লোবো, বাইরে কিন্তু ওয়েদারটা এই গরম এই ঠান্ডা, তো এই ধরনের ওয়েদারের ভিতরে আসলে অসুস্থতার পরিমাণ বাড়ে এবং ঘরে ঘরে আমরা দেখতেছি অনেকে জ্বরে আক্রান্ত হইতেছে কিন্তু কনফিউজ হইতেছে, এটা কি জ্বর, আটকা গরম হয়ে আবার আটকা জায়গা, মানে কনফিউজ হয়ে যাচ্ছে কেন। তো এটা অনেক সময় হয়, আপনি বেশি করে বিশুদ্ধ পানি পান করেন, পুষ্টিকর খাবার খান, ঠিক আছে, আর বিনা প্রয়োজনে হুদহুদি রাস্তাঘাটে ঘুরবেন কি লিগা রোদের মধ্যে, ওইটা না করে রেস্ট নেন বাসায়, ঠিক আছে। আর ওই যে দিলাম আর গানটা হুনতে হুনতে বিদায় লইতেছি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটা। আজকের লিগা সিফাত কইতাছি, টাটা বাই বাই অ্যান্ড আলবিদা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

শুনছেন ঢাকা এফএম 90.4, শুরু হয়ে গেল সিটি লাইফ রিতার সাথে, এবং সিটি লাইফ চলবে ঠিক রাত 8টা পর্যন্ত। কেমন আছেন, কি করছেন, কোথায় ছিলেন, কোথায় আছেন ইত্যাদি সব আপনি কিন্তু চাইলে আমাকে জানাতে পারেন। এবং এই শহরের আনাচে কানাচে নয়, শুধু এই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন কিন্তু আমাদেরকে শুনতে পান। আই এম নট শিওর আপনি অনলাইনে আমাদেরকে শুনছেন নাকি আমাদেরকে ফ্রিকোয়েন্সি ইউজ টিউন করে শুনছেন, আমাকে প্লিজ জানাবেন। আর কি করে জানাবেন সেটা অনেকেই জানেন, তারপর আমি এসে ফিরে এসে মনে করিয়ে দিব। আপাতত গানে যাচ্ছি, শোটা শুরু করে দিলাম আর কি। সিটি লাইফ চললো এবং চলতে শুরু করলো রিতার সাথে, চলবে ঠিক রাত 8টা পর্যন্ত।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। এক নেশন এক স্টেশন।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সুরে সুরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4
4: 90.4 FM.

ওয়েলকাম ব্যাক টু ঢাকা ফ্রম 90.4 সিটি লাইফ এরিতা আছি আপনার সাথে এবং বলছিলাম যে ফিরে এসে মনে করিয়ে দিব কি করে আপনি আমাকে লিখবেন facebook.com/ilovedhakafam এবং 01841904904 হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হলো কথা এবং আপনার কথাগুলো কিন্তু আমাকে এই দুটো মাধ্যমে লিখে জানিয়ে দিতে পারেন, কোথায় আছেন, কি করছেন, কেমন যাচ্ছে সময়, বা কোথাও থমকে গেছিলেন কিনা, আবার চলতে শুরু করেছেন, কি করে চলতে শুরু করলেন ইত্যাদি ইত্যাদি। ওকে ওকে বরাবরই বলি চলুন গানে যাই। রেডিওতে একটা ব্যাপার হচ্ছে কি, কথার পরে একটা ব্রেক নেওয়ার জন্য যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে চলুন গানে যাই। আর এমন নয় যে আপনি গানটা শুনতে পাচ্ছেন না, উই হ্যাভ ডিফারেন্ট মেথড দ্যাট মিডিয়াম উই ক্যান সি অ্যান্ড উই ক্যান লিসেন সংস, বাট রেডিওর ব্যাপারটা অন্যরকম, রাইট? একদম। আবারও যাচ্ছি গান এবং ফিরছি খানিক বাদে।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: Shun Chen, Taka FM 90.4.

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
2: মানে কি?
1: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
2: কেন, আমি কি ঢাকা এফএম যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা এফএম শোনো। ঢাকা এফএম 90.4,
3: এক নেশন এক স্টেশন।

0: eyes closed.
1: City Life.
2: শুনছেন ঢাকা এফএম 90.4 সিটি লাইফ, চলছে রিতার সাথে। এবং আরো কিছু কথা বলবো যে কথাগুলো আপনি লিখে পাঠিয়েছেন আমাকে। সাহিবুল লিখেছেন যে আপু কেমন আছেন, কি করছেন? আপাতত ভালো আছি এবং শো করছি ঢাকা এফএম 90.4, আপনার কি খবর জানাবেন। তারপরে সাদিয়া লিখেছেন যে আপু তুমি শহরের কোন প্রান্ত থেকে আসছো? আমি শহরের দক্ষিণ প্রান্ত থেকে এসেছি, আপনি কোন প্রান্ত থেকে এসেছেন আমাকে জানাবেন কেমন। এরপরে আমাকে তিথি লিখেছেন, আপু তুমি কি কখনো ওই যে কি বলে না, 300 ফিটের ওদিকে গেছো? কখনো গেছি বলতে পারবো না, হুটার যাওয়া হয়েছে কিন্তু আমার ঠিক মনে পড়ছে না। তবে জায়গাটার মধ্যে একটু গ্রাম গ্রাম ব্যাপার আছে, তো মানে মাত্র ডেভেলপ হচ্ছে ওখানে, ভালো লাগছে। তবে এত এত খাবারের দোকান ওখানে, মানে আমি গুলিয়ে ফেলি যে কোনটা কি, মানে আমার মধ্যে মনে হয় কি মানে সিঙ্ক্রোনাইজ হচ্ছে না, এরকম একটা ফিল চলে আসে। তবে দুপুরবেলা যখন আপনি যাবেন একদম কড়া রোদের মধ্যে, নীল আকাশের নিচে ঘন সবুজ ঘাসগুলো চিকচিক করছে, গাছের পাতাগুলো চিকচিক করছে ঘন রোদে, মনে হচ্ছে কি শালক সংশ্লেষণের পুরো ব্যাপারটা আপনি দেখতে পাচ্ছেন খালি চোখে, এমন মনে হবে। এরকম সময় যদি কখনো ঘুরতে যান তখন দেখবেন অন্যরকম একটা অনুভূতি হয়। আপনি যে জায়গাটার কথা বললেন তিথি, ওকে আমি এবার কথা বলবো গানের কথা, গানে যাচ্ছি এবং ফিরছি খানিক বাদে। অবভিয়াসলি আপনি শুনছেন ঢাকা এফএম 90.4।

চলছে সিটি লাইভ ঢাকা FM 94.4 রিতার সাথে। এবং মাঝে মাঝে আপনার কি এরকম মনে হয়েছে কোথাও একটু হারিয়ে যেতে পারলে মন্দ হতো না, কোথাও একটু ঘাপটি মেরে বসে থাকলে মন্দ হতো না, বা নিজের মধ্যে থেকে নিজেকে বের করে নিয়ে তার সাথে একটু আলোচনা করতে পারলে ভালো লাগতো? মানে শ্রীকান্তের একটা গান আছে না, আমি একটু আমার সঙ্গে দেখা করতে চাই, শ্রীকান্তের গানের টাইটেলটা আমার মনে নেই, তবে এরকম মনে হচ্ছে। রবীন্দ্রনাথ তো বলেই গেছেন, কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে। অতএব মনে মনে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, সেটা এই গ্রহে হোক, অন্য গ্রহে হোক, কিংবা এই পৃথিবীর কোনো একটা কোণে হোক, আপনি চাইলেই যেতে পারেন। অতএব এরকম কখনো আপনার মনে হয়েছে কিনা আপনি চাইলে সেটাও আমাকে জানাতে পারেন, না চাইলে নাও জানাতে পারেন, তারপরে স্টিল কখনো না কখনো ভালো একটা বন্ধু কথা আপনি বলতেই পারেন। ওকে ওকে, গানে যাচ্ছি আবারও, এবং আপনি টিউন করে আছেন 94.4 এ, রিতার সাথে চলছে সিটি লাইফ।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা FM।

ওয়েলকাম ব্যাক টু ঢাকা FM 94 সিটি লাইফ নিয়ে আছি আপনার সাথে, এবং বিকেলের এই সময়টা মনে হয় যেন কর্মব্যস্ততার একটু হাঁপ ছেড়ে বাঁচার সময়। শহরটার মধ্যে একটু তড়ি ঘড়ি ব্যাপার শুরু হয়ে যায়, হরহর করে সব চলতে শুরু করে, সব তখন ঘরমুখী হয়, কে কার আগে ছুটে যাবে বাড়ি ফিরে গিয়ে। কেউ কেউ হয়তো ভাবেন আমাকে রান্না বসাতে হবে, বাচ্চাগুলো কি করছে বাসায় ইত্যাদি ইত্যাদি চেক করতে হবে। আবার কেউ কেউ ভাবেন দেখি তো বাজারে একটু ঢুমারি, কাঁচা বাজারে কি আছে, মাছের বাজারে কি আছে, কিংবা মুদির দোকানটাতে কি দেখা যায়। ঘর থেকে ফোন এলো, ফোনের মধ্যে ফর্দ এলো, সেই ফর্দের মধ্যে বিশাল একটা তালিকা চলে এলো কি কি লাগবে। তখন আপনার মাথায় হাত, মাসের এই সময়টা আমি কোত্থেকে কি করব। এটাই হচ্ছে আমাদের শহুরে জীবন, এবং এটাই হচ্ছে আমাদের চলার মতো কথা, মানে জীবনটা চলছে এইভাবে আমাদের। তারপর আমরা জীবনটাকে ভালোবাসি, শহরটাকে ভালোবাসি, আমাদের সময়টা যেমন যেমনই হোক সেটা থমকে যাক বা চলতে থাকুক না, তারপর যেন আমরা এর মায়া কাটিয়ে উঠতে পারি না, তাই না? একদম ওকে, এমন কথা চলবে রিতার সাথে, এবং আপনি শুনছেন 90.4 চলছে সুইটি লাইফ রিতার সাথে, ফিরছি খানিক বাদে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
4: স্যার আসবো?
5: আসুন।
4: জি স্যার, স্যার ডেকেছেন। স্যার
5: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
4: জি স্যার।
5: সেটা কেন হলো না?
4: না স্যার, মানে স্যার,
5: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
4: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
5: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
4: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
5: তাহলে কি এভাবেই চলবে?
6: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে
1: কই
0: ঢাক এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সরে সরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাক এফএম 90.4
4: এক নেশন এক স্টেশন

أشهد أن محمد رسول الله أشهد

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

City Life. চলছে সিটি লাইফ ঢাকা এফএম 90.4 এ, রীতা আছে আপনার সাথে। আচ্ছা, কখনো কি আপনি শুনেছেন একটা শহরের দীর্ঘশ্বাস, কখনো শহরটা একটু মুচকি হেসে বলেছে বা ভালো চলছে, আবার কখনো শহরটা আপনাকে দেখে মুখ ভেঙচি কেটে দিয়েছে? আপনার আমার কথা শোনা মানে মনেই হতে পারে কি সমস্ত অদ্ভুত সব কথা বলছি, এরকম কিন্তু হয় কখনো কখনো, যখন দেখবেন যে এই শহরটাকে, এই শহরের মধ্যে আপনার খুব চলতে ভাল লাগছে, এত জ্যামের মধ্যেও আপনার ভেতরে কেমন যেন একটা ভালো লাগা কাজ করছে, তখন ভাববেন যে শহরটার মধ্যে মনে ভালো একটা ফিলিং কাজ করছে। আর হুট করে একটা মন্দ লাগা থেকে ধুম করে একটা ভালো লাগাতে চলে গেলেন নিমিশের মধ্যে, তখন বলবেন যে একটু মুচকি এসে দিয়েছে শহরটা। এই হলো শহরের এবং আপনার মাঝে কেমিস্ট্রি, যেটাকে বলে কেমিস্ট্রি। শুধু একটা মানুষ আর একটা মানুষের মধ্যে হবে তা নয়, কেমিস্ট্রি হতে পারে এই শহরটার সাথে আপনার, কেমিস্ট্রি হতে পারে কোনো একটা কিছুর সাথে আপনার, যেটার প্রতি আপনার ভালো লাগা মন্দ লাগা সব কিছু মিশে আছে, যেটার প্রতি আপনার একটা মায়া মায়া টান অনুভব আছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কেমিস্ট্রিটা থাকতেই পারে। তো আপনার কেমিস্ট্রিটা কোথায় আছে, কি পর্যন্ত আছে জানাবেন। আমি না অলওয়েজ কেমিস্ট্রিতে কাঁচা ছিলাম, সূত্রগুলো মোটেই মনে থাকতো না, আর ফিজিক্সে কোনোরকম ভালো থাকলেও টেনে টুনে টিটিপি আর কি ছিলাম। ওয়াল, আপনার কথা আমাকে জানাবেন কিন্তু facebook.com/ilovedhagafm এই পেজে, আর 01-841-904-904 হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে এসেও কিন্তু আপনি লিখতে পারেন। তো এখন গানে যাচ্ছি, ফিরছি খানিক বাদে।

0: should take it off.
1: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
2: মানে কি?
1: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
2: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
3: এক নেশন এক স্টেশন।

ওয়েলকাম ব্যাক টু ঢাকা ফ্রম 94.4 সিটি লাইফ, টেরিতে আছি আপনার সাথে। আচ্ছা, কখনো কি আপনার এমন মনে হয়েছে যে কথা বলতে ইচ্ছে হচ্ছে না, তারপর নিজেকে জোর করে টেনে কথা বলাচ্ছেন? কখনো এমন মনে হচ্ছে যে আপনার ধুর কিচ্ছু ভালো লাগছে না, তারপরে কেন জানি আপনাকে কথা বলতেই হচ্ছে, সে কথার মধ্যে প্রাণ ঢালতে হচ্ছে জোর করে, প্রাণটা যেন আসতেই চাইছে না, ইত্যাদি ইত্যাদি, এরকম কিন্তু অনেক হয়। এগুলোর একটা মূল মন্ত্র হচ্ছে যে আপনি হয়তো অনেক কোন একটা কারণে আপনি খুব এক্সাইটেড ছিলেন, তারপরে কোন একটা রিজন যেন আপনি দম করে বেলুনের মতো চুপসে গেলেন, এটা হতে পারে, বাট নো ওয়ারিজ, স্টিল বি পজিটিভ, কারণ লাইফ এখানে থেমে যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত আপনি পৃথিবীকে বিদায় বলে না যাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত পৃথিবী থেকে আপনি টাটা করে না যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত নিজেকে চালিয়ে নিয়ে যান, হোক না সেটা নিজেকে ঠেলে ধাক্কিয়ে নিয়ে যান, তারপরে নিয়ে যান, বিকজ বি পজিটিভ, এই পজিটিভনেসটা না আপনার ভিতরে অনেকটা মানে কি বলবো শক্তি সঞ্চার করবে, আপনাকে নতুন নতুন কিছু শেখাবে, নতুন কোনো কিছুতে নিয়ে যাবে, এবং আপনার ভেতর থেকে নেগেটিভ যে এনার্জিটা সেটা বের করে ছুঁড়ে ফেলে দেবে বাইরে, ট্রাই করে দেখেন, ইট ওয়ার্কস। ওকে ওকে, স্টিল ইউ আর লিসনিং 91.4 চলছে সিটি লাইফ রিদার সাথে, অ্যান্ড ইউ ক্যান টেক্সট মি অন 01841904904 হোয়াটসঅ্যাপ নাম্বার, অ্যান্ড কমেন্ট মি অন facebook.com/ILOVEDHAKAFM। তো এই কথাই রইল, ফিরছে গানে, আমি আসছি আবার খানিক বাদে।

0: আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বারআইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
3: আচ্ছা,
2: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
3: এই কথা তো, চলো এখনি।
2: কিভাবে?
3: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
0: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।
4: স্যার আসবো?
5: আসুন।
4: জি স্যার, স্যার ডেকেছেন। স্যার
5: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
4: জি স্যার।
5: সেটা কেন হলো না?
4: না স্যার, মানে স্যার,
5: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
4: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
5: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
4: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
5: তাহলে কি এভাবেই চলবে?
6: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ঢাকা ফ্রম 91.4 কিন্তু চলছে সিটি লাইফ। রিতার সাথে যা বলছিলাম যে কখনো কখনো নিজেকে মানে নিজেই নিজেকে একটু ধাক্কা দিয়ে নিয়ে যেতে হবে থেমে গেলে, এতে করে যেই ব্যাপারটা হবে সেটা হচ্ছে আপনার ভিতরে পজিটিভ এনার্জিটা না একটু ঝেড়ে কেসে বসবে যে না আমাকে কাজ করতে হবে, আমাকে থাকতে হবে, নেগেটিভিটিকে আসতে দেওয়া যাবে না ইত্যাদি। তো আপনার মাঝে এরকম কখনো হয়েছে? হয়েছে হয়েছে, আমরা মানুষ তো, আমাদের মাঝেই এই সমস্ত ব্যাপারগুলো ঘটবে এবং আমরাই বুঝতে পারবো, কারণ আমরা সৃষ্টির সেরা। তো তো আমাদেরকে উপরওয়ালা সৃষ্টি করার সময় এই সমস্ত মেকানিজমগুলো খুব ঢেলে দিয়েছেন যেটা অন্য প্রাণীর মধ্যে নেই, যার কারণে আমাদেরকে সৃষ্টির সেরা বলা হয়। সৃষ্টির সেরা হিসেবে আমরা কতটুকু সেরা কাজ করছি সেটা হচ্ছে মুখ্য বিষয়। নিজে নিজে একবার ভাববেন যে কি সেরা কাজটা করলাম, কি কাজটা করলে ভালো কিছু হবে। ওই যে একবারও হয়েছে না যে বিটিভিতে কিছু নাটক হতো ভালো কাজের জন্য, এটা কাইন্ড অফ হুমায়ুন আহমেদের একটা প্রোডাকশন ছিল, আই এম নট শিওর, জাহিদ হাসান ছিলেন সেখানে, আফসানা মিমি ছিলেন, যে একটা ভালো কাজ করার পরে উনি নিজেকে এমনভাবে প্রেজেন্ট করতেন এবং এমনভাবে বলতেন, খুব ভালো লাগতো। তো এরকম করে যদি আপনি প্রতিদিন ছোট ছোট করে একটু ভালো কাজ করেন বা করার ট্রাই করেন, আমার মনে হয় বিন্দু বিন্দু কণাতেই সিন্ধু করে যাবে আপনার। ওকে ওকে, এই হলো কথা, আবারও গানে যাচ্ছি। বেশি বুকিশ কথা বলা হয়ে যায় মাঝে মাঝে, মনে হয় কি সমস্ত বুকিশ কথা বলছে রে বাবা, তারপরে একটু শুনে দেখবেন, আমরা বই থেকেই শিখি এবং প্র্যাকটিক্যালটা আশেপাশে দেখি এবং করি। ওকে ওকে, গানে যাচ্ছি, চলছে সিটি লাইফ ঢাকা ফ্রম 90.4 এ রিতার সাথে।

0: প্রায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambariety.com.bd।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
5: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ওয়েলকাম ব্যাক টু ঢাকা এফএম 90.4 চলছে দ্য সিটি লাইফ রিতার সাথে। আজকের মতো এখানে বিদায় নিতে হবে এবং প্রতিটা সপ্তাহে আমি বিদায়ের সময় যেটা বলি, নিজেকে ভালোবাসুন, সুস্থ থাকার চেষ্টা করুন, ঘরের মানুষগুলোর প্রতি একটু নজর দিন, স্পেশালি আপনার বাবা মা, সময় দিন যেন একটা সময় গিয়ে বিবেকের তাড়নায় নিজে মূর্ছে না যান যে ইস বাবা মাকে যদি একটু আরেকটু সময় দিতাম, তাদের সাথে যদি 5 মিনিট বসে কথা বলতাম। ডোন্ট ডু দ্যাট। একটা ছোট্ট গল্প বলি। ভেরি রিসেন্ট আমার একজন পরিচিত মানুষ, ওনারা দেশের বাইরে থাকেন, ওনার বাবাকে উনি সময় দিতে পারেননি, তো বেচারা সেদিন আমার সাথে কথা বলতে বলতে কান্নায় একদম একদম মূর্ছে গেছেন যে উনি ওনার বাবাকে ব্যস্ততার কারণে ফোনটাও দিতে পারেননি। তো এরকম যেন আমাদের না হয়, কারণ আমাদের ভেতরের বিবেকটা আমাদেরকে বেশি দংশন করে, যেটার কোনো ঔষধ নাই। তো সময় থাকতে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট হার্ডলি বাবা মাকে সময় দিন, নিজের কাছের মানুষকে সময় দিন, ইট ফিলস বেটার। ওকে ওকে, বিদায়। নেক্সট সপ্তাহে আবারও কথা হবে, দেখা হবে, ইফ উই আর লাইভ দেন। ওকে ওকে, বাই।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন ব্যান্ড বিটস। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।
4: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: Nation X Station.
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: 90.4 FM.
1: সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
2: কাল রাতে ফোরকে মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন ঘর ও ত্রাণ সামগ্রী বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারিক রহমান। উন্নয়ন, অগ্রগতি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান। বিদ্যুৎ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার এবং দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনা গ্রহণ করতে হবে। কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করে বললেন প্রধানমন্ত্রী। জন্মহার হ্রাসে দেশে আগামী মাসে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন করা হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। গণমাধ্যম সমাজের দর্পণ, সমাজের সঠিক প্রতিফলন গণমাধ্যমে থাকা আবশ্যক বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামীকাল। দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,86,32,555। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় 5 জন নিহত। এবং দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ একদিনের আন্তর্জাতিক ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশের 8 উইকেটে জয়লাভ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারিক রহমান আজ প্রথমবারের মতো দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম সফর করছেন। দিনব্যাপী এ সফরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি ব্যস্ত সময় পার করেন। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী। সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে টিনের তৈরি নতুন ঘরের চাবি হস্তান্তর করেন। সমবেত জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারিক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর শুরু হয় বাঁশখালীতে, যেখানে রোববার দুপুর 1:15 দিকে হেলিকপ্টার যোগে বাহারছড়া সমুদ্র পাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারের মাঝে ঘরের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়াও 15 জন প্রতিবন্ধী শিশু ও ব্যক্তির হাতে আর্থিক সহায়তার চেক এবং 200 ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এর ফলে সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকার ভোগীরা। এ সময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
3: এই সরকারকে আপনারা নির্বাচিত করেছেন, এই বাংলাদেশের মানুষ এই সরকারকে নির্বাচিত করেছে, কাজেই এই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের পাশে থাকা, এই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের সুখে দুঃখে থাকা।
2: পরে বিকেলে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যান সরকার প্রধান। এরপর হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরের সাথে সৌজন্যে সাক্ষাৎ করার পাশাপাশি যোগ দেন সংবর্ধনা ও মতবিনিময় সভায়। এ সময় বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী বলেন, দেশের কল্যাণে দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে।
4: আজকে আসুন আমরা কাজ করি সেই কাজ, যেই কাজের ফলে মানুষ ভালো থাকতে পারবে, নারী পুরুষ নির্বিশেষে সবাই শান্তিতে থাকতে পারবে, ভালো থাকতে পারবে। আমরা শান্তিতে থাকতে চাই, আমরা ভালো থাকতে চাই, আমরা সবাইকে নিয়ে চলতে চাই এবং দেশটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই।
2: পরে পূর্ব নির্ধারিত দিনের অন্যান্য অনুষ্ঠানে যোগ দিতে সড়কপথে হাটহাজারিতে রওনা দেন তারেক রহমান। জুবাইর মঞ্জুর, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।
0: এদিকে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর হাটহাজারীর সরকারি কলেজ মাঠে বন্যা দুর্গতদের মাঝে নতুন ঘর নির্মাণের সহায়তা হিসেবে 1,00,000 টাকা করে অনুদানের চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল দেশে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
3: যেখানে স্বৈরাচার বলেছিল যে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে, কিন্তু সেই স্বৈরাচার ঢাকায় ফিরে গিয়ে সেই নির্বাচনে আরেক স্বৈরাচারের অধীনে নির্বাচন অংশগ্রহণ করেছিল এবং তাদের সাথে একটি গুপ্ত বাহিনীতে সেদিন নির্বাচনে জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত হয়েছিল, একই সাথে তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে। এই গুপ্ত বাহিনীকে আমরা আবারও পরবর্তীতে দেখেছি যে 96 সালে আবার দেশের মানুষের সাথে গাদ্দারি করে তারা আবার স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছিল, গণতন্ত্রের বিপক্ষে তারা অবস্থান করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজকে আবারও এই গুপ্ত বাহিনীদেরকে আমরা দেখছি যে তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলছে, তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।
0: দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন সময় দিন বদলের, সময় মানুষের ভাগ্য বদলের। এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালীর মাদারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। আমাদের কক্সবাজার সংবাদদাতা জানান, প্রধানমন্ত্রী মাদারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের সার্বিক অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের চলমান বিভিন্ন মেগা উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজ খবর নেন এবং কাজের গতি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। বিদ্যুৎ কেন্দ্রটি সম্পূর্ণভাবে বাংলাদেশি প্রকৌশলী ও জনবল দ্বারা পরিচালিত হচ্ছে জেনে তারেক রহমান সন্তোষ প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রী দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ও দক্ষ ব্যবহার, প্রকল্প পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে অবস্থিত 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন। রবিবার সকালে মাতারবাড়ি পৌঁছালে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সহ স্থানীয় সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী মাতারবাড়ির কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবনে যান। সেখানে প্রধানমন্ত্রী প্রকল্পের সার্বিক কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত আলোচনা শুনেন। এরপর প্রকল্প এলাকায় প্রধানমন্ত্রী একটি স্মারক নিম গাছের চারাও রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে প্রধানমন্ত্রী কয়লা বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন স্থাপনা ও প্রস্তাবিত প্রকল্প এলাকা এবং গভীর সমুদ্র বন্দর ও এলএমজি টার্মিনাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ও দক্ষ ব্যবহার, প্রকল্প পরিচালনায় ও নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কক্সবাজারের স্থানীয়রা।
6: আজকে সফরটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু কক্সবাজারে এরকম একটা গুরুত্বপূর্ণ প্রকল্প দেখার জন্য উনি এসেছেন এবং একই সাথে বীর সমুদ্র বন্দর দেখার জন্য এসেছে। এই জন্য কক্সবাজার বাসী খুবই উপকৃত হয়েছে, খুবই উজ্জীবিত।
7: কক্সবাজারের মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর আজকের এই সফর দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর এই সফরকে সাদরে গ্রহণ করতে কক্সবাজারবাসী,
8: দলীয় নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ আজকে যেভাবে উজ্জীবিত হয়েছে।
5: পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কক্সবাজারের স্থানীয় সংসদ সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখন সুমন, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।
0: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান গ্যাস সংকটের দ্রুত সমাধান করা হবে। তিনি আজ রংপুর শিল্পকলা একাডেমিতে সুবিধা বঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 2024 সালের জুলাই আন্দোলন, গত 17 বছরে লাখ লাখ মামলা, গুম ও হাজার হাজার খুন এবং যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে বাংলাদেশের প্রায় $4 বিলিয়ন ক্ষতি হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ ভারত সম্পর্কের বিভিন্ন দিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মত বিনিময় করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শেখাওয়াত হোসেন বলেছেন, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার কাজ শুরু করেছে। তিনি আজ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে কথা বলেন। সরকারি কর্মকর্তাদের অনুপস্থিতি এবং চিকিৎসা সেবা সরঞ্জাম অযথা নষ্ট হওয়ার বিষয়টিকে গভীর উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সরঞ্জাম অযথা ফেলে রেখে নষ্ট করা হয়েছে। তিনি জানান, দেশের জন্মহার কমানোর লক্ষ্যে আগামী মাসের শেষের দিকে ব্যাপকভাবে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন করা হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন গণমাধ্যমকে সমাজের দর্পণ আখ্যায়িত করে বলেছেন, সমাজ কিভাবে পরিচালিত হয় তার সঠিক প্রতিফলন গণমাধ্যমে থাকা আবশ্যক। তিনি আজ বরিশালে দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার 56তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। রাজনৈতিক সংস্কারের বিষয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে সব রাজনৈতিক দলের প্রতিশ্রুতিবদ্ধ থাকা নিশ্চিত করতে গণমাধ্যমকে পর্যবেক্ষকের ভূমিকা পালন করতে হবে। এর আগে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বরিশালে 15 দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন। এ সময় তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশের সবাইকে বৃক্ষরোপণের আহ্বান জানান।
9: মানুষের হাতে সমস্যার যে কারণটি নিহিত ধরা পড়েছে তা হচ্ছে কার্বন নিঃসরণ। আমাদেরকে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি সতর্ক না হই, কার্বন নিঃসরণের ব্যাপারে আমরা যদি সতর্ক না হই, পরিমিত না হই, সারা পৃথিবীব্যাপী যে কার্বন নিঃসরণ হয়, এই কার্বন নিঃসরণের কারণেই আমাদের এই তাপমাত্রা আমাদের বাসযোগ্য পরিস্থিতির বাইরে চলে যাচ্ছে।
0: তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে শহীদ জিয়ার গল্প শোনো ও ছোটদের প্রিয় খালেদা জিয়া বই দুটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে এই কথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, যাদের অবদান ও আত্মত্যাগের মাধ্যমে আজকের স্বাধীন বাংলাদেশ ও গণতন্ত্র অর্জিত হয়েছে তাদের সম্পর্কে নতুন প্রজন্মকে জানানো অত্যন্ত জরুরি। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
10: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
11: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এবছর দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 18,57,344 জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে বিএনপি নির্বাচন কমিশন থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আজ রাজধানীর নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,86,32,555 জন। নির্বাচন কমিশন EC সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাবনাকে কেন্দ্র করে ভোটার তালিকা হালনাগাদ করছে EC। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 6টি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 873-এ। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গতি পাচ্ছে আখাউড়া সিলেট ডুয়েল গেজ রেল লাইন প্রকল্প। চীনের সরকারি ঋণে বাস্তবায়নের উদ্যোগের পাশাপাশি 2026-27 অর্থ বছরের ADP প্রকল্পটি অন্তর্ভুক্ত হওয়ায় আশার আলো দেখছেন সিলেটবাসী। আধুনিক এই রেলপথ হলে বাড়বে ট্রেনের গতি, সক্ষমতা ও নিরাপত্তা সুবিধা মিলবে যাত্রী ও ব্যবসায়ীদের। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
12: পুরনো রেলপথ আর একক লাইনে রেল চলাচলে দীর্ঘদিন ধরেই ভোগান্তিতে সিলেটগামী যাত্রীরা। এর সঙ্গে ধীর গতির কারণে বাড়ছে যাত্রার সময়। এবার সেই ভোগান্তি দূর করার উদ্যোগ নিয়েছে সরকার। আখাউড়া থেকে সিলেট পর্যন্ত 240 কিলোমিটার রেলপথ ডুয়েল গেজে উন্নীত করার উদ্যোগ এগোচ্ছে নতুন করে। প্রকল্পের আওতায় 177 কিলোমিটার মূল লাইন এবং 63 কিলোমিটার লুপ লাইন নির্মাণ ও উন্নয়নের কথা রয়েছে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 16,110.44 কোটি টাকা। এর মধ্যে প্রায় 10,700 কোটি টাকা চীনের সরকারের ঋণ হিসেবে পাওয়ার কথা রয়েছে। সরকার টু সরকার বা জি টু জি পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়িত হবে, ফলে ঢাকা চট্টগ্রাম সহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ আরো আধুনিক ও ফলপ্রসূ হবে বলে আশা সংশ্লিষ্টদের।
13: এটা আমরা বাস্তব রূপে এটা আসলে দেখতে চাই, আর এটা বাস্তবায়িত হলে এই সিলেটের উন্নয়ন হবে এবং যাত্রীদের অনেক ভোগান্তি কমবে।
14: তাড়াতাড়ি আমরা ঢাকায় পৌঁছতে পারবো, আর প্রবাস থেকে আইতে যাইতে সুবিধাটা ভালো হইব।
15: দুটোর সময় কাজ করলে লাইনটা আরো উন্নয়ন হবে এবং বাংলাদেশ আরো এগিয়ে যাবে, আমরা এই প্রত্যাশা করি।
12: সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে এই প্রকল্প হতে পারে বড় পরিবর্তনের ভিত্তি, যেমনটি বলছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
16: আমরা চাই আমাদের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে অগ্রাধিকার ভিত্তিতে সীমাবদ্ধতার মধ্যে আমরা সর্বোচ্চ সেবাটুকু দিতে চাই।
12: সংশ্লিষ্টরা বলছেন রেল লাইন নির্মাণের কাজ সম্পন্ন হলে শুধু সিলেটের রেল যোগাযোগই নয়, দেশের উত্তর পূর্বাঞ্চলের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থাতেও আসবে নতুন গতি। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
10: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
10: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
11: এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার বেলগোরোদ শহরে রাতভর ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 5 জন নিহত ও 20 জনের বেশি আহত হয়েছেন। রাশিয়ার রিজিওনাল ক্রাইসিস সেন্টার আজ একথা জানায়। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন এই সপ্তাহে রাশিয়া থেকে তার দেশে 61টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইয়েমেনের হুথি গোষ্ঠী জানিয়েছে তারা সৌদি আরবের লোহিত সাগর উপকূলে একটি তেল স্থাপনায় হামলা চালিয়েছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন হুথিরা জাজানের আরামকো তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু করে ড্রোন হামলা চালায়। ইয়েমেনের উত্তর পশ্চিম ভূখণ্ডে সৌদি আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়। টাইফুন ডলফিন পূর্ব চীনের দিকে এগিয়ে আসায় সাংহাইয়ের দুটি প্রধান বিমানবন্দরে 1,300-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে কর্তৃপক্ষ কয়েক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিলেও ভারী বৃষ্টিপাতে ইতোমধ্যেই তাইওয়ানের উত্তরাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। টাইফুনের প্রভাবে ঝেজিয়াং ও ফুজিয়ান প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। কানাডার পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলের কারণে রাতারাতি 20,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়ার পর দেশটির কর্মকর্তারা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। শুক্রবার দিনের শেষ দিকে প্রবল বাতাসের কারণে বাল রেঞ্জের দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে সামারল্যান্ড এলাকায় প্রবেশ করে এবং এতে আশেপাশের উপত্যকার জনপদগুলো ক্ষতিগ্রস্ত হয়। খেলার খবর ক্রিকেট। আজ দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ একদিনের ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে 8 উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল প্রথমে ব্যাট করতে নেমে 44 ওভারে সবকটি উইকেট হারিয়ে 169 রান করে। জয়ের জন্য 170 রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ইমার্জিং দল 38 ওভার 3 বলে 2 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। এদিকে আগামীকাল ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই পারফরমেন্স দল এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে দ্বিতীয় টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন ঘর ও ত্রাণ সামগ্রী বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উন্নয়ন, অগ্রগতি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান। বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে অবকাঠামো সর্বোচ্চ ব্যবহার এবং দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনা গ্রহণ করতে হবে। কক্সবাজারের মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করে বললেন প্রধানমন্ত্রী। গণমাধ্যম সমাজের দর্পণ, সমাজের সঠিক প্রতিফলন গণমাধ্যমে থাকা আবশ্যক বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামীকাল। এবং দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,86,32,555।
17: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ। শুনছেন ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Country's first full HD FM station, Dhaka FM 90.4.

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শুনাইতে।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এই আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
4: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
3: মুকুল টি স্টল,
5: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: need you bones for?
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন, প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: এক নেশন এক স্টেশন।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: চেক, এখন সময় ভোর পাঁচটা,
1: সবার সাথে 90.4।